ফুঙ্কাহাম পৈলাবন আকাশবাণী আগরতলা তাবো চেঞ্জাগো তিনি ফুংনি কক বড়ক আওয়াই পান্ডা হায়ুনি খরাং হায়ুনি খরাং পান্ডা পৈলা যত্তন লামসক যাও তিনি সালমারি স্রাং সাল তালতং তালনি সাল চিত থামসি সালমারি সাসাই ব্রিরা থামসি বা তিপ্রাবিসি মে তালনি সাল নৈচি সালমারি নৈসাই নৈচিদক খ্রিস্ট বিসি ও পান্ডা আওয়াই এঙ্গৈতঙ্গ নৈরা থামসিদক ফটা ব্রে মিটার এবার সাসা নৈরা দক চিচিক কিলো হারসো আপনার কারিব সারসা ফটা দক মেগা হারসো ও পান্ডা আওয়াই এঙ্গৈতঙ্গ আকাশবাণী আগরতলা পান্ডা পৈলাও যেন ককা হামবাই সেংলাই গ্রাবানো কাইসে হানি কতর বরম হৈজাগৈ তঙ্গ বিনি হামজাকমা তাই সাক ইয়াফার মুনি থিবলাং কাহাম কুক নি বিসিংগ চিনি নাহার মুনি কুথুক খা নাংমা অংনানি নাঙ্গ কগ তাই সামুঙ্গ লাংমা অংখা তাস থমংহাই নন জেয়াক বাই রোজাগো আবো অংখা কেরং রাইদা নংজে হাইকে থাই আবন ইয়ক মারিনি মুসুমুং নাই খাইরকমা নকবার সিপ্লাইমাং টঙ্গো ফিয়াবা নং সে বিনি ইয়াপ্রিন রমনানি নাংনাই পয়তো অংখা আটক জে আইসুক মুনাগো পহর ননুগো আং সাও নিনি কুংসুক মুং নং ভারত হানি বসাসে নিনি বাইথাংনি টংথারিয়া দফা হানি বুয়া তাই খরকসা অসাই বসংনি হুনি বুয়া

0: নিন নই সাল মারিও কাইসা জেফ্রো আটলান্টিক ওশিন বা আটলান্টিক তৈমা কতর র কাইসা রুংতর রুংকতর আর আর্জেন্টিনা নি ফাই তংফ্রুব আর বেবাগী সারা ব্রিজি স্নি এবার 147 প্যাসেঞ্জার তঙ্গ তে আর নি যে ক্রু মেম্বার্স রক এবার নাইকল নাই রক বতঙ্গ হিঙ্কাই আর বেবাগী সাজাগ যত নৈচি থাম হা কতর নি প্যাসেঞ্জার্স রক তংবাই হিনি নাই হিঙ্কাই মে তাল নি চি নুই সাল মারিব চি চিসা কেস নুকজাকা একবা কনফার্ম খাইজাকা এবার সয় সয়কে সাইমান খাজে হান্টা ভাইরাস বড় অ ভাইরাস মানজাকা হিনে নাই হিঙ্কাই তাবুক হান্টা ভাইরাস তামুং খাঙ্কা সিনজরং বিশিংটি মানমানি যেন সাইমান খা হিঙ্কাই অব তে গুবনি ভাইরাস হাইন যেন বরক নি সিমি তেগাইসা বরক নি আর মানজাগি মানু ফিয়াবা তে কিসিসা জুদা কোভিড নিসলাই বাহাই হিনমালে তাবুক সিনজরক নি সুতুই এখন বগনি খুক্তি এখন ওয়াইসা উইসু হিঙ্কাই খিচিক জাক খে এবার ওয়ার জাক খেব অঙ্গি মানুহিনী সাজাগো ফেবা অমহাইকে জেফ্রু ও হান্টা ভাইরাস মানজাগো চি কুবনি কুলুম কাম হাইন তাবু কোভিড বাক্সা কোভিড রক মানজাগে সাইমান খানা কুলুম কাউইনে বখরক সামানি রক অমরক নুকজাগো ফেবা অম তুমুং বরক তে কাইসা বরক নিতে কাইসাও সলনানি হিঙ্কাই নুকু সো আরক বাই গানা গানা কলক জরা তঙ্গি তংখাঙ্কেসে মানজাগি মানুনি সাজাগো হিঙ্কাই অবনি সিনেমারি রক নাই থাঙ্কাঙ্কে তাবুক সাজাগো কুলুম কানাই ল্যাংমানি তংনাই তে বসাক রক সাকরবনাই চ কুলুম লুম খাঙ্কে বসারক সাকরবমা হাই হিঙ্কাই জোরা ইয়াথেক অব হাইরক সাকরবনাই হিঙ্কাই বখরক সানাই মিহিমনাই গচাংমানি হাবনাই হিঙ্কাই গবানা মুচুমা হাই তে খি কেনচু খিনা মুচুমা হাই বংনাই বহক সানাই হিঙ্কাই অবহাইকে ও ভাইরাস মানজাকমানি সাজাগ সাল ব্রে হেকে সাল চিনি বিশিঙ্গন ও সিনেমারি রক নুকজাগী মানু হিনি নাই হিঙ্কাই অব হান্ডা ভাইরাস একবা অ ভাইরাস কু সুচিনি লাংস এবার বোখা সবমন জাল নুকজাগ হিঙ্কাই অবন তাবুক অ হান্ডা ভাইরাস এবার অ ভাইরাস ন কমিরে না হিঙ্কাই তাবুক তুমুং কেব মানজাক হানি সাইমা কঙ্কাই আবরক বাই কিসা হাকসাল খেতংনানি তাবুক কোভিড হাইন সলাই সলাই যেন কোভিড খাইমানি হাই তে নক রগ তে নগরা বাড়ি রগ ইয়াকবা ফাতা রগ ফান তাং নক রগ ফান থাকে অমহাই যে থাই এবার যে থাইসিঙ্গ অমহাইকে বলাম রক তংখাঙ্কে আলাম রক ন কাহামকে মুঠুপনানি তে হান্টা সিত্রা রক তংখাঙ্কে আবন জরা জরা ও খিবি নাই কাহামকে খিবনানি জাগ ও খিবনানি হিঙ্কাই তামনি হিঙ্কাই অমহাই সিত্রা হান্টা রক তংখাঙ্কে আর তেব সিনজরক ফাইনানি এবার গবাংকে ফাই হিনি সাজাগো হিঙ্কাই তাবুক হান্টা ভাইরাস এবার অ বেমার ন কমিরেনি হিঙ্কাই এবার হামরেনি তাবুক জরা মূসা বিথি রক এবার ভ্যাকসিন রক গরি খুহনি সাজাগো কোভিড নি হাইন বেলাকিনা সলাই সলাই তাঙ্কে বন বাহাইকে হামরেনি হিঙ্কাই তাবুক মানমানি উল যে চিনি কুলুমনি বিথি মাচানাই হিঙ্কাই চিনি ইমিউনিটি ন গ্রাক খাইনানি যেন আ ভাইরাস বাই এবার অ বেমার বাই সলাইনানি বাকি আ ফান ফান ন খারেনানি আ বিথি বরাই চানো নামানি আবো হাইরক ন হিঙ্কাই বহক রক সামানি হিঙ্কি জুদা জুদা কানি কাইথাম এবার কাইব্রি কাইবা বিথি যেন মাচানাই তার নিঙ্কি অবনি সই সই কে হামনানি লামা এবার বিথি গরি কুহিনী সাজাগো হিঙ্কি হাইন বাকি হান্ত ভাইরাস বেলাই কিরিমা সিংসানো তুমুং মানজা খাঙ্কাই যে বড় রকনি ইমিউনিটি বেলাইকে না কেবেল একেবার সা খামিয়া এবার বসাগতে কেসা বেমারঙে তংখাঙ্কাই ডাক্তি না সা খামিয়া এবার অংনানি বেলাইকে না গবাং নুকজাগো হিনী সাজাগো ফাইকে যে আম সুন খানা লাইকে হান্দা ভাইরাস নতি অজারাও
1: আও ফাইতাবো সঙ্গ পৈঠা কাইমানাতেই থাইজাথানী কক সিলাই

0: হেৰি চুকাংগুখনালাই নাই কাইছা ৰাজৰ্ষী কলেজ অফ এডুকেশ্যন এণ্ড স্কিল অ কলেজ কাইছা এডমিশ্যননি বাকি সাকলাই যাকা অব ত্রিপুরা ইউনিভার্সিটি বাই গরং যাক অব বাগবাড়ি ল্যাম্বো ছড়া অব অর বিএ তে বিএসসি মেজর এবার অনার্স লাঙ্গি খাইমানো তে তাম তাম সাবজেক্ট তঙ্গর ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বটানি ফিজিওলজি জুলজি জিওগ্রাফি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ককবরক এডুকেশন ফিলোসফি তে সোশিওলজি তে অব সাজাগর অ কলেজ থাংলা সুখলাইন বগিব বাস এবং মালখুং তঙ্গনি নাই অব তেই বরকন বরক বাই গরংনানি এডমিশন নি কক রকন তেই তে অনলাইন তে অ্যাপ্লাই খাইনানি হিংকাই বরকনি ককদুক নাম্বার রেজাক তঙ্গ অর কাইথাম রেজাক তঙ্গ কাইসাংখা 8729801803 তে কাইসা তঙ্গ 9873673875
1: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এখবা টিবিএসসি নি বখাক্তি কাইসা কমঙ্গ সাকলাই যাখা ইংরেজি বিশ্ব নৈসাই নৈশি দকনি মাধ্যমিক তাই হায়ার সেকেন্ডারি যে মার্কশিট তাই সার্টিফিকেট আবো রেজাক্ত হিনি সা

0: বেবাগাই বক্সা আসাই কাইসি সার র বরক সপনানি কয়মংলাই সানজাকা বক্সা আসাই কে অঙ্গনওয়াদি ওয়ার্কার তাই অঙ্গনওয়াদি হেল্পার অঙ্গনওয়াদি ওয়ার্কার খরক বা তাই অঙ্গনওয়াদি হেল্পার অংকায় খরক জি থাম আবস আমসাইনি ব্রিরক সিমিনো আ কয়মংলাই রিমান্নাই উমর গবাংকু খমানিন বিসি ব্রিসি বানি বিসিঙ্গ কমেমলাই রেনাইনি বাকি নিকুমাঙ্কা টু দ্য সিডিপিউ কাকরাবন আইসিডিএস প্রজেক্ট কাকরাবন গুমতি ডিস্ট্রিক্ট কমেমলাই রেনাইনি পাইথাক সালমারি অ বিসি নি মে তালনি সাল নৈসি নই সালমারি জরা
1: আনিয়াফতঙ্গ অর স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা অর অহাপঙ্গ কাইসা কাইনি কাইথাম বুকসা আচক থাইনি বাকি সাকলাই জাকা কাইসাংখা মেডিকেল অফিসার আয়ুর্বেদা তে কেসাংখা মেডিকেল অফিসার ন অবকা হোমিওপ্যাথি ও তে অর কন্ট্রাকচুয়াল বেসিস রেমানো হিনি সাজাকা তে যে তে ব সবাই শুক্রবই বরকনি কক্তমানো সাইমানে হিংকে বরকনি ওয়েবসাইট অংখা https://tri এবা ত্রিপুরা nrhm.government.in/job.html
0: আও আনি আফতঙ্গ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন কিসিসা বুকস আসুথে বরসপুংনানি কয়মংলাই সানজাখা বুকস আসুথাইকা অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তাই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল অ বুকস আসুথাইনি বাকি রেমারি ইনানি নাই গসিজাক ইউনিভার্সিটিনি ইঞ্জিনিয়ারিং এবাকে বিই কমেমলাই রেনাইনি বাকি পাইথাক সালমারি অ বিসি নি মেটালনি সাল নৈসি নই সালমারি জরা ওয়েবসাইট এঙ্কা www.tidce.gov.in ওয়েবসাইট আসু জরা সেবক বটলামানি খানালাইখা তাবুক রেসামুং খানালাইনে রেসামুঙ্গ খরাং রেবানো নন্দী গোপাল জমাতিয়া

0: 네. 이제 저는 눈꽃이 좋아요. 자기선 가이드로 가이드는 이 시험이 살아서 어디다. 뭐 땅이 꽃이 좋아요. 작타이. 뭐는 성당이 꽃이 좋아요만. 이분이 꼭동. 뭐 성산은 순남만이 아버님 약으로 땀가 성산 모르는 뭐 땅이 뭐 거북하니까 숨쪽을 클래신 모르는 땀가. 아니신 뭐는 꽃이 좋아요. 무슨 숨쪽 나간 낙하 나간 낙하이 있는 거. 이게 무슨어 뭐 당나 힘이 있어 에스토렌스로 순수적 나 하고 당나 힘이 있어 그러니까 뭐 말라이크 다라바히 비니 꼭 아버 야팡 이제 순남작만이 라시아만이 시민 대박 나버 에딘 디시플린 바베노 뭐 클라이드 작동 타고 이게 아버 아버 뭐가 무슨 뭐나 푸이토 크레마노 만이 비니 꼭 바이 사몽 바이 예문 꼭 순으로카 비니 사몽 것을 누구이던 어 녹자기야 신이 이제 মানে নুকজাক বুতং নুকজাক ইবতং ও ইউনিভার্স অফ দ্য সমকল বাই নুকজাক তং তাবু জবা সনামজাক মাকে নুকজাক ইয়া তো সনামমাকে সনুকিয়া হাই দিবা এটা বোনাস নামো মানে বোনাস হাও মানে ককটেল সনুকতা আমি মগে সং বনো পুইতো সাউই মানতা যে আবা হাই দাবি তে কেবু খাই মেনা তাক আ দাবি নে কেবু খাই মে ইয়াং সনামো আং মথাংনাই আং নো লামাই নে কুবুই নে কেবু দাবি খাই মেনা সং পুইতো তো খাই জং লাইও জবা আমি হাই বিনি কোনো অ্যাসুরেন্স করে বা কোনো সরাই সরাইকে মানে লামা ফুগিমিয়া বা দিক নির্দেশনা খাইমিয়ানবাগে সঙ্গ উইটু খাইমন আরও সঙ্গ অবংয়াতে আমি খরচা বড় আপনি পুষি নাইব আপনি পুষি মান পুষি মান আপনি ভক্ত বসতে আজ পুষি মানি ব মানি মানি পুইটু খাইমানি আবুবাই বসাজাকে আংলে মতামিমিয়া আমি আরও আবু করে সামান বগিনকে আবন অরমা থাঙাই নি সামানি আব কাইসা সং খনাতা কে অমহিন সং তাবু কে সং পুইতো বলাই কে সিনি তাবু অবন সিনি বড় রং থানি সং পুইতো খাই লাই চং লাই কে বন আনু পুইতো খাই গেন কা হনি কে বুং লাক সিনি থানি তো বিবেক রে জাগ বলা সিনি বড় রং থানি ও কাইসে বিবেক সং হাই দিবা সং সেন্স সং গং সং আবু লাই সং মান না সং নাই সিনি বকা বাই অমন পুইতো খাই গাং তাম নাই এন কাছে বু ফং থুন তার পুইতো খাই তাম বাই বান মু খং মেন যা আও বান কাছে তুই ন পুইতো খাই কেন ওং খা আং জে সুপন পুইতো খাই কেন ওং খা হানি সং লাই আদি বা আও হে পুইতো সং ন মু থং মে দা আও জে পু কি কথাং ন ন বেবাগ ন ইয়া ফং বুসুক বিনি কক সদে জাক তং এসুরেন্স কং আ জাগো আবনি সং পুইতো সা থাই চাকো কেতাবুক সং পুইতো সা জনে বড় আবু বড় ক্ষেত্রে সিনি সামাজিক যে সংলাইখানি সিনি ঠিক সাই তাকু বুকু ফ্রেন্ডস যত বাই সঙ্গে পুইতো সালাই মাতং হয়ে দিবা এটা তাকে সঙ্গে পুইতো নো সবাই লাইও পুইতো সবাই রে লাইও হয়ে দিবা পুইতো সবাই রে কাঙ্কে সঙ্গে আপুরু নো বনতে পুইতো সাই আমি থাকতাক সিনি বড় কয়টা দুঃখ আমার থাকে হ্যাঁ বনাম পুইতো সাই থাকে ও আনো অমহে খাই দিয়া দিবাস সিং বড় পুইতো ধোকা আর ইমানো সিং অগমার্গি মেন ইয়াং ইমানো মানে তোর কক সাউ এসুরেন্স রে উই সিং তাবো হাপাং র খে দিবা কপাং এমএলএ মন্ত্রী বড় তবে পদ এসুরেন্স রে বড় কক সবজিস ক্লায়ো সিং বড় আপনি মার্গি মিয়া থাকো তবে সিং চয় মানুবি বাবু জরা জরা ফেক সাই আবন বাইনি কাজে সেন মহানো উংলাই না সিং পুইতো সাজা
1: বুঝনা নাই পুইতো বৈশাখ পুইতো সামু তো আবার পুইতো খাই সামু কৃষ্ণ
0: কাইতো সং কোরে নং মাহাই মা খাই নাই মহাই চাক খাই দি আ সামু ন সং খাই গে সামু কা হাম সামু কে মেনে ইয়া কারকে সুম চং ইয়া কারকে সং সং সেই জিনি বকাই মা মা আও আও ইন পাই কা মা
1: দ দ বেলা হাম বাই আও চিন্তা হো বেলা শ্রাই শ্রাই কে সাকা বুখা কাই নি বাবাই নে নে ফাইজিং তি ন তাও কাই তে ন পয়ত খলাই নে ফাইজিং তি তে লাং মা ও পয়ত খলাই হিম নানি আ কক নব তাকতে কিসিসা নরক বাই করুণানি শিকাং অমাগে পয়তার চংন তামু খাইরি

0: Я бы сказал, что он говорил, логи сонья, я бы сказал, что он сонья, просто кинина на мать его. Ну, ни Боба Хай, ни Пристани, уколон, ни бэкграунд Боба Хай. Ну, Боба Хай Боров, ну, Боба Хай Сала, Сала Боба Хай, ну, Буринё, Сина на мать, Боба Хай Замани Боба Хай. А, Бо, и оно, Ранкушани, Бага Сибуна, Кайса Кондисон, Бага Сибуна, Буджу Хайня, Кайса на Хайса, Бо, Сой Сонья, оно, логи, нам на Бага Джаво, Бо, Хайбо.
1: I was in one of my life. Up hundred money, a confidence, abno. Poito, money apoca is a magic ya. Chini jungzal no nori kibuo eba jungzal piria clayo, amti hai, mungshakari, piaba, tam clay hinkai, a jungzal nibishinti linani, up han no, up hanse, mano. Libumar ogobos jung no go, jung nai can get a book, omahai j. Scientist rockindi, hekaba, omahai ke. Freedom fighters, piok mung ni chobawo, chobak lainai, the inventors, katal katal manish namne rok, jung tini, jia computer, airplane rok, samungo tepaitan mani, the oborok, bahage pakeba, jesh namne, lainai, bororok, rutugiti lainai rok, tumung borok shakang poito, chaya hankai shak shakno, borok lade man kamuba, e abuna poito, samung jangnani shakang, a pandra mani, abuna hino poito, parika hain hakurung len. Hello.
2: Hello.
1: Out. Hello.
3: Funkaham.
1: Funkaham. Hi, no, hello, Mshogo.
3: Funkaham.
1: Wow.
3: Ni je kog bothoma. Monka sin jibon ni shopsaite nangshoma ni kog bothoma. Angoro kog sanamu sungo oro to. কিছু কিছু বরক আইছানো তুই নাই খুব মানে বিতর্ক আইকে কক সাউ সিগরা আমার তো বিতর্ক নে জায়গা তাও মানে ওই তুং খা দিস ইজ কাইন্ডস অফ এ পাওয়ার অমং কা কাছে শক্তি বিকাশ করি গেছে পৃথিবী সে করে একা ও কনফিডেন্স বরং থেকে পাই সাবুর আব ও একা আবনে একমাত্র মেডিটেশন বনি একমাত্র কাই উংকার উংকার উংকার সন্তানে এই যে Ung the Sobdo.
1: Oh,
3: Ung Sobdon can in the Henyata Zakin Taitango.
1: Oh,
3: among pretty be Sistinage, Sinor of Habuto, Agmatra Uncarno, Uncarmane, Sorbo Montre Pran, Sorbo Montre Somonoi, Sorbo Totte Sikrito. Okay, Tunzoto Zakisho Tongani. Is a Uncar take a say, Somosto Kisho, Sistingo. Toile, Sinabon Bishat. যিনি পৃথিবী সৃষ্টি নাগে অর এমন একটা পাওয়ার তঙ্গ সে পাওয়ারের মধ্যে চিনি এবং বিশেষ সৃষ্টি গুছিগরা অর তে খাইছে কক গাঙ্কাই নু পে নু গেইন কষ্ট না কলে কেষ্ট মিলে না অর্থাৎ সাধন বিনা নিনি সাধ্য সিদ্ধি এটা কঙ্কাই নং অ পাওয়ার ন বিশ্বাস খাই দি যে অর পাওয়ার খাইছে তঙ্গ দেয়ার ইজ এ পাওয়ার অর পাওয়ার খাইছে তঙ্গ এবং অ শক্তি ন ন মানে চিনি বিশ্বাস ন জাগ্রত খাই আ জাগ্রত খাই থাকি তাবুক যেমন সিংহ চিনি তাকুক মাংনি সাকা যে কাইসান সুরিখা হাই মানে ইয়েস দেয়ার ইজ অনলি ওয়ান গড কিন্তু 2000 বছর তাও 2026 অম বিতর্ক ইয়া মানে আং জাস্ট একটা সামান যে 2026 নাকি তিন পৃথিবী গ্রহ চিন পৃথিবী না আয়ু বুঝ তিনি পৃথিবী না আয়ু তো 2026 বছর থেকে তেব হাজার হাজার কয়েক কোটি বছর আগে ছিল পৃথিবী জন্ম আপুর গাগাই ছিল বিশ্বাস জিনিস করিদা ভগবান জিনিস করিদা অপন সৃষ্টি খাইনি করিদা তাতে একটা জিনিস আপন বিশ্বাস
1: নিনি ওয়ান সময় থেকে সৃষ্টি খাইনি সাবুবা
3: এই আর সৃষ্টি খাইনি একমাত্র সৃষ্টি কর্তা ন ওঙ্কার ওঙ্কার ওঙ্কার থেকে না সমস্ত কিছু মানো এবং ওঙ্কার না উংকার মানে চিনি লাংমা সুজাক सिन जे हामा तमन आवन तो सुन विश्वास खाइबले

0: जिना हामा करे इंगे चिनी क्रिया बैंग पृथ्वी से दिन से कर काजे ओ जे लांगमा ए अपन न ओंकार अपन न सर्वमंत्र प्राण सर्वमंत्र समन्वय सर्वतते स्वीकृत तुम तीनटा जिनिस तो न जिन पिति खाइने जिन अनेक जिनिस तो विश्वास खाइयो जेमन इनी जे कोन एकटा समखाइयो जेमन परिमाण क्षेत्रे आं परि उइने तबो आनी दाबाल डिग्री हांकाय आं अमु कटरमा चाकरी माने अमु एकदम একজন আবিষ্কারক নাই অমনে এমন একটা জিনিস যন্ত্র তৈরি খাই না যেমন এই যে মোবাইল চিন্তাও কক খালাই তোমার ম্যাডাম ভাই বা রেডিও মো ভগবান শুক না যে আং যদি আঙমনে চেষ্টা খাই কে আঙ্কাই আং অবশ্যই বরগ্ন মানে নু যাওই নাই আং ভাই কক সাউই নাই কানেকশন খাই তোমনি অম সামনি শক্তি মো পাওয়ার অ যে কনফিডেন্স অ কনফিডেন্স কাছি নিয়ে বরংনি সব সাইতে মানে কতর লাংমা কারণ অবিশ্বাস অবিশ্বাস নুগুই নতুন যে কোনো জিনিস যেমন লেনদেন নতুন পানি সামুহ যেমন একটা কৃষি খাইনে থাকতে নাই আমি বিশ্বাস আংটাও মাইবরি রেখা আমি মাইমান নাই এবং বনের নাই মালিককে খরচ আছে কিন্তু বিনি কিন্তু নিনি বিশ্বাস নিপর ননব উব খাই নাই আর নেন যদি খাচ্ছে খাই আঙ্কাই আর বিশ্বাস নি কোনো উব করে মানে মান্যতা করে এটা আংমাবি মানসং নানে আই ক্যান ডু এভরিথিং আং দেবাং খাইমান আনি বিশ্বাস আং খাইকাং কাং মাননাই আবো আনি কাইসা বিশ্বাস তোমান হুগে আ শক্তি নর নাই গাংকাই তিনি লাংমা বা পুইতো ও পুইতো নর কাইসা ন উদ্দেশ্য তিনি চেন আফরো উব খাইলে মানে বিশ্বাস খাইলে চেন চলিত পৃথিবী ও চেন তং তাক বরং তে খরচ ন বিশ্বাস খাইন আ ভগবান নাই গিন ন না আং ইয়া আবুন সে আবুন যখন বিশ্বাস খাই আং গেন ব ফেলিউর জীবন নে তিনি বরং মনি সঙ্গে আসাই মানে আংকে আপনি যদি বরং বিশ্বাস খাইয়া বা বরংনি হামুহুমুং যদি বিশ্বাস খাইয়া বা আং কেবল আনি বক্রক কেবল চিন্তাধারা যেমন বুঝ থকি না নিমাং বুঝ মানে ওর কোনো ঈশ্বর টিশ্বর করই সমস্ত কিছু করই এই যে ওয়ান সুমার আবো আবো অংকায় বক্র মুনি শুইয়া যে ও মানব দেহ মানে ব্যর্থ পড়াপড়ি অংকায় এই যে বিশ্বাস জিনিস ও যে শক্তি না বিশ্বাস খাই জানি তিনি যে বিশেষ প্রয়োজন আবো তাও হারে হারে তের মানে তো যেমন যারা বিশ্বাস খাই খা আবো নুমান খা আবো সাজা নো পেন নো গে কষ্ট না খেলো কেষ্ট মিলে না জীবন কর্মস যেমন ঈশ্বর বিশ্বাস খাই তো খা যেমন প্রভু প্রভু কাই থান বিশ্বাস খাই খা কৃষ্ণ নফান বিশ্বাস খাই খা মহাদেব নফান বিশ্বাস খাই খা আং সাকা হে প্রভু নি তৈতং মুথং রুফাই দি হলি নাই কেসলি বেড়াই তো খা নার গ্যাস বুফনাংলিয়া হর বুফনাংলিয়া হ্যাঁ ম্যাডাম হ্যাঁ দিবা নিবন আর কেটলি নি তোরা গ্যাস সোনাঙ্গি না নাই তারপরে সেই পিটুং পুং নাই যদি আর গ্যাস সোনাঙ্গিয়া পিটুং তুই গিয়া তাইলে ওই যে গ্যাস আবার কাছে হর বুঝি যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার করেই গাঙ্কাই বনে আর কোনো মূল্য করে তাহলে আমি বিশ্বাস যে পাওয়ার পাওয়ার ছাড়া অবচলিয়া আবেন সঙ্গ পাওয়ার না সঙ্গ বিশ্বাস না আর পাওয়ার গাই চিনি লাংমা চিনি হামা চিনি হামা আর হামানি মালিক হাঙ্কাই উংকার সর্বমন্ত্রে প্রাণ অ পৃথিবী সন্তানে যেসে পা নতুন সং উংকার মেডিটেশন নি যোগী ফান খাইনা নিথুন বা নি ও ব্যায়াম ট্যাম খাইনা নিফুক দেন নয় শব্দ ন এবং ও চেঙ্গে থাইনে নি মানে দিস ইস কাইন্ডস অফ উংকার আবু বো কাইসা মানে হামা তিনি যে পাওয়ার তিনি অবো করে গেছেন কোন ফাঁসে করে তাহলে অবনো নাচিগলাই নিছেন অবনো নাচিগলাই নিছেন পাওয়ার নিয়ে উপর নির্ভর খাই আবন চিনি বিশ্বাস এবং আবন বিশ্বাস থাকাই নাই যে সাল তাল তবু কাইসা বিশ্বাস নি ব্যাপার সাল তাল তবু সাই মানে যে তিনি সাল পানাই হর নাই আবু কাইসা সপ্ত আবু যদি সপ্ত তো হাঙ্কাই অব যদি পুইতো করে হাঙ্কাই বমুনি শুক্র সক পাই একো আবন বাকি এই যে বিভিন্ন রকম অবন বৃত্তি খাই ন বিভিন্ন গড় সংসার নিনি ফুংরং ফান নতুন লেখা নিনি ব্যক্তিগত ফান নতুন দেশ নি সামুং নি ফা নতুন কাইসা বিশ্বাস তৈ নাই বগুন আপ বিশ্বাস নি কাইসা উদ্দেশ্য তাই যে যেকোনো বালি মানে ওয়ান সুগ বর্ণন আং বিশ্বাস মা খাই নাই যেমন মতাই আতাই যারা মতাই আতাই লাই কাইসা তে মতাই ন মানে খরচা নি বিশ্বাস ন আবন সঙ্গ ওব খাইনানি ক করে তা ক মানে হিংসা খাইনানি ক করে আবন হাতুকে নুনানি ক করে আরো কে বিশ্বাস জিনিস করে ইংলি থাকা ক আনি আনি কত অনি চিকন আনি কাহাম আনি থাইচুক্তি কো গোবনি থাইচুক খয়ু
1: দিস ইজ নট
0: দা খাই গেতা খুক সেন তলে শিওনা আবন বাগিন কবং নাই যতন বিশ্বাস খাই দিস সেন মানব যে আবন ন তলে তলে হামবা
1: আও তা খুক সামনি বসয়ক জঙ্গর জানি জানি ওয়ান সুকমানি নতি নাই ডিসকাস খাইলাইও শেয়ার

0: খাই লাই আবশ্যক কক হাই চাইটর পয়দক খাইমানী বিশ টেবল সালাই নতঙ্গ তে চাম জানজানি সামুং নতি পয়দক খাইমানী নব সালাই তঙ্গ ফিয়াবা পয়তো কাইটন পয়তক খাইমানী গাব জানি জানি কাইসা চানি জানি পয়তো খাইমানীতি গাব কবংম বরক ন কাইসা ধর্মনি সিমিতে কাইসা ধর্ম থাঙি পাই তামনি কে বরক সুরিমানী বিশংটি কুবইন রুতুক লাইও চর কুবইন রুতুক এদিবা চাগাছি নি তাক চেহর কাইসা সৃষ্টি করতে বা পাওয়ার তং হই নাই হাই আ পাওয়ার নি কাইসা তো ফানগান বমুং তো টংনাই হাই অমাহাইকে কেব নি অর কেব কতর ফোন মানে বকলাই অবাহাইকে বড় রক তাঙ্গই বরকনি ধর্মন সেলাই হাই বরকনি পয়তন সেলাই পাই বড় রক নং আং যতন কুবইন রুতুক তঙ হাই দিবা ব লামা কুবই এবার ব কাইটর কুবই হিনে নাই হিঙ্কে জানি জানি আবো কাইসা আং অবনো কুবইন সে ফিয়াবা বড় রক বরক জেফুর ওয়ান সুগো ই অমলে কুবই অব যে আং যে নাংমানি ন আনি ফলানি নাংমানি কাংমানি ন আনো সুপুঙ্গিরে উই তঙ্গ হিঙ্কাই আরো ন বড় রক পৈত খাইও হিঙ্কে অবন ফিয়াবা চাইসা বহাইকে জরা কাইসা ফায়নি জেফ্রুব কুবই যতনি বেসকাং গন ফুরুং জাকনাই জানি জানি ধর্ম নতুই পৈতো খাই তো মূসা চায়াকি ফিয়াবা যে বড় র কুবই সৈ সৈ কুবিন রুতুক তাই বরক সৈ সৈ সাজা কুবই মাননাই ন ফারিকে হাইনহাই জরাব পাইরান ফাইজ থাং তঙ্গ ককটু কাইসা গ্রংলায়ন হ্যালো
1: হ্যালো
0: ই লাম সগ ফুকাহাম
1: পুজো খায় না তো আবতো খাই খাই আবো তো খাইয়া জান জানে হামদং তো কালার পদ্রে কালার করে দেবা কেসা কর্ম আবহাই কুফুর হামজাগ মহাইজার তো খাবাই পুজো খাইকে বেবাং অমন থাকাই গসিমানটা বোখাবাই আবার অমহামিয়া অমহামু অমহাবো সালাইয়া যে পুজো খাইনাই জন্য যত না কাহাম মাস খাবলা হ্যাঁ ঈশ্বর মতো ঈশ্বর মতো মাস খাও ঈশ্বর তো কাশা নয় ওয়ান সু ওয়ান খাওয়ালে হ্যাঁ দা ঈশ্বর কাশা পানো বুপ তো পদে পদ না বলা অবহাই হেন আগে স্বাগত খালামা ঈশ্বর নিনে যিশু খ্রিস্ট হেনে খালায় বরক ঈশ্বর নং বহনে সাও যে মহাদেব বহনে সাও মতাই তো কুটি কুটি মতাই তাই পুজো খাই বাইলে জান জানি বিশ্বাস তাই
0: গর
1: কোনো নিনি আনি কাহাম নিনি কাহাম নিনি কাহাম
0: হাইয়া
1: জান জানি খাবাই পুজো পুজো খাইকে জানো ফানো পুজো মাংটা খাবাই নিবি বিশ্বাসটা মানে বিশ্বাসটা আমি পুজো আবার ও ছুরি মানো ছুরি
0: কুবই সিনে না নিবা আবন থাইজেঙ্গ সাকাং যে কুবইন রুতুই তখনকাই কুবইন মানাই সুরিমানি বিশিনতে হাই দিবা যে রুতুক নাইনি বাগে হিংকাই আবনুক মানাই নব
1: এই
0: আবরতা
1: জং বিশ্বাস তংসাংকে জং খিনা পাঁচ কিরিলিয়া তা
0: আও
1: কুবই তং মানবা আবো বিশ্বাসটা বিশ্বাস করতে মত কুবই সাজা জং খেই থাকবা না তাই থেলি আনে ওয়ান সুগুই মানতা
0: দখাই বুক হাম হাই
1: যত

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতাতেও সফর করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গতরাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান সেদেশের বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। শ্রী মোদীর সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রধানমন্ত্রী। তিনি পরে সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠক করবেন। ভারত ইতালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-19 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওতে যাবেন। এর আগে প্রধানমন্ত্রী গতকাল নরওয়ের রাজধানী অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা রূপান্তর করবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত 1 দশকে এই 2 অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টন ফ্রস্টডটির, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে।
1: অক্টোবর 2025 নরওয়ে, আইসল্যান্ড আর অন্য এফটা দেশকে সাথ হামনে ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া আর কুছ মহিনে পহলে হামনে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া জিসমে ডেনমার্ক, ফিনল্যান্ড আর সুইডেন ভি ভাগিদার হ্যায়। ইন মহত্বাকাঙ্ক্ষী ট্রেড এগ্রিমেন্ট সে হাম ভারত আর নর্ডিক দেশকে সাথ সম্বন্ধো মে এক নয়ে স্বর্ণিম যুগ কি শুরুয়াত করনে যা রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়া সংঘাতে বন্ধের পক্ষে

0: ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদ বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
1: আজ হাম সবনে মিলকর গ্লোবাল ইস্যুজ পর ভি বিচার সাঝা কি বৈশ্বিক তনাব আর সংঘর্ষ কে ইস দৌর মে ভারত আর নর্ডিক দেশ সাথ মিলকর এক রুলস বেসড গ্লোবাল অর্ডার কো বল দেতে রহেঙ্গে আর ইউক্রেন হো ইয়া ওয়েস্ট এশিয়া হাম সংঘর্ষ কি শীঘ্র সমাপ্তি আর শান্তি কে প্রয়াসো কা সমর্থন করতে রহেঙ্গে হাম ইস বাত পর সহমত হ্যায় কি মাল্টিলেটারাল ইনস্টিটিউশনস কা রিফর্ম আবশ্যক ভি হ্যায় আর আর্জেন্ট ভি হ্যায় আর টেরোরিজম পর ভি হামারা ক্লিয়ার আর ইউনাইটেড স্ট্যান্ড হ্যায় নো কম্প্রোমাইজ নো ডবল স্ট্যান্ডার্ড।
0: মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন রুবিও। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26 মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। এখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম মেধা পরিচালিত হোলোবক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জেনেভায় আয়োজিত 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক স্বাস্থ্য সংহতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবছর সম্মেলনের মূল ভাবনা বৈশ্বিক স্বাস্থ্য পুনর্গঠন, একটি যৌথ দায়িত্ব বা রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারত জুড়ে 1,85,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু করা হয়েছে। এর ফলে তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছে। পরে শ্রী নাড্ডা ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়ন পোটান্ডিন ওয়াংচুক এবং নেপালের নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতার সঙ্গে বৈঠক করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটির গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তাকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পাণ্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর, তাওড়ে সুজিত কুমার এবং উজ্জ্বল দেওয়ারানিকাম। নাইজেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের 175 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা মুখপাত্র সামাইলা উবা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি এই যৌথ হামলায় সন্ত্রাসবাদীদের চেকপোস্ট, অস্ত্রাগার, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কের দপ্তর ধ্বংস করা হয়েছে বলে জানান। এর আগে গত সপ্তাহে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর এক যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের সিনিয়র কমান্ডার আবু বিলাল আল মিনুকি সহ বেশ কয়েকজন সন্ত্রাসবাদী নিহত হয়। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11:00 থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটে নতুন দিল্লি জাংশন কেবিন সেকশনে কভচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কভচ সুরক্ষার আওতায় চলে এলো। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভারতীয়

ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠানে DGCA আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়েছে। জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা নাডা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের অঙ্কিত এবং রেলওয়ের জয়েশ পাতিলকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে। তাদের শরীরে নিষিদ্ধ উপাদান মেলোডোনিয়ামের উপস্থিতি পাওয়া যাওয়ার পর এই সিদ্ধান্ত। এর আগে 69তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে অঙ্কিত তৃতীয় স্থান এবং জয়েশ 5ম স্থান অধিকার করেন। আইপিএল ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরের অন্তিম পর্যায়ে গত রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। গতকাল আগরতলায় পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখন পর্যন্ত শহর এলাকাগুলোতে 2,845টি সোলার ইউনিট বসানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর একদল তাঁতশিল্পী ও কারিগর গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপচারিতার সময় তাঁরা রাষ্ট্রপতি ভবনের অ্যাট হোম অভ্যর্থনা অনুষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মুর্মু তাঁর বক্তব্যে কারিগর ও তাঁতিদের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যাতে তাঁদের শৈল্পিক জ্ঞান যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে পারে এবং তাঁরা আত্মনির্ভরশীল হতে পারেন। ভারত ও নর্ডিক রাষ্ট্রগুলোর অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এবার সবুজ প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশলগত অংশীদারত্বে উন্নীত করা হচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত এক দশকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য 4 গুণ এবং ভারতে নর্ডিক দেশগুলোর বিনিয়োগ প্রায় 200% বেড়েছে, যা উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি করেছে। অন্যদিকে নর্ডিক নেতারা গণতন্ত্র ও আন্তর্জাতিক নিয়মনীতির রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভারতের সাথে কাজ করার আহ্বান জানান। পরিশেষে বৈশ্বিক ইস্যুতে প্রধানমন্ত্রী ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধের দাবি জানান। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর একটি কেন্দ্র হচ্ছে আগরতলায়ও। আগামী 24 মে উমাকান্ত একাডেমিতে এই কেন্দ্রে রাজ্যের যুবক যুবতীরা পরীক্ষায় বসবেন। পশ্চিম জেলার জেলা প্রশাসন জানিয়েছে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাশাসক ডাক্তার বিশাল কুমার উমাকান্ত একাডেমির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সেখানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে আসন্ন নিট ইউজি পুনঃ পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পরীক্ষা পরিচালনায় সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, পূর্ববর্তী পরীক্ষা প্রক্রিয়া চিহ্নিত সমস্ত ত্রুটি অবশ্যই সংশোধন করতে হবে। বৈঠকে পরীক্ষার ব্যবস্থার সঠিক পর্যবেক্ষণ এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারদের সাথে সমন্বয় সভা করার নির্দেশও দেওয়া হয়। বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণে গতকাল আগরতলায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচি গৃহে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ছিল আলোচনা সভা এবং বহুভাষী কবিতা পাঠ। অনুষ্ঠানের শুরুতে

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সভাপতি শুভব্রত দেব তাঁর ভাষণে ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও ভাষাগত সম্প্রীতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি নন্দকুমার দেববর্মা, অধ্যাপক সেলিম শাহ ও কবি রামেশ্বর ভট্টাচার্য। বহুভাষী কবিতা পাঠে রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, সরকার পরিচালনা করাই শুধু নয়, প্রতিটি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাই বিজেপির মূল উদ্দেশ্য। গতকাল আগরতলার নতুন নগরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানে অংশ নিয়ে তিনি একথা বলেন। শ্রী সিংহ রায় দলীয় সংগঠনকে মজবুত করতে জনসংযোগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল গতকাল জিনানিয়ায় দলীয় নেতা তপন দাসের বাড়ি পরিদর্শন করেন। সম্প্রতি শ্রী দাসের বাড়িতে কথিত হামলার অভিযোগ প্রসঙ্গে শ্রী সরকার সংবাদ মাধ্যমকে বলেন, আক্রমণ করে কারো মনোভাব বা মতাদর্শ পরিবর্তন করা যায় না। তিনি এলাকায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থী শিবিরগুলোর সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে গতকাল কাঞ্চনপুর মহকুমা শাসকের নেতৃত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহকুমার আশাপাড়া, ভান্ডারিমা ও গোছিরামপাড়ায় ব্রু শরণার্থী শিবিরের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে পর্যালোচনা করা হয়। এইসব প্রকল্প যথাযথভাবে রূপায়িত হচ্ছে বলে বৈঠকে জানানো হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ইটভাটা মালিক ও শ্রমিকদের সচেতনতা বাড়াতে গতকাল আগরতলায় শ্রমভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজ্য শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয়ভূষণ দাস জানান, ইটভাটায় 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কাজ করালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইটভাটা মালিকের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হবে। তাছাড়া ইটভাটাগুলোতে শ্রমিক পরিবারের শিশুদের যত্নের ব্যবস্থা থাকা, শিশুদের দেখাশোনার জন্য মহিলা কর্মী রাখা এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক বলে বৈঠকে অবহিত করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনুরোধ 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল 6টি খেলা হয়। রানীরবাজার মাঠে সদর এ দল 142 রানে মোহনপুরকে, নিপকো মাঠে জিরানিয়া 47 রানে তেলিয়ামুড়াকে, মেলাঘর মাঠে আম্বাসা 81 রানে কাঞ্চনপুরকে, ধর্মনগরের মাঠে কৈলাসহর 1 উইকেটে লংতলাই ভেলিকে, শান্তিরবাজারের মাঠে অমরপুর 62 রানে বিলোনিয়াকে এবং বিলানিয়া মাঠে ধর্মনগর 154 রানে সাবরুম দলকে পরাজিত করে। আর দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1°C, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35°C-এর কাছাকাছি থাকতে পারে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। সালচি সালকা আমচাই হাস্তে রকনি বদল দলসা ইয়াকনি মানেস রামনাই তেই তাঁতি মিয়া রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মুবাই মালাইখা ককলাম সালাইমা জরা বরক রাষ্ট্রপতি ভবন এক ঠুম্বরম পান্দানি কক্ন রমৈ তিসাও তেই বরকনি সামুংন ফুনুকানী শেপ খ্লাই রমাবাই খা কাহাম ইয়াফরকা রাষ্ট্রবক্রক বিনি ককনারকমাব বরকনি চুবাচুনি নাংকুকমা রকন ফানবক্সিনই ককনারখা ভারত নর্দিক রাষ্ট্ররকনি মানজাক মুগ্ন কতাল থায় তলাংনাও কাইসা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অকক্ন খুশাউই সাকা উলথাম ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমানী ইয়াগুলো মিয়া কথাজা ককতমা থুমনাই রকনি থুমো মন্ত্রীবক্রক সাকা অবখাকনি হালকতাবু কখরাং তাং সেপ তৈ কতাল সেপ রগ হামক্রাই তুবুয়ান মন্ত্রীবক্রক খুরসাকা থাংনাই বিশি কবাঙ্গ কনৈ হাকতরনি বিশিং বানিয়াও হামক্রাই বাক ব্রী বাং মানক হবৈ ভারত নর্দিক হাকতর রকনি রাংবক সিনমুং রাও নৈরা বাংখা আয়ঙ্গ নর্দিক অজারক লুকু ফান্তৈ হায়ং বেরেমনি রায়দামানী ভারত বাই সামুং তাংনানি কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতালো বসকাংনি নিট ইউজি আমজক ফির মুংনি যোগালী মুং নতুই কাইসা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্দানো তুই দুলখা আমজক মুং স্রাই স্রাই কাহাম করংতই পাইরানানি সাকা ফানবক সিনকা রংমন্ত্রী মন্ত্রী ফানবক সিনই সাকা ক্রাক নাইমথাংনি বিশিংতই চায়া করইখাই আমজক মুং পাইরানাও হাংকর ম্যাজিস্ট্রেট তৈ পুলিশ সুপার বাই কথাবই সামুং তাংনানি দাগিমুং রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা আউলি শালনি চিং ফেরাং আচাইরি মংতৈ সামুগ ফনাংনাও লুকরকন তৈব কবাং খাবাসারনা নাহারৈ গ্রংজাক নাইখুংনি অফিসার রকন ককবিতি রেখা মিয়া টিআইএফটিনি কনফারেন্সলো আগরতলা পুর নাইখ্রাইন কবৈ জুদা জুদা আউলি আমচাইও চিং ফেরাং তাই তৈ সাখামরাইদা নাইখুংনি ককলাম সালাইমা পান্দা মন্ত্রী অক্রা অকক্ন সাকা মন্ত্রী অক্রা জুদা জুদা তাং বুতাংনি সামুং কাহামকে তাংনাও তৈ জরা পাইরানানি দাগিমং রেখা

0: পান্ডাও চেরং নাইখুনে আদং সাকা আগর তলাও আউলি হা তলা তৈ চেরং লাইন বনা তৈ আবাই গদালজাক স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাব স্টেশন নামনাও তাবুক বিশিঙ্গন সামং চেংজাকা পিএম সূর্যগর মুক্ত বিজলি যোজনা নতেই চেরং মন্ত্রী রতনলাল নাথ সাকা আউলিয়ামচায় কাইনৈ সাই চাররা ব্রীচি বা সোলার ইউনিট আচুক রিজাকা পান্ডাও মানজাকা সচিবকরা জে কে সিনহা তাংরা অভিষেক সিং আকসং সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি আমজকমং নই সাই নই চিদকনি কেন্দ্র আগরতলাবো কাইসা টঙ্গানো অতালনি নৈচি ব্রী শালমারি উমাকান্ত একাডেমিও অ কেন্দ্রও হাস্তিনি শিকলা শিকলি রক আমজকমুঙ্গ আচুগানো সালথাং হাঙ্করনি হাঙ্কর নাইকল ফাংসাকা আমজকমুংনি যুগালিমুং নাহারজাখা হাঙ্কর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার উমাকান্ত একাডেমি আমজকমুং কেন্দ্র বেড়াইনাই আরনি নাইমথাং কাহামতনিনাও নাংমানি বাবায় দাগিমুং রেখা মিয়া পুলিশ সদর নাইখুং সাকা ইউপিএসসি প্রিলিমস আমজকমুং টং কসাং নাইমুথাং তৈ তাই কাহাম ক্রংখে পাইরনাও বেবাক বেরেমনি যুগালিমুং নাহারজাখা জনজাতি হামক্রাই নাইখুঙ্গ জনজাতি রকনি বেবাক ককশিল চামুং খনানাও তৈ জংজালিয়া কাকরনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাইজাকা হনই সাকা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানি দাগিমুং নরগৈ সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাইজাকা মিয়া আগরতলা সুপারি বাগানি দশরথ দেব মুকুমু হল বসংতাই হায়ং বেরেমনি থঙ্গ কাহাম মানমারি মাননাই জনজাতি থাই রকনো বরমিয়া ফার্মা পান্ডা অ কক্ন সাকা ব ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল প্রোগ্রাম বাই সংসারজাক মিয়ানি পান্ডাও থংনি বাবায় বসং বেরেম খরক ব্রীচি চুকুন তৈ হায়ুং বেরেম খরক ব্রীচি সিনি ন বরম ইয়াফারজাকা ত্রিপুরা রঙ্কজা নাইবোথাবাই নাইকলজাক মাধ্যমিক কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা আমজকমুংনি অংখারিনি কাংলাই তাই সার্টিফিকেট তিনি রেজাগানো মিয়া রঙ্কজার নাইমথানি তাংরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অককমানোর রেখা আবনকারি মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজকমুংনি কক ফিরক মংলাই রিভিউ খাইনাও কুবুনি কয়মংলাই নাইমথানি ওয়েবসাইট www.tbsc.tripura.gov.in মানথগানো হাস্তে হাপাং হাস্তে গনাঙ্গ বেবাগৈ খুংসারা আঙ্গনবাড়ি কেন্দ্রন ইংলিশ মিডিয়াম সাইনানী সামুং চেংখা আবনি বখাগমিয়া উনকৌটি হাঙ্কর খুংজি আঙ্গনবাড়ি কেন্দ্রন ইংলিশ মিডিয়াম সাইজাখা আবনরগৈ কয়লাশহর সার্কিট হাউজ সংসারজাক ফ্রংমুং সামুং বতাংন চেঙ্গে রেখা পুর পরিষদনি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক হাস্তে বেরেমনি উমর চি থাম্বিসিনী ক্রিকেট বাতাইলাইমাও মিয়া কাইদক থংমুং অংখা রানীরবাজার নখলাও সদর এ দল রান সারা ব্রীচিনি রান বাই মোহনপূর্ণ নেপকু থংখলাও জিরানিয়া রান ব্রীচি সিনি বাই তেলিয়ামুরান মেলাঘর থংখলাও আম্বাসা রান চারচিসা বাই কাঞ্চনপূর্ণ ধর্মনগর থংখলাও কৈলাসহর সা উইকেট বাই লং ট্রাইভেলিন শান্তিরবাজারনি থংখলাও অমরপুর রান দকচিনি বাই বিলুনিয়ান তেই বিলুনিয়া থংখলাও ধর্মনগর রান সারা ব্রীচি ব্রী বাই সাবরুমন মেচেনখা তাবুক নবতিবানি ককতুমা তিনি নখা কিসা মনাকজাক টঙ্গানো হাস্তেনি কিসা সে খাঙ্করো ফেরাঙ্কগৈ বাতৈ বাউই মানুহনি হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি শাখানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো আগরতলাও তিনি আইচুগ খামানি তুংমারি টংমানি 27.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, আরও একটি নতুন দিনের সকালে সবাইকে স্বাগত আজকের অভিজ্ঞাপনে। সঙ্গে রয়েছে আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে আপনাদের আরও এক বন্ধু
1: কোয়েল ভট্টাচার্য।
0: শ্রোতা বন্ধু, আজ ওয়ার্ল্ড বি ডে বা বিশ্ব মৌমাছি দিবস। প্রতি বছর 20 মে বিশ্বজুড়ে পালন করা হয় এই দিনটি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের খাদ্য শৃঙ্খলে মৌমাছির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি উৎসর্গ করা হয়েছে। মৌমাছি পালনের অগ্রদূত এবং

0: আধুনিক মৌ চাষ কৌশলের জনক অ্যান্টন জানসা 1734 সালের 20 মে স্লোভেনিয়ার জন্মগ্রহণ করেছিলেন। তাঁর অবদানকে স্মরণ করে এবং মৌমাছি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে স্লোভেনিয়া সরকারের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদ 2017 সালের ডিসেম্বর মাসে 20 মেকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করে। 2018 সালে প্রথমবার এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়। মৌমাছি শুধু মধু উৎপাদনই করে না, বরং আমাদের বেঁচে থাকার জন্য এদের ভূমিকা কিন্তু অপরিসীম। বিশ্বের প্রায় 90% বুনো ফুল গাছ এবং 35% খাদ্যশস্য সরাসরি মৌমাছিদের মতো পরাগায়নকারীদের ওপরই নির্ভরশীল। আমরা যে ফল, সবজি ও শস্য খাই, এর একটি বিশাল অংশ মৌমাছির অক্লান্ত পরিশ্রমের ফসল। গাছের বংশবৃদ্ধিতে সাহায্য করে মৌমাছি বনের বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখে। মৌমাছি পালন ও মধু উৎপাদন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান উৎস। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তন ও মানুষের কিছু অসচেতন অভ্যাসের কারণে মৌমাছির অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে। যদি পৃথিবী থেকে মৌমাছি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, তবে পরাগায়নের অভাবে বহু উদ্ভিদ প্রজাতি ধ্বংস হয়ে যেতে পারে, যা পৃথিবীতে এক ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। তাই আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ মৌমাছিদের বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। যেমন, বাগানে বেশি করে ফুল গাছ লাগানো, গাছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতি অবলম্বন করা, স্থানীয় মৌ চাষিদের কাছ থেকে খাঁটি মধু কিনে তাদের উৎসাহিত করা, বন্য মৌমাছির চাক ধ্বংস না করে সুরক্ষিত রাখা। আজকের দিনে একটা কথাই বলা যায়, বিশ্ব মৌমাছি দিবস কেবল একটি উদযাপনের দিন নয়, এটি প্রকৃতির এই ক্ষুদ্র কিন্তু সবচেয়ে পরিশ্রমী পতঙ্গটিকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা নেওয়ার দিন। মৌমাছি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই মানব জাতি টিকে থাকবে।
1: অভিজ্ঞাপন পর্বে এবারে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
4: मार्केट के बारे में क्या
5: परफॉर्मेंस का बोलो?
4: नहीं तो फ्यूचर
5: मार्केट ट्रेंड है,
4: सुनने में आया कि
6: आज की खबर देख
7: पहले ही बोला था ब्रो।
8: माय प्रेडिक्शन इज
9: आई हैव अ डिफरेंट ओपिनियन।
8: मेरे दोस्त ने बोला
10: देवी जी की सुनो।
11: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
12: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
1: विज्ञापन बिरतिर पर एबारे अभिज्ञापन पर्वे देखे नेब इतिहासेर पाताय की घटेछे आजकेर दिने। आज আজকের দিনে পর্তুগিজ নাবিক এবং অভিযাত্রী ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসেবে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে ভারতের মাটিতে পা রাখেন। তিনি কেরালার কালিকট বন্দরে এসে পৌঁছান। এই ঘটনাটি বিশ্ব বাণিজ্য এবং ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আজকের দিনেই 1986 সালে বাংলা ভাষার চর্চা, গবেষণা এবং প্রসারের উদ্দেশ্যে কলকাতার একটি গুরুত্বপূর্ণ ভাষা নিয়ামক সংস্থা হিসেবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন আধুনিক হিন্দি সাহিত্যের অন্যতম স্তম্ভ, খ্যাতনামা কবি এবং ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা প্রাপ্ত সুমিত্রানন্দ পন্থ 1900 সালে। আজকের দিনেই 1969 সালে চিদাম্বরা কাব্যের বিজয়ী প্রথম হিন্দি সাহিত্যিক সুমিত্রানন্দ পন্থ বর্তমান

0: উত্তরাখণ্ডের কৌশানীতে জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1918 সালে ভারতীয় সেনাবাহিনীর বীর সুবেদার পিরু সিং শেখাওয়াত জন্মগ্রহণ করেন। আজকের দিনে ভারতের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরি তারক রামারাও 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। এ ছিল আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।
1: শ্রোতবন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। এই পর্বে প্রথম যে চিঠিখানি পড়ব সেটি লিখেছেন লীলা কর্মকার গান্ধীঘাট আগরতলা থেকে। প্রিয় আকাশবাণী আগরতলা, তোমাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমার লিখছি তোমায় পর্বের মে মাসের দ্বিতীয় ভাবনা হলো, যদি এমন হতো, খুবই ভাববার বিষয় আনা হয়েছে। বর্তমানে একবিংশ শতাব্দীতে এসে সারা পৃথিবী শিক্ষা, বিজ্ঞান, সভ্যতা এবং নানা দিকে অগ্রগতির দিকে এগিয়ে গেলেও প্রকৃতপক্ষে সংসারে, সমাজে এখনও নানাবিধ কুপ্রথা, কুসংস্কার, জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ এবং ধনী গরিবের মধ্যে বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। যদি এমন হতো, সমাজের নির্লজ্জ এবং অপমানকর পণ প্রথা চিরতরে বিলুপ্ত হতো, নারীরা দৈহিক নির্যাতন এবং নানাভাবে অসম্মানের হাত থেকে রেহাই পেত, শিক্ষা দীক্ষা, কর্মজগৎ এবং সাংসারিক ও সামাজিক ক্ষেত্রে পুরুষের সম অধিকার লাভ করতে পারত, সর্বক্ষেত্রে সকলের একটাই পরিচয় হতো মানুষ, তবে কত সুন্দর এবং স্বচ্ছ সংসার ও সমাজ গড়ে উঠতে পারত। যদি এমন হতো, সারা পৃথিবী থেকে যুদ্ধ, হিংসা, দ্বন্দ্ব, মাত্রাতিরিক্ত লোভ, লালসা, চাহিদা এবং ক্ষমতালাভের প্রতিযোগিতা দূরীভূত হতো, তবে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ সৃষ্টি হতো। পরিশেষে আশা করছি, যদি এমন হতো, সারা পৃথিবী বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ প্রভৃতির করাল গ্রাস থেকে মুক্ত হতো, তবে সমস্ত জীব জগৎ পেত নির্মল এবং দূষণমুক্ত পরিবেশ, সকলে ভবিষ্যতের বিরাট অস্তিত্ব সংকটের হাত থেকে রক্ষা পেত। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। প্রসঙ্গত, যদি এমন হতো বলতে এমন আকাঙ্ক্ষা বোঝায় না যেখানে অবাস্তবতা এবং অলীক স্বপ্নরাজ্য সৃষ্টি হবে। এমন এক সমাজ, সংসার এবং রাষ্ট্র আশা করছি যেখানে শান্তি, শৃঙ্খলা এবং মানবিকতা সর্বত্র বিরাজ করবে। শুভেচ্ছান্তে, লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা।
0: পরের চিঠিখানি লিখেছেন রিঙ্কু মণ্ডল খানাকুল হুগলি থেকে। লিখছেন, যদি এমন হতো, রায়কিন্নির খুব পছন্দ প্রথা দিদিমণিকে নিজের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। বাঁকা দেখার আসরে রায়কর্তা বলল, সবই ঠিক আছে গিন্নি, কিন্তু রায় পরিবারের বউদের তিনটে শর্ত মেনে চলতে হয়, যে প্রথা শিক্ষিত মেয়ে, শুনছি স্কুলেও পড়ায়, ও কি পারবে? প্রথা রায়কর্তার সমস্ত শর্তে রাজি হয়ে দৃঢ়স্বরে বলল, আমারও একটা শর্ত আছে। ঘর ভর্তি লোকজন সবাই অবাক, মেয়ে মানুষের আবার কিসের শর্ত? প্রথা একটু বিচলিত না হয়েই বলল, বউ সাজে আমি যাব বিবাহ করতে, বিবাহের পর আমার বাড়িতে রাখব ওকে। রায়কর্তা প্রথার দিকে লাল চোখে তাকাল, কিন্তু ওদের একমাত্র পুত্র অনু নয়, কলেজে বিজ্ঞান পড়ায়, সে যে সর্বদাই থাকে নতুনত্বের প্রত্যাশায়। লিখছেন রিঙ্কু মণ্ডল খানাকুল হুগলি থেকে।
1: এবারে চিঠিখানি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল পশ্চিম মেদিনীপুর থেকে। প্রকৃতির ঋতুরাজ্যে শীতের শীতলতা, রুক্ষতা সরিয়ে আগমন হয় বসন্ত রানীর, যার নূপুর নিকণে ধ্বনিত হয় নব কিশলয়ের আগমন বার্তা। কচি পাতার মুগ্ধতায় হারিয়ে ফেলা সুর আবার ফিরে পায় কোকিলের দল, সেজে ওঠে প্রকৃতি, ছড়িয়ে পড়ে তার শ্যামল দ্যুতি। দক্ষিণা হাওয়ায় নবকিশলের মাথা নোয়ানো মনে করিয়ে দেয় রবি ঠাকুরের সেই গানের কথা, ওরে ভাই ফাগুন লিখেছে বনে বনে যুবতী বনানীদের।

0: কাছে রূপের মাধুর্য ছড়াতে এগিয়ে আসে অশোক পলাশ শিমুল কৃষ্ণচূড়ারা। উদাসী হাওয়া আর পিকেও ধ্বনি নব যৌবনের কন্যাদের প্রেম মন্ত্রে উদ্বুদ্ধ করে। প্রেমের দুয়ারে শ্যামের বাসী খুঁজে বেড়ায় সেই সব প্রেমিক কন্যারা। হৃদয় দুয়ারে আছড়ে পড়ে সেই সুর, রঙিলা বাঁশিতে কে ঢাকে। মায়াবী শ্যামল আলিঙ্গনে প্রেমিক পুরুষও বাঁশিতে সুর তোলে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। রচিত হয় প্রেমের অভিসার, লেখা হয় শত শত প্রেমকাব্য। বসন্ত রং নিয়ে ডাক দেয় দোল যাত্রার, সেই আহ্বানে বাঙালি মেতে ওঠে কবির গানের কবিতায়। আমার বসন্ত কাটে প্রকৃতি আর বাঙালির সংস্কৃতির নান্দনিকতায়। যাবার বেলায় বসন্ত বলে যায়, ঝরা পাতা গো আমি তোমারই দলে, অনেক হাসি অনেক অশ্রু জলে, ফাগুন দিল বিদায় মন্ত্র আমার হিয়াতলে। দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর।
1: পরের চিঠিখানি লিখেছেন মুঘল সর্দার, তেলডাঙ্গা কাছারিপাড়া, দাকব, খুলনা, বাংলাদেশ থেকে। লিখছেন, যদি এমন হতো সময়ের অগ্রযাত্রায় আমাদের কেবলই সামনে ছুটে চলা, চারপাশে শুধু লক্ষ্য পূরণের তারা, দায়িত্বের ভার আর নিরন্তর যেন কিসের প্রতিযোগিতা। এই ব্যস্ততার ভিড়ে স্বস্তি শব্দটা আজ মরীচিকার মতো অচেনা এক অনুভূতি। কর্মক্রান্ত দিনের শেষে ভারাক্রান্ত মন নিয়ে বৃষ্টি ভেজা সন্ধ্যায় খোলা জানালার পাশে বসতেই নিজের অজান্তে মনটা পেছনের দিকে ছুটে চলল। গভীর রাতের ক্লান্ত মনের গভীরে মনে হয়, যদি এমন হতো, যদি ফিরে পাওয়া যেত শৈশব আর কৈশোরের সোনালী স্বপ্নে মোড়ানো সেই হারিয়ে যাওয়া দিনগুলো, যেখানে ভাবনার লেশ ছিল না, বিন্দুমাত্র ছিল না, কেবলই হাসি গান আনন্দ অফুরন্ত। ঘুঘু ডাকা ছায়া ঘেরা সেই নিভৃত পল্লীর চারপাশে ছিল সবুজের অগাধ বিস্তার। সোনালী মাঠের বুক চিরে চলে যাওয়া মিঠু পথ, তারই দুপাশে সারি সারি বলা শিমুল আর কৃষ্ণচূড়া, যাদের রঙে রঙিন হয়ে উঠত প্রতিটি বিকেল। গায়ের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদীতে ঝিরি ঝিরি বাতাসে দুলত শাপলা শালুকের শান্ত সৌন্দর্য। পরন্ত বিকেলের খেলার মাঠে একসাথে মিশে যেত শিশু কিশোর যুবা বৃদ্ধের হাসি আনন্দ। জ্যোৎস্নালোকিত সন্ধ্যাগুলো ভরে উঠত ঠাকুমায়ের ঝুলিতে। আজকের এই যান্ত্রিক বাস্তবতার মাঝে দাঁড়িয়েও সেই দিনগুলো যেন নিঃশব্দে কেবলই পেছনে ডেকে যায়, ফিরে এসো। নমস্কার এবং শুভেচ্ছান্তে মুকুল সর্দার, তিলডাঙ্গা কাছারিপাড়া, দাকোপ, খুলনা, বাংলাদেশ থেকে।
0: সবশেষ চিঠিখানি পড়ব, লিখেছেন শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় বিজ্ঞাপন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ উপনিষদে আছে ঈশা বাস্য মিদম সর্বম, অর্থাৎ ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদিত করো, কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ব্রহ্মময়। পরমেশ্বর পরম ব্রহ্মই হলেন এই জগতের সৃষ্টিকর্তা। যজুর্বেদে আছে পিতানহ সি পিতানো বোধি, অর্থাৎ ঈশ্বর আর পিতার একাত্মতা, কেননা পিতার মধ্যেই ঈশ্বর বিরাজমান। এই পিতা হলেন জগৎ পিতা, তাই তাঁর প্রতি আস্থা ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করা প্রত্যেক মানুষের কর্তব্য। এই জাগতিক পরিবারে পিতার দায়িত্ব অনেক, নিজের সন্তানের ভরণ পোষণ করা, মানুষের মতো মানুষ করে তোলা, তাকে সসম্মানে সমাজে প্রতিষ্ঠিত করা, নিরাপত্তা নিশ্চিত করা পিতার দায়িত্ব। পিতার কাছে সন্তান তাই খুবই নিরাপদ। আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ার পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে বাবার হাতটা শক্ত করে ধরে থাকতাম, যাতে ভিড়ের মধ্যে হারিয়ে না যাই। তাছাড়া রাতে অন্ধকারে কিংবা আকাশে মেঘ ডাকলে, বজ্রপাত হলে বাবার কাছে ছুটে গিয়ে জড়িয়ে

ধরে বসে থাকতাম। ছোটবেলায় স্কুলে যেতে ভয় লাগলে বাবা হাত ধরে স্কুলে পৌঁছে দিয়ে আসতো। পুজোর আগে নতুন জামাকাপড় কেনাকাটা করতে বাবার সঙ্গে কাপড়ের দোকানে আসতাম। পড়াশোনায় মনোযোগী হতে বাবা গল্প বলে আদর করে বসিয়ে খুব মজা করতে করতে কঠিন পাঠ্য বিষয় সহজ উপায়ে বুঝিয়ে দিতেন। খেলার সময় পাড়ার বন্ধুরা আমায় মারধর করলে বাবা গিয়েই তার মীমাংসা করত। এভাবেই একটা সন্তান তার বাবার হাতটা শক্ত করে ধরে নিজেকে সব থেকে নিরাপদ বলে মনে করে। এই নিরাপত্তা আর আশ্রয়

0: পরম করুণাময় পরমেশ্বর সেই সন্তানের ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ মুক্ত করেন, নিজের করুণাময় আশ্রয়স্থলে নিয়ে এসে আশ্রয় দেন। নমস্কার আন্তি, শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি মুখোপাধ্যায়, কাটোয়া কাছাড়িপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান।
1: এবারে জানিয়ে দিচ্ছি তথ্য। ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলে সায়েন্স, আর্টস এবং কমার্স বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে সম্পন্ন হবে। ভর্তির জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী নির্বাচন করা হবে এবং রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি স্কুলে আবেদন করার সুযোগ থাকবে। কাউন্সেলিংয়ের সময় আবেদনকারীদের আসল নথিপত্র প্রদর্শন বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আহ্বান জানিয়েছে শিক্ষা দপ্তর। আবেদনের ওয়েবসাইট বিদ্যাজ্যোতি স্কুলস ডট কো ডট ইন।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধান ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আজ 20 মে 2026, আজকে বুধবার দিন সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত পর্ষদ অফিস থেকে দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার অনুমোদিত প্রতিনিধি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা অথরাইজেশন লেটার জমা দিয়ে নিজ নিজ বিদ্যালয়ের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। 2026 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আলাদা আলাদা আবেদনের পত্র পর্ষদের ওয়েবসাইট www.tbsc.tripura.gov.in এ পাওয়া যাবে। রিভিউর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 27 মে 2026 এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 30 মে 2026 তারিখে।

0: এবার জানিয়ে দিচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 220টি, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা MCA। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ কিন্তু আগামী 5ই জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ায় অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং SC ST BPL PWD প্রার্থীদের জন্য 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in দেখে নেওয়া যেতে পারে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ত্রিপুরায় সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফেদের অধীনে MTS রিসর্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ফাইন্যান্স অফিসার সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে। আবেদনের শেষ তারিখ 22 মে 2026। সম্পর্কিত তথ্যের জন্য দেখে নিতে পারেন এদের ওয়েবসাইট। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে।

0: বেতন ফি 200। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে safed.tripura.gov.in। ভাত হোক বা রুটি, ভারতে হাত দিয়ে খাবার খাওয়ারই চল। তা দেখে অনেকেই নাক সিটকন, কেউ কেউ আবার স্বাস্থ্যের দোহাই দিয়ে আধুনিক জীবনধারায় গা ভাসিয়ে রেস্তোরাঁয় তো বটেই, বাড়িতেও চামচ দিয়ে খাবার খাবার। তবে গবেষণা বলছে অন্য কথা, নিজের হাতে খাবার তুলে খাওয়ার মধ্যে জড়িয়ে আছে অন্যরকম যোগসূত্র। আঙুলের ডগা যখন জিভ স্পর্শ করে মস্তিষ্কে সেই সংকেত পৌঁছায়। খাবার হাতে নিয়ে খাওয়ার মধ্যে অনুভবের জায়গাও বেশি থাকে। তাছাড়া খাবার খাওয়ার পরে রক্তে কতটা শর্করা মিশবে তার কিছুটাও কিন্তু এর সঙ্গে সম্পর্কিত। ইন্টারন্যাশনাল জার্নাল অফ গ্যাস্ট্রোনমি অ্যান্ড ফুড সায়েন্স নামক জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, হাতে খাওয়ার গুণাগুণ জানার পরেই কিন্তু অনেকেই চামচের বদলে হাত দিয়ে খাওয়া শুরু করেছেন। হাত দিয়ে খাবার মাখার সময় আঙুল সচল থাকে, মনে হতে পারে এটি হয়তো শুধুমাত্র আঙুলের কাজ। কিন্তু চিকিৎসকরা বলছেন, আঙুল দিয়ে খাবার মাখার সময় ওই হাত তো বটেই, শরীরের বড় অংশেই রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়। তাছাড়া আঙুল যখন ঠোঁট বা জিভ স্পর্শ করে মস্তিষ্কেও বিশেষ সংকেত প্রেরিত হয়। হাত দিয়ে খাবার তুলে ধীরে খেলে পাচক রস নিঃসৃত হয় যথাযথভাবে, ফলে হজমও ভালো হয়। ধীরে সুস্থে খাবার খেলে বিপাক হয় সঠিকভাবে, হজমে সমস্যা কম হয়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা তুলনামূলকভাবে ঠিক থাকে। দ্রুত কোনো কিছু খেলে কিন্তু রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যেতে পারে। হাত দিয়ে খেলে কতটা খাওয়া হচ্ছে সেই ব্যাপারেও সচেতনতা থাকে, ফলে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতাও কমে। হাত দিয়ে খাবার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নেওয়া উচিত। নখের কোণেও যেন ময়লা না থাকে সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। মনে রাখা প্রয়োজন, অপরিচ্ছন্ন হাত দিয়ে খেলে কিন্তু শরীরে নানা রকম রোগ বাসা বাঁধতে পারে।
1: শ্রোতা বন্ধু, সময় বলছে এবার অভিজ্ঞাপন থেকে বিদায় নেওয়ার পালা। তবে তার আগে যথারীতি আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে সর্বোচ্চ 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 58%। আর একটি সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাজ্যের সবকটি জেলার বিস্তীর্ণ অঞ্চলে।

নমস্কার যুব বন্ধুরা, আজকের সকালে তোমাদের সঙ্গে রয়েছি আমি মানালি, এবং তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। আজকের এই বিশেষ পর্বে আমি কথা বলবো একটি ছোট্ট অথচ পৃথিবীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রাণীকে নিয়ে, মৌমাছি। ছোট্ট এই প্রাণীটি শুধু মধুই দেয় না, আমাদের খাদ্য, শস্য, ফুল, ফল, পুরো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই প্রতি বছর আজকের দিনে পালিত হয় ওয়ার্ল্ড বি ডে। আজকের অনুষ্ঠানে থাকছে মৌমাছির গুরুত্ব, পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা, কিছু অজানা তথ্য, আর অবশ্যই দারুণ কিছু গান। তো চলো বন্ধুরা, প্রথমে শুনে নিই আজকের সকালের প্রথম গান।

জাতিসংঘ 2018 সাল থেকে ওয়ার্ল্ড বি ডে পালন শুরু করে। এর মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা যে মৌমাছি না থাকলে পৃথিবীর খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ মৌমাছিরা পলিনেশন বা পরাগায়নের মাধ্যমে গাছের ফল ও বীজ উৎপাদনে সাহায্য করে। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর প্রায় 75% খাদ্যশস্য কোনো না কোনোভাবে পলিনেটর্সের উপর নির্ভরশীল, অর্থাৎ মৌমাছি নেই মানে অনেক ফল সবজি ফুল সবই ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। আজকাল পরিবেশ দূষণ, কীটনাশকের ব্যবহার আর বনভূমি কমে যাওয়ার কারণে মৌমাছির সংখ্যা দ্রুত কমছে, আর এটা শুধু মৌমাছির জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্যও বিপদ, কারণ তারা প্রকৃতির খাদ্য চক্রের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই আমাদের ছোট ছোট কিছু কাজ খুবই জরুরি। বাড়ির আশেপাশে ফুলের গাছ লাগানো, অতিরিক্ত কীটনাশক ব্যবহার কমানো। এবারে মৌমাছি নিয়ে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। একটি মৌমাছি তার জীবনে মাত্র 1 চামচেরও কম মধু তৈরি করতে পারে। একটি চাকের মধ্যে হাজার হাজার মৌমাছি একসাথে কাজ করে। মৌমাছিরা নাচের মাধ্যমে নিজের মধ্যে যোগাযোগ করে। সত্যি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এবং আজ ওয়ার্ল্ড বি ডেতে আমরা শুধু মৌমাছির কথা নয়, প্রকৃতিকে রক্ষা করার কথাও বলব, কারণ প্রকৃতি ভালো থাকলেই আমরা ভালো থাকব। ছোট্ট একটি মৌমাছিও আমাদের পৃথিবীকে সুন্দর রাখতে কত বড় ভূমিকা রাখে, সেটাই আজকের মূল বার্তা। তো শুনে নেওয়া যাক আরও একটি গান।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছে তোমাদের আরও একজন প্রিয় আরজে, আরজে তনুশ্রী, এবং সাথে রয়েছে ইপ্সিতা। আমরা গানে গানে শুনব ইপ্সিতার কণ্ঠে, গানে গানে চলবে আরও আড্ডা।
1: জয়ন্তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী রায়, এবং আমার সঙ্গে রয়েছে আজকের বিশেষ অতিথি ইস্মিতা পাল। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানেও কিন্তু আমরা শুধু আড্ডা দেব না, তার সঙ্গে শুনব ইস্মিতার গলায় অনেক সুন্দর সুন্দর গান। তবে হ্যাঁ, আর খুব বেশি দেরি করব না, প্রথমেই ইস্মিতা, তোমাকে আজকে আকাশবাণীর অনুষ্ঠানে জানাই স্বাগত। কেমন আছো বলো?
2: প্রথমেই নমস্কার, খুব ভালো আছি। আর প্রথমে ধন্যবাদ জানাতে যাই তোমাকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাতে যাই এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য আকাশবাণী আগরতলাকে।
1: তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে তুমি আজকে প্রথম গানটা কি রেখেছো আমাদের জন্যে?
2: হ্যাঁ, আমি প্রথম গানটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান করছি, প্রেম পর্যায় থেকে একখানি গান করছি।
1: বাহ, দারুণ, চলো

0: অসাধারণ একটি গান কিন্তু আমাদের সঙ্গে ইস্মিতা গেয়েছেন, সত্যি সত্যি দারুণ গেয়েছো ইস্মিতা। তবে হ্যাঁ, তোমার এই গানটা শোনার পর তোমার কাছ থেকে আমার একটা মানে আমার বিশেষভাবে আমার জানার ইচ্ছে যে গান শুরু করার পেছনে তোমার গল্পটা কি।
1: আমার গানের যে যাত্রাটা শুরু হয়েছিল পারিবারিক দিক থেকে, আমার মা মাসিরা যখন গান করতো তখন আমি শুনে শুনে, বা ওরাও আমাকে যখন মানে আমাদের বাড়িতে আসর বসতো তখন ওইখানে আমাকে মানে বসাতো, তো সেখান থেকে আমার শুরু। তো কোন ক্লাস থেকে বলতে গেলে আমার ক্লাস 3-4 ওই তখন থেকে আমার গানের যাত্রাটা শুরু হয়েছিল আর কি। পরবর্তী সময়ে আমি মিউজিকটাকেই আমার সঙ্গী হিসাবে নিয়ে এটাকেই আমি মেইন আমি সাবজেক্ট হিসাবে আমি মিউজিক কলেজ থেকে আমি পাস আউট হয়েছি বিমিউজ, তারপর আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এমিউজ করেছি আর কি। এবারে এটা গানটাকে নিয়েই আমি পিএইচডির জন্য প্রিপারেশান করছি।
0: বাহ, দারুণ ব্যাপার। তবে এর পরবর্তী গান কি শোনাচ্ছ?
1: এবারে আমি প্রেম ও প্রকৃতি পর্যায় থেকে একখানি গান করছি,

0: বাহ, আবারও কিন্তু তুমি একটা খুব সুন্দর গান আমাদের সঙ্গে কিন্তু তুলে ধরেছ। তবে তোমার এই গানটা শোনার পর তোমাকে একটা জিনিস খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, যে তোমার জীবনে এমন কেউ আছেন যিনি তোমাকে গান করতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেন?
1: প্রথমেই বলবো আমার মা বাবা, তারপর বলবো আমার হাজব্যান্ড, এবং পাশাপাশি আমার শিক্ষা, মানে যারা আমার যে গুরুজনরা আছে, যার থেকে আমি এই সঙ্গীত জগতের হাতেখড়ি হয়েছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যার কাছে শিখেছি, ওরা বরাবরই আমার এখন পর্যন্ত আছে। তাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনও আমি কিছুই করতে পারতাম না এই সঙ্গীত জগৎকে নিয়ে, গানটাকে নিয়ে।
0: বাহ, দারুণ ব্যাপার। তবে এবার তৃতীয় গানটা কি শোনাচ্ছ?
1: এবারে আমি একটি পূজা পর্যায়ের গান দিয়ে শেষ করছি আজকে।
2: একদম একদম।

0: অসংখ্য ধন্যবাদ ইস্মিতাকে আজকের এই অনুষ্ঠানটিকে এত সুন্দর সুন্দর গান দিয়ে আরও সুন্দর করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ আবারও তোমাকে। তবে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবারও গল্প হবে, আড্ডা হবে, শোনা হবে আরও অনেক রকমের গান। তত
1: তো বন্ধুরা, এতক্ষণ ইস্মিতার গলায় আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনলাম। তো আবারও আমরা ফিরে যাই ওয়ার্ল্ড বি ডেতে, অর্থাৎ আজকে মৌমাছির অবদান কতটা আমাদের দৈনন্দিন জীবনে সেটা অনেকটাই। মধু শুধু সুস্বাদুই নয়, এটি প্রাকৃতিক ঔষধ হিসেবেও বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা কাশি থেকে শুরু করে ত্বকের যত্ন, মধুর উপকারিতা অসংখ্য। আর এই মূল্যবান মধু এনে দেয় কারা? সেই ছোট্ট পরিশ্রমী মৌমাছিরা। দিনের পর দিন ফুল থেকে মধুরস সংগ্রহ করে তারা তৈরি করে খাঁটি মধু। ভাবতে অবাক লাগে, একটা ছোট্ট মৌমাছির পরিশ্রমের ফলেই আমাদের ঘরে পৌঁছে যায় মধুর মিষ্টি স্বাদ। একটা সময় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নামে একটি কথা খুব শোনা যেত, মৌমাছি পৃথিবী থেকে হারিয়ে গেলে মানুষের অস্তিত্বও বিপদের মুখে পড়বে। হয়তো কতটা পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু এর ভেতরের সতর্ক বার্তাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মৌমাছি কমে গেলে খাদ্য উৎপাদনেও বড় প্রভাব পড়বে। তো বন্ধুরা, আজকে সময় বলছে এখন বিদায় নিতে হবে। আবারও নতুন কোনো পর্বে তোমাদের সঙ্গে কথা হবে, আড্ডা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।

0: নতুন একটা সকালে নতুন আরেও একটি দিনই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কোয়েল, 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে। প্রথমেই সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌর বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। গতকাল পৌর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী পরামর্শ দেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির একদল কারিগর এবং তাঁত শিল্পী গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। আলাপচারিতার সময় রাষ্ট্রপতি মুর্মু কারিগর এবং তাঁতিদের সহায়তায় প্রয়োজনীয়তার উপর জোর দেন, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারেন। ভারত এবং নর্ডিক রাষ্ট্রগুলির অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর গতকাল এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এবার সবুজ প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা হচ্ছে। সিভিল সার্ভিসেস পরীক্ষা 2026-এর একটি কেন্দ্র হচ্ছে আগরতলায়ও। আগামী 24 মে উমাকান্ত একাডেমিতে এই কেন্দ্রে রাজ্যের যুবক যুবতীরা পরীক্ষায় বসবেন। পশ্চিম জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নয়াদিল্লিতে আসন্ন নিট পুনঃপরীক্ষার প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। পরীক্ষা পরিচালনায় সম্পূর্ণ সততা এবং স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, পূর্ববর্তী পরীক্ষা প্রক্রিয়ার চিহ্নিত সমস্ত ত্রুটি অবশ্যই সংশোধন করতে হবে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা বলেছেন, জনজাতি কল্যাণ দপ্তরে জনজাতিদের অভাব অভিযোগ শুনতে এবং সমস্যার নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হচ্ছে। গতকাল আগরতলা সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতি হলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে সফল জনজাতি ছেলেমেয়েদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থী শিবিরগুলোর সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে গতকাল কাঞ্চনপুর মহকুমা শাসকের নেতৃত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহকুমার শরণার্থী শিবিরের জন্য চালু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ইটভাটা মালিক এবং শ্রমিকদের সচেতনতা বাড়াতে গতকাল আগরতলায় শ্রম ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজ্য শ্রম দপ্তরের যুব কমিশনার জানান, ইটভাটায় 18 বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কাজ করালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মালিকের বিরুদ্ধে এফআইআর দাখিল করা হবে। বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণে গতকাল আগরতলায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদ উদীচি গৃহে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল আলোচনা সভা এবং বহুভাষী কবিতা পাঠ। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার নিয়ে নিব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: मार्केट के बारे में क्या
2: परफॉर्मेंस का बोलो,
1: ये तो फ्यूचर
2: मार्केट ट्रेंड देख
1: सुनना है कि
3: आज की खबर देख,
4: पहले ही बोला था ब्रो,
5: माय प्रेडिक्शन इज
6: आई हैव अ डिफरेंट ओपिनियन,
7: ये दोस्त ने बोला।
8: देवी जी की सुनो,
9: अब अच्छा लग रहा है ना, लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
10: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
0: বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বলছি তোমায় অনুষ্ঠানে। আজকে যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা আমাদের পারিবারিক জীবনে হোক, বন্ধুত্বের ক্ষেত্রে হোক,

0: বা যে কোনো সম্পর্কের মাঝে এসেই থাকে, সেটা হচ্ছে মধ্যস্থতা। অর্থাৎ যে কোনো বিবাদের জন্য বা কোনো বিবাদের সময় এমন কোনো ব্যক্তি থাকেন যে মধ্যস্থতা করে সেই সমস্যার সমাধান করেন। কী মনে হয় আপনাদের, এই মধ্যস্থতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? আর আপনাদের মধ্যস্থতার সঙ্গে কোনো গল্প স্মৃতি যদি থাকে তাহলে অবশ্যই ডায়াল করুন আমাদের স্টুডিওর নম্বরটি 03212326253। জানান আপনাদের জীবনের কোনো গল্প মধ্যস্থতাকে নিয়ে। কেউ রয়েছেন একজন ফোন লাইনে, তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না। কে রয়েছেন? হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লি থেকে।
0: স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: কত বিশ্বজিৎ নির্বাচন করে, মানে যাই এগুলি খুঁজে বের করা তো বিশাল বুদ্ধিমানের কাজ। তবে বিষয়টা হচ্ছে আমি কিন্তু মধ্যস্থতা করার ব্যাপারে আমি কিন্তু উস্তাদ লোক।
0: বাহ,
1: পাঁচটা সংসারকে ঠিক করে দিয়েছি।
0: বাহ, এই তো চাই।
1: পাঁচটা সংসার একেবারে হাতের কাছে জল জল করছে, আবার পুনর্মিলন ঘটিয়ে দিয়েছে। আসলে ঘটনা হচ্ছে কি, মধ্যস্থতাকারীরও কিন্তু কতগুলি বৈশিষ্ট্য থাকা চাই। আপনাকে সঠিক হতে হবে, আপনার আলোচনাটা দুই পক্ষেরই মনোগ্রাহী হতে হবে, এবং কঠিন সিদ্ধান্ত হলো আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। দেখুন, একটা ঘটনা আমি আপনাকে বলছি। আমার এক দুঃসম্পর্ক আত্মীয়, তাদের অল্প বয়সে ও স্বামী স্ত্রী মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে ওর বাবার বাড়িতে চলে এসছে। আমি তখন গেলাম, দেখলাম বসে রয়েছে। আমি বললাম, কি ব্যাপার, বসে রইলে কেন এখানে এতদিন ধরে? এই বলছি, আমি বললাম না, হবে না, একটার উপর কারোর দোষ দিয়ে সংসারটাকে ভেঙে দিলে হবে না। আজকাল ম্যাডাম কি হচ্ছে দেখবেন, ডিভোর্সের জন্য লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, কেউ কাউকে মানতে চাইছে না। আরে, দোষ ত্রুটি হয় না এমন কোন লোক আছে নাকি যার কোনো ভুল হয় না? এবং সেটাকে বড় করে দেখে আবার তার মধ্যে আগুন ঢেলে দিয়ে কিছু লোক তো আছে আপনার দুর্বল
0: সেই সমস্যাটাকে বাড়িয়ে দেয়,
1: বাড়িয়ে দেয় এবং কোথায় আপনার সঙ্গে মিউচুয়াল করে দেবে সেটা না করে আপনাকে আরো সর্বোচ্চের প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
0: তেমন মানুষ রয়েছে
1: আছে। সুতরাং এগুলি থেকে দূরে থাকতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে এই যে মধ্যস্থতার কথাটা বললেন, একজনকে প্রয়োজন হয় সংসারে। দেখবেন এটা থাকলে পরে কি হয়, অনেক বিষয়ে কিন্তু আপনার সমঝোতা খুব তাড়াতাড়ি হয়। বাবা নাতির মধ্যে যদি কিছু হয়, ঠাকুমা হচ্ছে তার মধ্যস্থাকারী, কি হয়েছে আমাকে বল, পারিস না, ছেলেকে মারবি না, এই যে বিষয়গুলি, এগুলি ঠাকুরমা দিদাদের কাছে কিন্তু অনেক বেশি পাওয়া যেত।
0: সত্যি তাই।
1: আরেকটা ঘটনা আপনাকে বলি, আমাদের এটা বৃহত্তত্ত্ব বলছি, আমরা যখন বিদেশি কোনো দেশের সাথে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তখন আরেক দেশকে রিকোয়েস্ট করা হয় আপনি একটু
0: মধ্যস্থতা করার জন্য।
1: বলুন, এটা দেখুন, এই মধ্যস্থতাকারীটা শুধুমাত্র যে আমরা ঘরোয়া বিষয় সেটা নয়, কিন্তু
0: প্রতিটি ক্ষেত্রেই
1: তার আন্তর্জাতিক স্তরও কিন্তু তার বিরাট ভূমিকা রয়েছে।
0: সত্যি তাই।
1: সুতরাং মধ্যস্থতাকারী থাকার জন্য বিদেশের যেমন সংঘাত কমানোর ব্যাপারে যেমন ভূমিকা নেওয়া যায়, আবার সংসারে সুখের ক্ষেত্রেও কিন্তু মধ্যস্থকারীর ভূমিকা থাকে। আবার এবার ব্যক্তিগত বলবো, সামাজিক ভাবে আপনি যদি সঠিক কোনো কাজ করেন, আপনি যদি মনে করেন যে না এটা আমার দায়বদ্ধতা। আবার একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, মধ্যস্থতাকারীকে কিন্তু সমাজ মানতে হবে। আপনি যদি একটা কথা বলে দিলেন তাই বলে মেনে নেবে সেটা নয়, মধ্যস্থকারী সেই লোকই হয়। আমি দেখেছি সাধ্যস্থের লোক হয় এবং যাকে দশটা কথা বিশ্বাস করে এবং সে কাজের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করতে পারে, তা আপনাদের ভালোবাসায় হোক, ঈশ্বরের আশীর্বাদই হোক। আমিও তো দুই তিনটা কাজের ক্ষেত্রে, অন্তত পাঁচটা পরিবারের ক্ষেত্রে সে ভূমিকা নিয়েছি, আর বিভিন্ন কাজের ক্ষেত্রে তো বলে লাভ নেই, এটা অরও করতে আমি একটু ভালোবাসি।
0: অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, ভালো থাকবেন। হ্যাঁ, সেটা সত্যি খুব বাস্তব কথা বললেন যে মধ্যস্থতা যে ব্যক্তি করবেন তাকেও খুব জেনে বুঝে মধ্যস্থতা কিন্তু করতে হয়। আর বন্ধুদের মাঝে ঝগড়া হলে এমন কোনো কমন ফ্রেন্ড কিন্তু আমাদের থেকেই থাকে যে হয়তো দুজনের মাঝখানে ভুল বোঝাবুঝিটা দূর করে দেয়, বা যে বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে সেটার একটা সলিউশন বার করে। কে রয়েছেন দেখবো এবারে? হ্যালো,

0: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
0: হ্যাঁ নমস্কার দিদি, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: স্বাগত, বলুন।
0: আজ আমি মধ্যস্থতা করতে এসেছি দিদি। আসলে বিষয়টা এমন একটা দিয়েছেন যে সত্যি একটা অসাধারণ বিষয়, কিন্তু এর মধ্যে একটা গভীর অর্থবহ দোতনা কিন্তু লুকিয়ে আছে দিদি। এই যে মধ্যস্থতা, ধরুন একটা মানে মহৎ কাজ একদিক থেকে, ধরুন একটা সংসারকে জোড়া লাগানো কিংবা পাত্রপাত্রী নির্বাচনে যে মধ্যস্থতার ভূমিকায় যিনি অবতীর্ণ হন, হ্যাঁ, তিনি কিন্তু একটা মহান দায়িত্ব পালন করেন। সেই দায়িত্বটা হচ্ছে একজন কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করা। তেমনি আমিও অনেক সময় মধ্যস্থতা করি আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে। তারা যখন একে অপরের সঙ্গে কোনো সামান্য কোনো কারণে, ধরুন এখন তো গ্রীষ্মকাল চলছে, একটু জলের সংকট হয়, পানীয় জল সরবরাহ অনেক সময় সুতোর মতো জল পড়ে, কিন্তু এই জলের সময় জলের জন্য অনেকে কিন্তু মানে কি বলবো মানে বাদানুবাদে জড়িয়ে পড়ে। এবং সেক্ষেত্রে আমি যখন যে কাজটা করি সেটা হচ্ছে, দেখুন এই জলের সংকটে আপনারা যদি এইভাবে যদি বাদানুবাদ করেন তাহলে দুজনের মধ্যে কেউই কিন্তু জল পাবেন না। কিন্তু জলটা এক সময় এটা টাইম কল, তার নির্দিষ্ট টাইমে সেই জলটা বন্ধ হয়ে যাবে। অতএব দয়া করে এইটুকু না করে যে যতটুকু পারেন জলটাকে সংগ্রহ করে নিন, তারপর আপনারা নিজের নিজের বাড়িতে যান এবং সেখানে গিয়ে ভাবুন যে এই যে জলের জন্য যে লড়াইটা আপনারা করছেন, সেই লড়াইটা একদিন কিন্তু ভীষণ আকার নেবে যদি এইভাবে জলটাকে অপচয় হতে দেন। জল পড়ে যাচ্ছে, আপনারা ঝগড়া করছেন, বালতি না লাগিয়ে আমার পালা আমার পালা এইভাবে, কিন্তু নিন না, নিন যতটুকুই ভরুক, জলটা তো পাবেন। তো এইভাবে মধ্যস্থতা করে অনেক সমস্যার সমাধান করা যায় দিদি। আর সেই মধ্যস্থতাকারী যিনি হন তিনি কিন্তু অনেক সময় তার নিজের স্বার্থটা না দেখে সম্পূর্ণ পরস্বার্থে বা পরোপকারে নিয়োজিত হন তিনি। এটাই তার পেশা।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
1: ভালো
0: থাকবেন আপনিও।
1: মধ্যস্থতা আসলে দুপক্ষের ঝগড়া মেটানো না, এটা আসলে একটা সম্পর্ককে বাঁচানোর সুন্দর চেষ্টা। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কথা বলে ফেলি যা মন থেকে নয়, অভিমান থেকে আসে। সেখানে একজন মধ্যস্থতাকারী চেষ্টা করেন দুজন মানুষকে আবার কথা বলানোর, ভুল বোঝাবুঝির দেওয়ালটা একটু ভাঙার। কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: আমি নিখিল বর্জি বলছি।
1: নিখিল বাবু, হ্যাঁ বলুন নিখিল বাবু।
2: মধ্যস্থতা আজকের প্রসঙ্গ,
1: হ্যাঁ,
2: রবীন্দ্রনাথ ঠাকুরের যে মৃত্যু হয়েছিল সে পরিপ্রেক্ষিতে বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা টিউমার হয়েছিল।
1: আচ্ছা,
2: কিন্তু নীলতন সরকার এবং বিধান রায়ের ইগুর ফাইটের কারণে এটা অসফল হয়। কারণ এই যে নীলতন সরকারের কাছে গিয়েছিলেন, ঢাকা নীলতন সরকারের কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লোক যে এটা অপসারণ করার জন্য।
1: আচ্ছা,
2: তারপর নীলতন সরকার টিউমারটা দেখে বলেছিলেন যে আমি এটা করতে পারবো না। তখন তাকে বিধান রায়ের কাছে নেওয়া হলো। বিধান তখন তো এখন সিএস ডাক্তার, তিনি এটা দেখে অপারেশন করলেন। পরে তিনি এখন সিএস ডাক্তার অপারেশন করে কিন্তু বুঝতে পারলেন না যে অপারেশন করার পরে এই টিউমারটা যে রক্তক্ষরণ হবে, এটা কিভাবে তাকে বাঁচানো যাবে রক্তক্ষরণ থেকে, এটা কিছুতে তিনি কি করতে পারলেন না। কিন্তু তখন যদি নীলতন সরকার এগিয়ে এসে বিধান রায়কে পরামর্শ দিতেন যে এখন তুমি এটা অপারেশন করো না, কারণ এখানে এই রোগের চিকিৎসা হয় না, এখানে ওষুধ পাওয়া যায় না। তখনকার দিনের কথা বলছি যে ওষুধ পাওয়া যায় না, কাজে তুমি এটা অপারেশন করো না। কিন্তু নীলতন সরকার মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, এই নীলতন সরকার তাচ্ছিল্য ভাবে প্রথমে বিধান রায়কে মানে ইয়ে করেছিলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর এরপর সিএস পাস করে এসে

0: তখন সেই
1: নিখিল বাবু অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য, কিন্তু বিষয় ভিত্তিক কথাটা কিন্তু হলো না, ধন্যবাদ। অনেকটা সময় হয়ে গেছে
0: ইগুল ফাইটের কারণে, মূল কথা হলো বিজয় রায় এবং নির্দেশকের ইগুল ফাইটের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এই 80 বছর বয়সে মৃত্যুমুখে পতিত হলেন, না হলে তিনি আরো 10 বছর বাঁচতে পারতেন, এই কথাই আমার বক্তব্য আর কি।
1: আজকের প্রসঙ্গ মধ্যস্থতা। মধ্যস্থতা মানে কারো পক্ষ নেওয়া নয়, বরং দুপক্ষের কথাই ধৈর্য ধরে শোনা, কারণ প্রতিটি মানুষের নিজের মতো করে কষ্ট থাকে, যুক্তি থাকে, কেউ একজন রয়েছেন। হ্যালো
2: হ্যালো হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার নেবেন, আমি প্রেমজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: বলুন।
2: আর আজকের যে বিষয় আপনারা রেখেছেন, সেখানে রেখেছেন যে মধ্যস্থতা, মনে করুন হয়তো বা কারো মধ্যে যদি ঝগড়া বিভেদ সৃষ্টি হয়, সমস্যা হয়, তখন মধ্যখানে একজন দাঁড়িয়ে মধ্যস্থতার মাধ্যমে সেই সমাধান করিয়া দেওয়া, তাকে মধ্যস্থ বলা হয়। যেমন বিশেষ করে মনে করুন আজকে অনেক ক্ষেত্রে আমরা দেখছি এখানে কোনো ঝামেলা লেগে গেলে হয়তো একজন দাঁড়িয়ে এখানে সমাধান করে দেন। আসলে দেখুন, মধ্যস্থতা যদি না থাকতো তাহলে কিন্তু ঝগড়া বিবাদ লেগেই যেত প্রতিনিয়ত, সেই বিবাদটা কিন্তু অনেক বড় হয়ে যেত, ঠিক না? তাই কিছু কিছু যারা মনে করেন মধ্যস্থতার মাধ্যমে সমাধান করে দেন, ওনারা সত্যিকারে মানে মানুষ। কারণ দেখুন, ঝগড়া বিদ্বেষ লাগিয়ে দিতে পারে অনেকজন রয়েছেন, কিন্তু সমাধান করার লোক কিন্তু অনেক কম। তাই হয়তো এখনো বর্তমানে রয়েছেন বলে আসলে আমরা অনেক ক্ষেত্রে, যেমন আজকে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা অনেক সমাধান করে দিই। কারণ দেখুন, সেটা হচ্ছে পঞ্চায়েত কেন, পঞ্চায়েত সেটার জন্য যে আমরা যাতে মধ্যস্থার মাধ্যমে সমাধান করতে পারি আমার গ্রামের মধ্যে, সেটা যাতে অন্য দিকে না যায়, সেটাই। আর যেমন পারিবারিক বিষয় রয়েছে বা অন্য বিষয়, আজকে আটে বাজারে যাচ্ছি, যানবাহনে উঠছি, একটা সমস্যা আছে না অনেক ক্ষেত্রে, সেটাই কিন্তু হয়ে যায় মানুষের অনেক ক্ষেত্রে। আমি দেখছি যেমন যেমন বাস ভাড়া নিয়ে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়, এখানের মধ্যেও কিন্তু আমাদের যারা রয়েছে আমরা এর মধ্যে কিন্তু সেটা সমাধান করি। তবে মধ্যস্থতা করব ঠিক আছে, মানুষ বুঝে, হয়তোবা যারা ভদ্র লোক হয়তোবা বিতর্ক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যদি আমরা মধ্যস্থতা করি, যদি দেখি যেখানে গিয়ে মধ্যস্থতা করে আমাদের সম্মান পাবো, সেখানে গিয়ে আমরা মধ্যস্থতা করবো, আর যেখানে গিয়ে অসম্মান সৃষ্টি হবে, এখানে অনেক কিছু তৈরি হবে, তখন সেই মধ্যস্থতা কিন্তু আমরা কখনোই যাবো না, কারণ গিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মারবো, ঠিক আছে।
1: অনেক অনেক ধন্যবাদ প্রেমজিৎ বাবু, ভালো থাকবেন। আজকে প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি মধ্যস্থতা। আপনারা ফোন করবেন 03212326253। স্টুডিওর এপারে আমি রয়েছি আরছে কোয়েল, আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে 9402169965। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

0: দেখবো কে রয়েছেন এবার আমাদের সঙ্গে ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: গানটা বেশ সুন্দর দিলা,
0: ধন্যবাদ। কে বলছেন?
1: গানের জন্য, গানের জন্য আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ শিলাতে।
0: স্বাগত, বলুন।
1: হ্যাঁ, আমি দেখছি গানটা আমার খুব ফেভারিট গান।
0: বাহ,
1: লাইন লাইন তো পাই না, লাইন পর লাইন যাও পাইলাম, গানে গেয়ে দিল। বিষয়ে চলে আসি, বিষয় হচ্ছে মধ্যস্থতা। হ্যাঁ, মিডলম্যান, অনেক বিষয়ে মিডলম্যান ছিলাম, বুঝলো তো। যেমন কেউ একজন সাইকেল বাইসাইকেল বিক্রি করবো, আগের কথা বলছি।
0: হ্যালো,
1: হ্যাঁ
0: হ্যাঁ শুনছি,
1: হ্যালো। স্কুটার বিক্রি করবে, স্কুটার স্কুটারের সময় ছিলাম। যখন বয়স হয়ে গেল, বিয়ে শাদীর, বিয়ে শাদীর প্রশ্নে আলাপ, যদি আমি সরাসরি কাগজের জন্য দিতাম না, কিন্তু মিডলম্যানের ভূমিকায় আমি থাকতে হতো। তবে মিটিং তবে মিটিং সেখানে দেখাতে গেল একটা সংসার মানে ভেঙে যাচ্ছে, সেখানে আমি মধ্যস্থকারীর ভূমিকা নিয়ে সংসারটাকে আবার জোড়া দিলাম। এভাবে বহু উদাহরণ সবার জীবনে আছে, আমার জীবনেও আছে। একটু বেশি খারাপ কথা বলছি না তোমার সঙ্গে, কোয়েল, ভালো থেকো।
0: ভালো থাকবেন,
1: কেমন?
0: ধন্যবাদ। আসলে মধ্যস্থতা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো রূপে কিন্তু দরকার পড়ে, সে বন্ধু হোক, সে পরিবার হোক, বা বাইরের কোনো লোক হোক। অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে এই ঘটনাটি আমাদের সচরাচর নজরে পড়ে। কোনো একটা বিষয় নিয়ে দুটো যানবাহনের মধ্যে যখন বাকবিতণ্ডা চলে, তখন অন্য কোনো লোক কিন্তু এগিয়ে এসে এই ব্যাপারটার মধ্যস্থতা করেন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু সাহায্য করে থাকেন। কে রয়েছেন দেখবো এবারে? হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি উদয়লাল সোনার আচার থেকে বলছি দিদি।
0: স্বাগত, বলুন।
2: আজকে আপনাকে নমস্কার। অনেকদিন পরে আমি করেছি ফোন, আর আজকে বিষয় মধ্যস্থতা।
0: হ্যাঁ,
2: আসলে দেখুন দিদিভাই, মধ্যস্থতা যদি ঠিকঠাক ভাবে না থাকতো, তাহলে সব মানুষের মধ্যে ইনসাফ বিদ্বেষ অনেক বাড়তো। আমি যখন ছোট আসলাম, তখন আমরা দেখুন বাচ্চাদের মধ্যে অনেক খেলা করতে কিন্তু ঝগড়া লেগে যায়, আর মধ্যে দিয়ে কিন্তু বড়রা মানুষ কিছু মানুষের কম বুঝে বড়রা মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে। তখন নানান অজুহাত দেখিয়ে মানুষকে ভয় করে বলবো আমি থানায় যাবো, কেস করবো, মামলা করবো। তখন মানুষ কিন্তু গ্রাম থেকে এসে ভালো মানুষ বলতো যে সেতু বাচ্চারা ঝগড়া করছে, এখান মধ্যে রাগ করে লাভ নেই ভাই, সেটা বাচ্চারা তারা বুঝে না, বাচ্চা দরবার নিয়ে বড়রা করলে ঝগড়া করলে সেটা তো বহুত খারাপ দেখা মানুষের কাছে লজ্জিত হয়। তখন মানুষ কিন্তু সমাধান করে দিয়ে, আমি একবার ছোট কালে মানুষ বাচ্চার মায় করছিলাম, তখন আমি ওষুধের পয়সা দিয়ে মধ্যস্থতার মাধ্যমে আমার বাবাকে বাঁচিয়ে দিয়েছিল।

0: করছে, তাই মধ্যে সদা হবে সুন্দর হোক, সেটা সুন্দর একটা বিষয় রাখছেন। নমস্কার আপনার,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে কখনো কখনো অনেক সময় এমন হয় মধ্যস্থতার প্রয়োজন পড়ে। ওই একটু আগেই বলছিলাম যে মধ্যস্থতা করা মানে কিন্তু আপোষ করা নয়, মধ্যস্থতা মানে দুটো মানুষের মধ্যে সমস্যার সমাধান করা, ভুল ভাঙিয়ে দেওয়া। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: শুভ সকাল কোয়েল দিদিমণি।
1: শুভ সকাল,
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: স্বাগত, বলুন।
2: খুবই জরুরি প্রসঙ্গ আজকে এনেছেন মধ্যস্থতাকারী। সত্যি কথা, আমি কিন্তু একজন মধ্যস্থতাকারী সাহায্য প্রার্থী।
1: আচ্ছা,
2: আমাদের প্রথম শ্রোতা বিশ্বজিৎ বাবু কথাগুলি শুনছিলাম, তিনি পাঁচটি পরিবারের মিলন ঘটিয়ে দিয়েছেন মধ্যস্থতাকারী হিসাবে। আমি বিশ্বজিৎ বাবুকে আপনাদের এফএম উজ্জয়ন্তের মাধ্যমে আবেদন, আমার স্ত্রী সামনের দিকে থাকে, মাঝখানে একটা দরজা, আর আমি আর আমার ছেলে পিছন দিকে থাকি, দুজনে আমার স্ত্রী নিজে আলাদা করে রান্না করে খায়, আমরা ওখানে আলাদা।
1: যাই হোক, তাহলে আপনার মনে হয় যে জীবনে মধ্যস্থতার প্রয়োজন রয়েছে, তাই তো?
2: প্রয়োজন রয়েছে। এখানে সত্যি কথা বলতে কি, এখানে পুরোপুরি ভুল বোঝাবুঝি বা সন্দেহ জন্য এরকম।
1: যাই হোক, প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এমন একজন ব্যক্তি থাকা প্রয়োজন।
2: তবে ওই যে মধ্যস্থতাকারী অনেকে, মানে এটাকে অনেকে সহজে, অনেক সহজভাবে অনেক কঠিন সমস্যার সমাধান করে দেয়।
1: সত্যি তাই। অনেক অনেক ধন্যবাদ শ্যামল বাবু, ভালো থাকবেন।
2: নমস্কার।
1: একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছে আজকের প্রসঙ্গে। আর আমাদের ফোন লাইনের পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965।

0: দেখবো কে রয়েছে এবারে আমাদের সঙ্গে। হ্যালো, কথা বলা হলো না। স্টুডিওর ঘরে কিন্তু জানান দিচ্ছি 9:43 হয়ে 12 সেকেন্ড। আপনাদের সঙ্গে আমি রয়েছে আরজে কোয়েল, 101.6 মেগাহার্টজ এফএ মুদ্রান্ততে। আজকের বলছি তোমায় অনুষ্ঠানে কথা বলছি মধ্যস্থতা নিয়ে। আর আমাদের ফোন নম্বর 03-1232-6253, আর সঙ্গে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ, স্মৃতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
0: বলুন স্মৃতিদেবী।
1: মধ্যস্থতা, মধ্যস্থতা একেবারে শিশু বয়স থেকে মানে মধ্যস্থতার সঙ্গে জড়িত এখন পর্যন্ত। একদম আমরা যখন ধরুন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের ক্লাসে আমাদের শিশু বয়সে যা হয়, কারোর সঙ্গে কারো হয়তো কোনো বিষয় নিয়ে, একটা বই নিয়ে বা একটা খাতা নিয়ে কলম নিয়ে একদিন কেউ স্কুলে এলো না, পরদিন হয়তো জানতে চাইলো এই যে কালকে কি পড়ে দিয়েছে তার। সবাই তো আর পাশে সমান না, হয়তো এক দুজন বলতে চাইতো না এই মনোমালিন্য। তখন আমরা কি করতাম, ওই লেজার পিরিয়ডে বসে এই যে দুইজনের সঙ্গে যদি বিবাদ হতো, তখন আমরা এটা মিটমাট করে দিতাম। খাওয়া দাওয়া প্রচলন আগে যেমন ছিল এখনো আছে। তখন আমরা কি করতাম, তখন তো আর এইসব লজেন চকলেট এই সমস্ত ছিল না, তখন আমরা বাড়ি থেকে গাছের এই কুল, আমের দিনে আম, পেয়ারার দিনে পেয়ারা এইসব নিতাম, ওই খাওয়া হতো। এবং ওই লেজার পিরিয়ডে বসে আমরা দুইজনে যে কথা বলতো না,
0: সেটার সমাধান করতেন,
1: সমাধান করে দিতাম। এছাড়া আরেকটু যখন বড় হলাম, দেখলাম গ্রামের মধ্যে এটা জায়গা জমি নিয়ে বা গরু ছাগল নিয়ে একজনের গরু আরেকজনের বাড়িতে যাচ্ছে, ঘাস ধান খেয়ে ফেলছে বা শাকসবজি খেয়ে ফেলছে, এগুলি নিয়ে একটু ঝগড়া বিবাদ হতো। তো এগুলিও দেখতাম যে একদিন বসে সপ্তাহে, তখন পঞ্চায়েতটা তোটা ইয়ে ছিল না, পঞ্চায়েতের প্রচলন ছিল না, পঞ্চায়েতটা হয়েছে আরো অনেক পরে, পঞ্চায়েতটা হয়েছে ধরুন আমাদের ত্রিপুরা যে 78 এরকম একটা সময়ে। তখন দেখতাম আমার বাবাকে বসে এগুলি মিটমাট করে দিতেন,
0: মধ্যস্থতা
1: করতেন। এছাড়া আমাদের দর্শনে এই যে মধ্যস্থতা একটা বিশাল ভূমিকা আছে। মধ্যস্থতা আমরা এখানে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই, সেখানে আমরা যে বাক্য প্রয়োগ করি সেই বাক্যের মধ্যে তিনটা পথ থাকে, একটাকে বলে শব্দপথ, একটাকে বলে পক্ষপথ, একটাকে বলে হেতুপথ। এই হেতুপথটাই মধ্যস্থতাকারী কাজ করে। অ্যাজ ফর এক্সাম্পল, যে যেমন যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় একজন মানুষ, এই যে প্রথম বাক্যের মধ্যে বা প্রধান আশ্রয়বাক্যের মধ্যে সকল মানুষ হয় মরণশীল, এই মানুষটা হচ্ছে মিডল টার্ম বা হেতুপথ। কারণ এটা দ্বিতীয় বাক্য আছে, রাম হয় একজন মানুষ, এই প্রথম এবং দ্বিতীয় বাক্যের মধ্যে মানুষ শব্দটা আছে, এটাকে আমরা বলি হেতুপথ। লাস্ট, এই হেতুপথের সাহায্যে আমরা লাস্ট একটা সিদ্ধান্ত নিই যে মানুষ মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় একজন মানুষ, সুতরাং রাম হয় মরণশীল, রাম হয় মরণশীল সিদ্ধান্ত। তাহলে দেখা গেল যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে হেতুপদের ভূমিকা অত্যন্ত প্রয়োজন, খুবই প্রয়োজন, কারণ হেতু সাধ্য এবং পক্ষের মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটুকুই শেয়ার করলাম,
0: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
1: আমাদের ব্যক্তি জীবনে বলুন, সমাজ জীবনে বলুন, সবসময় আছে, অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুব ভালো বিষয়, ভালো লেগেছে,
0: ধন্যবাদ, ধন্যবাদ। মধ্যস্থতা, আজকে কথা বলছি মধ্যস্থতা নিয়ে। মধ্যস্থতা কিন্তু সবসময় সহজ নয়, কারণ দুই রাগী মানুষের মাঝে দাঁড়িয়ে শান্ত থাকার জন্য কিন্তু অনেক ধৈর্য লাগে। অনেক সময় ভালো করতে গিয়েও মধ্যস্থতাকারীকেই ভুল বোঝা হয়।

তবুও আমাদের সমাজে মধ্যস্থতার প্রয়োজন আছে, কারণ কথা বন্ধ হলে দূরত্ব বাড়ে আর কথা শুরু হলেই সমাধানের পথ খুলে যায়। একটা সুন্দর মধ্যস্থতা কখনো শুধু ঝগড়া মেটায় না, এটা ভাঙতে বসা সম্পর্ককেও আবার জোড়া লাগাতে পারে। আপনাদের জীবনের মধ্যস্থতার কোনো গল্প যদি থেকে থাকে, কোনো স্মৃতি যদি থেকে থাকে, তাহলে অবশ্যই জানান আমাদের। 0312326253 রয়েছে আমাদের ফোন নম্বর, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965।

0: কে রয়েছেন দেখবো এবারে আমাদের সঙ্গে ফোন লাইনে। হ্যালো, হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার,
1: শুভ সকাল,
0: শুভ সকাল।
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: স্বাগত, বলুন সুশীল।
1: আপনি একটা এমন একটা সুন্দর ইয়ে নিয়ে এসছেন, প্রসঙ্গ নিয়ে এসছেন, মধ্যস্থতা। মধ্যস্থতা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির একটা

0: যেখানে দুই বা ততোধিক ব্যক্তির বিরুদ্ধে লিপ্ত হয় সেখানে একজন নিরপেক্ষ বা গ্রহণযোগ্য তৃতীয় ব্যক্তির সহায়তায় আলোচনা এবং যোগাযোগের মাধ্যমে আদালতের বাইরে থেকে নিষ্পত্তি করে, যেটা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করে সমাজকে কিংবা পরিবারকে ভালোভাবে একটা সুস্থ রাস্তায় নিয়ে যায়। এটা আরো কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আছে, যেমন আমাদের পাড়ার ক্লাবের যে আছে, যে সেটার মধ্যে যদি কেউ বিচারটা দেয় তাহলে কিন্তু এটা সুস্থভাবে সুন্দর হয়। যেখানে কারণ কি এখানে কিছু মাসুল পাওয়ারও থাকে, অনেক সময় সেই শক্তিটাকেও মেনে নেই, তো এটা কিন্তু আবার ঐচ্ছিক ব্যাপার, মধ্যস্থতার ব্যাপার, এতে কিন্তু কেউ বাধ্য না, যে কোনো সময় প্রক্রিয়া থেকে আবার বেরিয়েও যেতে পারে। এটা কিন্তু বিশেষ ভূমিকাও থাকে এবং সমাজের উপকারও করে থাকে, বিবাহ হোক, ব্যবসায়িক ঋণ গ্রহণ, পারস্পরিক দ্বন্দ্ব, বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা নিয়ে জনগণের কল্যাণে যাতে আসে সেইভাবেই মধ্যস্থতা হয়, যেখানে যেখানে সবাই এটা মানতে বাধ্য হয়, কারণ সেখানে তো না মানলে হয়তো ক্লাব থেকে একটা প্রেশার আসবে, কিংবা পাড়ার কোনো ইমপ্রেসিভ যারা আছে ব্যক্তিত্ব তাদের মধ্যস্থতা কিন্তু সমাধান হয়ে যায়। এই ব্যবস্থাটা কিন্তু পঞ্চায়েতের মধ্যে রয়েছে, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের মাধ্যমে অনেক সময় পঞ্চায়েতের দিকে গ্রামে গঞ্জে এটা কিন্তু খুব সুন্দরভাবে বিচারটা হয়ে থাকে। তো মধ্যস্থকারীরা যেন কোনো বিচারকের কিন্তু মতে নয়, উভয় ক্ষেত্রে কিন্তু গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার বিচার হয়ে থাকে। আমার একটা জমির ব্যাপারে বলছি, একটা রাস্তা বের করার ব্যাপারে, ওইখানকার একজন ইমপ্রেসিভ লোক আছেন, ওনাকে সবাই মানে, উনি কথাবার্তা বলে মিটিং করে সুন্দরভাবে রাস্তাটা বের করে দিয়েছেন। পরবর্তীকালে কিন্তু আবার যে কর্পোরেটর এসে সেই জায়গাটাকে সুন্দর করে রাস্তাটা বের করে দিয়েছেন সরকারি ব্যবস্থাপনার মধ্যে, ওই বিচারের ব্যবস্থাটা নিয়ে উনি কথাবার্তা বলে শেষ করে দিয়েছেন। তো এটা কিন্তু আবার গোপনীয়তাও থাকে, কারণ পরবর্তী সময় যাতে বিচারকের আওতায় না আসে, এতে কিন্তু দ্রুত ব্যবস্থা যা বিচারকের কাছে গেলে অনেক সময় ব্যয় হয়। তাই আমি মনে করব আজকের যে আপনি প্রসঙ্গটা এনেছেন মধ্যস্থতা, এটা কিন্তু খুবই আমাদের সর্বাঙ্গীনভাবে সুন্দর একটা ব্যবস্থাপনা। এটাতে আপনি আজকে যে প্রসঙ্গটা উসকে দিয়েছেন তাতে কিন্তু অনেকেই উপকৃত হবে বলে আমার বিশ্বাস।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: নমস্কার।
1: 9:54 আর অল্প কিছুটা সময় হাতে রয়েছে। মধ্যস্থতা নিয়ে কেউ কথা বলতে চাইলে অবশ্যই ডায়াল করে ফেলুন আমাদের স্টুডিওর নম্বরটি 03-12-32-6253। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করে কথা বলেছেন সেই শ্রোতা বন্ধুরা ছাড়া বাকিরা অবশ্যই কথা বলতে পারেন। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ, কেউ একজন রয়েছেন। হ্যালো হ্যালো
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি ডিমান্ডর বলছি, আগরতলা জিজ্ঞাসা থেকে।
1: বলুন।
2: আজকে যে টপিকটা, এটা নিয়ে আমার ছোটবেলায় আমি দেখেছি আমার বাবাকে মোমনপুরে সবাই মোটামুটি খুব মান্যগণ্য করতেন। উনি তখন দেখতাম ছোটখাটো যত বিষয় হচ্ছে উনি শুধু আগরতলা বা আর মোমনপুরের বা আমাদের আশেপাশের নয়, ইভেন উনি বাইরের থেকেও বড় বড় ঘটনাগুলো আসতো। তখন মানুষ হুট করেই আর এখনকার মতো থানায় দিত, তখন মানুষ চুক্তি পরামর্শের জন্য সিনিয়র যারা আছে বিশিষ্ট বাবা বাবা ছিলেন প্রধান শিক্ষক, তো বিষয় আমি দেখেছি বাবা থাকাকালীন অনেক সমস্যার সমাধান হয়েছে। আমার জীবনে এমন এক ঘটনা ঘটেছে যে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তখন আমি মধ্যস্থতা করার মতো কাউকে পাইনি।
1: আচ্ছা।
2: না তো আমার ফ্যামিলি থেকে কেউ গিয়েছে, সবাই বলেছে তুমি তোমার নিজের পছন্দে বিয়ে করছো, তোমারটা তুমি বুঝে নাও। এবার শ্বশুর বাড়ির দিকে চেষ্টা করেছি আর সবাইকে ডেকে একখানে করে কলহ তো হতেই পারে দিন পর পর, এটার মধ্যে মধ্যস্থতা করা মানুষটা যদি নেগেটিভলি কাজগুলো করে তাহলে একটা সংসার ধ্বংস হয়ে যায়, যেটা যার চলমান প্রমাণ আমি ছিল। আজকে থেকে বিচ্ছেদের পর আমি আমার মেয়েকে কিন্তু দূরই হয়ে গেছি, আমি তখন একটা মানুষকে পাইনি যে সে আমাদের স্বজনশীলভাবে একটা বুদ্ধি দেবে বা আমার দুজনকে ডেকে, তখন আমাদের বয়স খুব, দুজনকে ডেকে এনে একটা মধ্যস্থতা করবে। তখন আমি আমার বাবাকে প্রচন্ড মিস করেছি, মানে আজকেও করি। আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে এই ঘটনাটা তো হতো না, আমার জীবনটা এভাবে নষ্ট হতো না, আমার বাচ্চার জীবনটা বিচ্ছিন্নতায় ভুগতো না। তো এটাই হচ্ছে।

0: মানুষ চাইলে মানুষকে উপকার করতে পারে, আবার অপকারও করতে পারে মধ্যস্থতায়। কারণ যখন আমাদের দুজনের মধ্যে কলহ হয় তখন সবারই মাথা গরম থাকে, রক্তচাপ থাকে, তখন আমাকে যে ভালো বুদ্ধিটার থেকে আমি খারাপ বুদ্ধিটা তাড়াতাড়ি কেস করে নি, ওই দিকটা দিয়ে আমার জীবনের অত্যন্ত লস হয়ে গেছে, মানে যেটা আমি আর জীবন আর কোনোদিন এটাকে ঠিক করতে পারবো। ধন্যবাদ, এইটুকুই আমার।
1: ধন্যবাদ, ভালো থাকবেন। সত্যি জীবনের কঠিন সময়ে যদি কাছের কোনো মানুষ, পরিচিত কোনো মানুষ সেই সময় পাশে এসে দাঁড়ান, মধ্যস্থতা করতে, অনেক কিছু ভাঙা থেকে, ভেঙে যাওয়া থেকে কিন্তু রক্ষা পায়, অনেক সম্পর্ক ভেঙে যাওয়া থেকে রক্ষা পায়, অনেক ভুল কাজ, ভুল পদক্ষেপ হওয়া থেকে কিন্তু রক্ষা পায়। কে রয়েছেন দেখবো না, ফোনটা কেটে গেছে। 03-21-23-26-253 আর হাতে কিন্তু অল্প কিছুটা সময় হাতে রয়েছে। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম মধ্যস্থতা, তাই নিয়েই কথা বলছি।

0: আজকের মতো বলছি তোমায়, অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এবারে নিয়ে নেব ছোট বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরে আসব তুমি অনন্য অনুষ্ঠানে।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
6: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ার বিশ্রাম নিন।
5: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
6: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
5: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের তুমি অনন্য অনুষ্ঠানে। অনেক সময় কোনো কাজ বা হ্যাঁ কোনো কাজের ক্ষেত্রেই বলতে শোনা যায়, ও এই কাজটা এটা তো মেয়েদের দ্বারা হবে না, বা বাড়ির মেয়ে বা বউকে বলা হয় এই কাজটা ও পারবে না। কোনো বিশেষ কাজকে চিহ্নিত করে বলা হয় এই কাজটা মেয়েদের জন্য নয়, মেয়েরা এই কাজ পারে না। আজকের আধুনিক সমাজে কি মনে হয় আপনাদের, এই ধারণা কতটা বদলেছে? ফোন করুন, জানান আপনাদের মতামত, আপনাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। সমাজে একটা সময় খুব প্রচলিত ছিল এই কাজটা মেয়েদের জন্য নয়। কেউ বলতো মেয়েরা নাকি বিজ্ঞান বুঝতে পারে না, কেউ বলতো রাজনীতি বা ব্যবসা তাদের জন্য কঠিন, আবার কেউ মনে করত মেয়েরা শুধু সংসার সামলালেই ভালো। কিন্তু সময় বদলেছে, আর সেই বদল সবচেয়ে বেশি প্রমাণ করেছে কিন্তু মেয়েরাই। আজ মেয়েরা শুধু ডাক্তার, শিক্ষক বা শিল্পী নয়, তারা পাইলট, বিজ্ঞানী, সেনা অফিসার, মহাকাশ গবেষক, উদ্যোক্তা, খেলোয়াড়, পুলিশ, প্রযুক্তিবিদ, সব জায়গাতেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। কি মনে হয়, সত্যি কথাটা কি ঠিক, মেয়েরা এই কাজ পারে না, এই ধারণাটা আজকের সমাজে, আজকের এই আমাদের আধুনিক সমাজে, প্রযুক্তির সমাজে দাঁড়িয়ে কতটা বদলেছে? শুধুমাত্র অনন্যারাই ফোন করবেন, জানান নিজস্ব জীবন, নিজের অভিজ্ঞতার কথা, নিজের মতামতের কথা। ফোন করবেন 03212326253 এই নম্বরে, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ 9402169965। মেয়েরা এই কাজ পারে না বা পারবে না, এই ধারণা আজকের সমাজে কতটা বদলেছে?

0: আজকের প্রসঙ্গ বা প্রশ্ন আমাদের অনুনাদের জন্য রেখেছি, মেয়েরা এই কাজ পারে না বা পারবে না, এই বাধা কতটা দূর হয়েছে বা আজকের সমাজ এই ধারণা থেকে কতটা বদলেছে? কেউ রয়েছেন একজন? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: শুধুমাত্র অনন্যারাই ফোন করবেন, ফোন লাইন খোলা রয়েছে 03212326253, আর হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। তারই মাঝখানে চলুন আপনাদের শোনাই আরও এক নারীর কথা। কেউ একজন রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: এটা শুধুমাত্র অনন্যাদের ফোন করার সময়, আপনারা এখন ফোন করবেন না। শাল 1971, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর কাছে খবর আছে পাকিস্তান বড় কোনো ষড়যন্ত্র করছে, কিন্তু বিস্তারিত কিছুই জানা নেই। ভারতের দরকার এমন একজনকে যে পাকিস্তানের সামরিক বাহিনীর অন্দরমহলে ঢুকতে পারবে। দৃশ্যপটে এলেন এক 20 বছরের কাশ্মীরি তরুণী, নাম সাহমত খান। দিল্লির কলেজে পড়া এক অসাধারণ মেয়ে, যার জগতে ছিল বই, ভায়োলিন আর ক্লাসিক্যাল ডান্স। কিন্তু তার বাবা হিদায়ত খান ছিলেন একজন দেশপ্রেমিক এবং ভারতীয় গোয়েন্দাদের সোর্স। বাবার শেষ ইচ্ছা এবং দেশের প্রয়োজনে সাহমত রাজি হলেন এক অসম্ভব মিশনে। তিনি নিজের পড়াশোনা, ভবিষ্যৎ সব বিসর্জন দিয়ে তৈরি হলেন স্পাই হওয়ার জন্য। তার বিয়ে ঠিক হলো পাকিস্তানের

0: সেনাবাহিনীর এক উচ্চপদস্থ অফিসারের সাথে, ছেলের সাথে। সেহমেত নববধূ সেজে সীমান্ত পার হলেন। তার নতুন ঠিকানা হল পাকিস্তানের এক অভিজাত সামরিক পরিবার, যেখানে সকাল বিকেল জেনারেল এবং ব্রিগেডিয়ারদের আনাগোনা। এমনকি তিনি জেনারেল ইয়াহিয়া খানের নাতি নাতিদের গৃহশিক্ষকও ছিলেন। সেহমেত জানতেন এখানে একটি ভুল মানেই নিশ্চিত এবং যন্ত্রণাদায়ক মৃত্যু। বাকি গল্পটা বলছি, তবে তার আগে দেখব কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন অম্বিকা দেবী।
1: হ্যাঁ, দেখুন, সত্যি এখন কিন্তু এই ধারণাটা অনেকটাই বদলে গেছে। কারণ দেখুন, আমাদের যিনি রাষ্ট্রপতি তিনি একজন মহিলা, তারপর আমাদের অপারেশন সিন্দুরে দেখুন মহিলারাই কিন্তু করেছিল এবং জয় এনেছিল। তারপর এখন পাইলট থেকে ট্রেন চালাচ্ছে, অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, বাস চালাচ্ছে, কি না করছে মেয়েরা। তারপর তো শিক্ষার দিকে তো রয়েছে, খেলাধুলো দেখুন, ক্রিকেট, সেটাও মেয়েরা কিন্তু বিশ্বকাপ ক্রিকেট জয় করেছে। তাহলে আজকে মেয়েদের যে আগে যে মানে কুসংস্কার কিছুটা ছিল, মানে মানুষের মনে যে মেয়েরা এই কাজ করতে পারবে না, তুমি তো মেয়ে, তুমি কি করে করবে, কিন্তু এখন কিন্তু মেয়েদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত দেওয়া হচ্ছে তাদেরকে করার জন্য। হ্যাঁ, যে না, তোমাকে বড় হয়ে এই কাজটা করতে হবে। ছোট থেকেই কিন্তু তাকে সেইভাবেই কিন্তু শিক্ষাটা দেওয়া হচ্ছে, সেটা বাড়ি থেকেও দেওয়া হচ্ছে, সমাজে যারা একটু দেখা যাচ্ছে যার অনেক প্রতিভা রয়েছে কিন্তু তার আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু সেখানে সমাজ কিন্তু এগিয়ে আসছে তাকে উৎসাহিত করার জন্য, তাকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমরা কথাটা বলতেই পারি না যে তুমি এই কাজ পারবে না, এখন কিন্তু মেয়েরা সব করছে। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। ভারতের মিসাইল ওমেন নামে পরিচিত টেসি থমাস দেখিয়ে দিয়েছেন প্রতিরক্ষা গবেষণার মতো কঠিন ক্ষেত্রেও নারীরা নেতৃত্ব দিতে পারেন। কথা বলছিলাম সেহমেতকে নিয়ে। দিনের বেলা তিনি ছিলেন এক আদর্শ এবং লাজুক পুত্রবধূ, বাড়ির সবার মন জয় করে নিয়েছিলেন। তার স্বামী ইকবাল তাকে দেখাশোনা করতেন, কিন্তু রাতের অন্ধকার নামলেই সেহমেত হয়ে উঠতেন ভারতের চোখ এবং কান। বাড়ির গোপন সিন্দুক থেকে ফাইল বের করা, বাথরুমে লুকিয়ে ট্রান্সমিটার দিয়ে মোস কোডে দিল্লিতে তথ্য পাঠানো, এটাই ছিল তার রুটিন। সবচেয়ে বড় তথ্যটি এলো কিছুদিন পর। সেহমেত জানতে পারলেন পাকিস্তান তাদের মরণঘাতি সাবমেরিন পিএনএস গাজী পাঠাচ্ছে বঙ্গোপসাগরে, লক্ষ্য ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে ডুবিয়ে দেওয়া। বিক্রান্ত ডুবলে পূর্ব পাকিস্তান স্বাধীন করা ভারতের জন্য অসম্ভব হয়ে পড়বে। সেহমেত নিজের জীবন বাজি রেখে সেই গোপন নকশা এবং গাজীর রুট ম্যাপ চুরি করলেন, সেই তথ্য তিনি ভারতে পাঠালেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ভারতীয় নৌবাহিনী সতর্ক হয় এবং বিশাখাপত্তনমের কাছে গাজীকে ধ্বংস করে, হাজার হাজার ভারতীয় নাবিকের প্রাণ বাঁচে। কিন্তু এই স্পাইগিরির চড়া মূল্য তাকে দিতে হয়েছিল। একদিন বাড়ির বিশ্বস্ত চাকর আব্দুল তাকে গোপন কাজ করতে দেখে ফেলে। সেহমেত জানত আব্দুল মুখ খুললে তার মিশন শেষ এবং তার ভারতের ক্ষতি হবে। কান্না ভেজা চোখে, কাঁপা কাঁপা হাতে তিনি আব্দুলকে ট্রাকের নিচে ফেলে হত্যা করতে বাধ্য হন। শুধু তাই নয়, নিজের পরিচয় গোপন রাখতে তাকে তার দেওর মেহবুব সৈয়দকেও হত্যা করার পরিস্থিতির শিকার হতে হয়। তিনি কোনো পেশাদার খুনি ছিলেন না, ছিলেন এক সাধারণ মেয়ে। এই হত্যাগুলো তার আত্মাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল, কিন্তু তিনি দেশের স্বার্থে পাথর হয়ে গিয়েছিলেন। মিশন শেষে যখন তার ধরা পড়ার সম্ভাবনা তৈরি হয়, তখন তিনি ছিলেন গর্ভবতী। ভারতীয় গোয়েন্দারা এক দুঃসাহসিক অপারেশনের মাধ্যমে তাকে পাকিস্তান থেকে উদ্ধার করে আনে। সেহমেত ভারতে ফিরে আসেন, কিন্তু তার মন পড়ে থাকে সেখানে। সেই স্বামীর কাছে।

ভারতে ফিরে তিনি তার সন্তানকে জন্ম দেন। তার ছেলে পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করেন। সাহমত খান পাঞ্জাবের মালের কোটলার এক নিভৃত জীবন বেছে নেন। তিনি আজীবন নিজেকে আড়ালে রেখেছিলেন। তিনি বলতেন, আমি যা করেছি তা মেডেলের জন্য করিনি, করেছি আমার পতাকার জন্য। 2018 সালের এপ্রিল মাসে একটি সিনেমা মুক্তি পেয়েছিল রাজি। এই রাজি মুক্তি পাওয়ার আগেই এই বীরাঙ্গনা পৃথিবী থেকে বিদায় নেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার কফিনে কোনো ফুল ছিল না, ছিল শুধু ভারতের তেরঙ্গা। সাহমত খান আমাদের শিখিয়েছেন, যুদ্ধের ময়দানে লড়ার জন্য শুধু বন্দুক লাগে না, লাগে কলজে। তিনি নিজের হাতে নিজের সুখের সংসার ভেঙেছিলেন যাতে কোটি কোটি ভারতীয় শান্তিতে ঘুমোতে পারে।

0: একটা সময় ছিল যখন মেয়েদের স্বপ্নেরও যেন আলাদা সীমানা ছিল। সমাজ আগে থেকেই ঠিক করে দিত মেয়েরা কী পড়বে, কোথায় যাবে, কতটা কথা বলবে, কোন কাজ করবে। ছেলেদের বলা হতো বড় হয়ে কিছু একটা করতে হবে, আর মেয়েদের বলা হতো সংসারটা ভালোভাবে সামলাতে শেখো। এই পার্থক্যটা কিন্তু শুধু কথার নয়, মানসিকতারও ছিল। অনেক পরিবারে এখনও মেয়েদের কিছু কাজ করতে উৎসাহিত করা হয় না, যেমন ধরুন নাইট শিফটের চাকরি, রাজনীতি, সেনাবাহিনী, ব্যবসা করা, ভ্রমণ করা ইত্যাদি। কারণ সমাজের একটা অংশ এখনও মনে করে এই কাজগুলো মেয়েদের জন্য খুব কঠিন। কে রয়েছেন দেখব। হ্যালো,
1: আই লাভ ইউ।
0: যারা অযৌক্তিক ফোন করছেন তারা কিন্তু ভাববেন না ফোন নম্বরগুলি আমাদের কাছে নেই। আমরা কিন্তু এরকম অযৌক্তিক কথা বলে ফোন লাইন ব্যস্ত রাখলে বা ফোন করলে অবশ্যই ব্যবস্থা নেব, সুতরাং সাবধান থাকবেন। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম মেয়েরা এই কাজ পারে না, এই ধারণা কতটা বদলেছে। পাশাপাশি কথা বলবো আরও এক বীরাঙ্গনার কথা।

সালটা 2001, 13 ডিসেম্বর, শীতের কুয়াশায় মোড়া রাজধানী দিল্লি। ঘড়ির কাঁটায় তখন সকাল 11:50। ভারতের গণতন্ত্রের মন্দির সংসদ ভবনে চলছে গুরুত্বপূর্ণ অধিবেশন। ভেতরে উপস্থিত ছিলেন তৎকালীন মন্ত্রীরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাইরে পাহারায় ছিলেন সিআরপিএফের মহিলা কনস্টেবল কমলেশ কুমারী। তিনি ছিলেন ব্রাভো কোম্পানির অংশ, যাদের উপর দায়িত্ব ছিল সংসদ চলাকালীন বাইরের গেটগুলোর সুরক্ষা নিশ্চিত করা। কমলেশ কুমারী তখন দাঁড়িয়েছিলেন 1 নম্বর গেটের কাছে, 11 নম্বর বিল্ডিং গেটের ঠিক পাশে। হঠাৎ একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি দ্রুতগতিতে গেটের দিকে এগিয়ে আসতে থাকে। গাড়ির নম্বর ছিল। কমলেশ কুমারী ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল। সাধারণত কোনো ভিআইপি গাড়ি এভাবে নিয়ম ভেঙে ভেতরে ঢোকে না। তিনি দেখলেন গাড়িটি নিরাপত্তা বলয় ভেঙে সোজা গেটের দিকে ধেয়ে আসছে। তার হাতে কোনো অত্যাধুনিক অস্ত্র ছিল না, ছিল শুধু একটি ওয়্যারলেস সেট, কিন্তু তার বুকে ছিল অদম্য সাহস। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন এটা কোনো সাধারণ গাড়ি নয়, এটা সন্ত্রাসবাদীদের হামলা। তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে গেটের দিকে দৌড়ে গেলেন। তার উদ্দেশ্য একটাই, গাড়িটিকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তিনি চিৎকার করে বাকি নিরাপত্তারক্ষীদের সতর্ক করলেন এবং গেটটি বন্ধ করে দিলেন। সন্ত্রাসীরা বুঝতে পারল তাদের পরিকল্পনা ভেস্তে গেছে, তাদের ছদ্মবেশ ফাঁস হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে তারা কমলেশ কুমারীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করল। একটি দুটি নয়, 11টি বুলেট এসে বিঁধল তার পেটে এবং বুকে রক্তে ভিজে গেল সংসদ ভবনের মাটি। কিন্তু কমলেশ কুমারীর সে আত্মত্যাগ বিফলে যায়নি। তার সতর্কবার্তার কারণেই বাকি নিরাপত্তা কর্মীরা পজিশন নেওয়ার সময় পেয়ে যান। তারপরেই সন্ত্রাসীদের মধ্যে একজন আত্মঘাতী বোমারও ছিল, যার পরিকল্পনা ছিল সংসদের ভেতরে ঢুকে নিজেকে উড়িয়ে দেওয়া। তবে যদি সেই বোমারও ভেতরে ঢুকতে পারত, তবে কিন্তু ভারতের ইতিহাস আজ অন্যরকম হতো। কমলেশ কুমারী লুটিয়ে পড়লেন, কিন্তু তার আগেই তিনি নিশ্চিত করে গেলেন যে সন্ত্রাসীরা আর এক

পাও এগোতে পারবে না। তার সাহসেই সেদিন ভেস্তে গিয়েছিল পাকিস্তান সমর্থিত কিছু হামলার লক্ষ্য। কোমলেশ সুন্দরী কুমারী ছিলেন উত্তরপ্রদেশের কনৌজ জেলার সিকন্দরপুর গ্রামের মেয়ে। 1994 সালে তিনি সিআরপিএফে যোগ দেন। তার স্বামী অবধেশ কুমার এবং দুই মেয়ে জ্যোতি এবং শ্বেতা ছিল তার পৃথিবী, কিন্তু দেশের প্রয়োজনে তিনি নিজের সংসারকেও তুচ্ছ মনে করেছিলেন। 2002 সালে প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার তাকে মরণোত্তর অশোক চক্র সম্মানে ভূষিত করে। তার মৃত্যুর পর তার পরিবার এক কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। অবশেষে 2013 সালে আফজল গুরুর ফাঁসি কার্যকর হওয়ার পর তার পরিবার আবার সেই সম্মান গ্রহণ করে। কমলেশ কুমারী শুধু একজন কনস্টেবল ছিলেন না, তিনি ছিলেন ভারতের সেই অদৃশ্য দেওয়াল যার উপর আছড়ে পড়েছিল সন্ত্রাসের প্রথম আঘাত। তিনি প্রমাণ করে গেছেন অস্ত্র নয়, সাহসী হল সবচেয়ে বড় হাতিয়ার।

0: শ্রান্তদে, তুমি অনন্য অনুষ্ঠানে আর যে কোয়েলের সঙ্গে, আর আজকে প্রসঙ্গ আমাদের নারীদের জন্য, আমাদের অনন্যদের কাছে রেখেছিলাম মেয়েরা এই কাজ পারে না, এই ধারণা কতটা বদলেছে। যেটা বলছিলাম যে কিছু কিছু কাজের থেকে কিছুদিন আগে পর্যন্ত মেয়েদের সরিয়ে রাখা হতো, কিন্তু বাস্তবতা কিন্তু অন্য কথা বলে। আজ মেয়েরা শুধু অংশগ্রহণ করছে না, নেতৃত্বও দিচ্ছে। যে ক্ষেত্রগুলো একসময় পুরুষদের দুনিয়া বলে ধরা হতো, সেখানে কিন্তু আজ নারীরা নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণায়, মহাকাশ গবেষণায়, বক্সিংয়ে কিংবা প্রশাসনে অসংখ্য নারী অফিসার সবাই একই বার্তা দিয়েছেন, ক্ষমতা বা দক্ষতা লিঙ্গ দেখে আসে না। তবু কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি পুরোপুরো বদলায়নি। আজও একজন মেয়েকে সফল হওয়ার পাশাপাশি ভালো মেয়ে হওয়ার পরীক্ষাও দিতে হয়। একজন ছেলের ক্যারিয়ারকে অর্জন বলা হয়, আর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞেস করা হয়, সংসার সামলাবে কিভাবে, বাচ্চা কিভাবে সামলাবে, চাকরি করবে, এত বাইরে বাইরে থাকলে পরিবারে সমস্যা হবে না। অর্থাৎ মেয়েদের শুধু কাজ প্রমাণ করলেই হয় না, নিজের সিদ্ধান্তেরও ব্যাখ্যা দিতে হয়। কি মনে হয় আমাদের অনন্যাদের, মেয়েরা এই কাজ পারে না, এই ধারণা আজকে সমাজে কতটা পাল্টেছে? আপনারা লিখেও জানাতে পারেন আপনাদের মতামত আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9402169965 এই নম্বরে। স্টুডিওর এবারে আমি রয়েছি আরজে গোয়েল। কেউ একজন রয়েছেন? হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ, শুভ সকাল কোয়েল।
0: শুভ সকাল,
1: স্বর্ণ বলছি,
0: বলুন।
1: তো তোমার আজকের টপিক, নারীরা এ কাজ করতে পারে, ও কাজ করতে পারে না,
0: এই সমাজ এই ধারণা থেকে সমাজ কতটা বদলেছে,
1: কতটা বদলেছে, এখন অনেকটাই বদলেছে। আমি একটু নারী হয়ে বলবো, আমার চোখে দুজন দেখা নারীর একটু এক্সাম্পল দেবন, একদম আবার নিজের চোখে দেখা, তারা যেমন নিজেদের জায়গায় সেই যে সবার কাছে যে একেবারে পরিচিত নাম সেরকমও না, মানে অনেক সময় আমাদের সমাজে বা আমাদের পাড়াতে বা আমাদের রাজ্যে কোথাও কোথাও আনাচে কানাচে কোনো না কোনো জায়গায় এমন সব নারীরা রয়েছেন, তাদের খবর হয়তো কেউ জানে না। তো এরকম একজন দুজন নারীর কথা আমি একটু না বলে পারছি না, নিজের চোখে দেখা। যেহেতু হচ্ছে আমরা যখন একটা জায়গায় থাকতাম, এই আগরতলা শহরেরও, তখন আমাদের কাছে আমাদের একই বাড়ির মালিকের বাড়িতে উনিও ভাড়া থাকতেন, ওনার সঙ্গে ওনার দিদির মেয়ে ছেলে, ওনার দাদার ছেলে মেয়ে, ওরা পড়াশোনা করতো, মানে উনি গার্ডিয়ানের মতো। দিদির ছেলে মেয়ে বা দাদার যারা ছেলে মেয়ে, ওদের সবাই বাবা মা বর্তমান, এখনো বর্তমান। তো উনি নিজের মানে গাইডের সঙ্গে ওদেরকে মানে এতটা, বাবা মাও হয়তো এতটা করতে পারতেন কিনা আমি নিজের চোখে দেখে আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, উনি কিন্তু বিয়ে থা করেননি আর করবেনও না, এখনো আছেন উনি। তো ওদেরকে সবাইকে মানুষ করেছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডক্টর হয়েছে, কেউ বাবা টিচিং লাইনে ঢুকেছে, ওই রকম করে মানুষ করেছে। তারপর ওদের সবারই বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু ওই দিদি এখনো বিয়ে করেনি, আমার থেকে বেশি বড় হবে না, 3-4 বছরের বড় হবে, তো এখনো মাঝে মাঝে দেখা হয়। তো বর্তমানে না, বর্তমানে ওনার ইয়েতে কি আছে জানো তো, দুটো বৃদ্ধাশ্রম আছে, ওনার নিজের হাতে গড়া দুটো বৃদ্ধাশ্রম আছে আগরতলা শহরের এই কাছাকাছি। তারপরে আরো একটা যেটা, যেখান থেকে আমাদের মেয়েরা, আমাদের মেয়েরা যারা হয়তো পড়াশোনায় তেমন এগুতে পারেনি, সবাই তো আর সব জায়গায় ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারে না, না সবার ক্ষেত্রে তো আর ঈশ্বর সবটা প্রতিভা বা দিয়ে দেয় না, যে যেদিকটা পারে সেদিকটাতে আমরা নিজেদের প্রতিভা গুলোকে কাজে লাগাতে পারি বা লাগাতে পারি। ওইরকম করে হস্ততাঁত বা কুমোর তাঁত যেটাকে আমরা বলি, যেমন আমাদের পাথরা বানানো, আমাদের যে কুমোর তাঁত দিয়ে, তারপর সেই যে বড় বড় তাঁত গুলো আছে সেগুলো দিয়ে যে কাপড় বানানো, বা বেড কভার, পাছরা, রিয়া বা গামছা, ওই রকম দুটো দুটো কেন আছে ওনার নিজের হাতে গড়ে তোলা। হ্যাঁ, ওরা নিজের হাতে গড়ে তোলা, এখান থেকে অনেক নারীরা এখান থেকে একটু রোজগার করছেন। এই যে কাপড় গুলো বিক্রি হচ্ছে, তারপরে ওখানে আমাদের আগরতলা শহরের যে ইয়ে আছে না, কি বলে আগে সেটাকে আমরা আইতর্মা বলতাম, নামটা পাল্টে সেখানে ওনার একটা স্টল আছে। তারপরে যখন আমাদের সারা রাজ্যে যখন বিভিন্ন জায়গায় যখন সেলফ হেল্প গ্রুপের

0: মেলাগুলো হয়, উনি নিজেও কিন্তু সেলফ হেল্প গ্রুপের সাথেও জড়িত জানো তো। তো এইগুলো বিক্রি হয়, সেখান থেকে মেয়েরা কিন্তু মানে নারীরা বিভিন্ন বয়সে সেখান থেকে রোজগার করছে। মানে আমি সব ভাবি দিদি তুমি এটা কার জন্য করছো, তুমি নিজের ঠিক করলে না, সংসারও করলে না, জানো তো আমাকে খুব স্নেহ করে। এবং আমাদের আকাশবাণী শোনে কিন্তু কোয়েল, এটা আরেকটা কথা বলে রাখি, আকাশবাণীর এফএম এর অনুষ্ঠান গুলো প্রতিনিয়ত শোনে, আমি জানতাম না, একদিন আমাকে বলছে তোমার কথা শুনি তো, এই গেল এই দিদির কথা। আমি একটু বলি, উনি আমার বিবাহ বন্ধন সূত্রে আমার ননাসের ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে, ওইদিকে কামালঘাটের ওইদিকে গামছাগোবরা, জায়গাটার নাম গামছাগোবরা। তো ওনার বাড়িতে যখন আমরা গেলাম আশীর্বাদের সময়, মেয়ের আশীর্বাদের সময় যখন গেলাম, তখন মানে আমি তো আমার একটা স্বভাব আছে যে কার ঘর কার বাড়ি কি করে সাজায় সাজিয়েছে সেটা দেখার আমার একটা কৌতূহল থাকে, চায় না কেন এগুলো আমি দেখি। তো আমি খুব খুঁটিনাটি সবটা লক্ষ্য করছিলাম, ওনার যে সিলিংটা আছে না মাটির ঘর, সিলিং উপরে টিন, সিলিংটা এবং যে পার্টিশনটা একদম এত সুন্দর কাজ করে কি বলবো, না হলে কিন্তু সেটা পারে না, এত সুন্দর, সেটাতে কালার করা হয়েছে ঠিক, কিন্তু ওটা যে বানানো হয়েছে না বোঝাই যায়। সবাই বলছিল আমাদের সাথে আমার ননাস, আমার ননাসের হাজবেন্ড, তারপর আরো অনেক কিছু আমার হাজবেন্ডও ছিলেন, আবার দেবর দেবর অনেকে ছিলেন বড়রাও, তো সবাই বলছিল যে এত সুন্দর হাতের কাজ। তারপর জামাই বাবু মানে ওনার হাজবেন্ড সম্পর্কে তো এখন জামাই বাবু উনি মুচকে মুচকে হাসছিলেন, তখন আমি জিজ্ঞেস করলো কি জামাই বাবু কাকে দিয়ে করিয়েছেন এত সুন্দর কাজ, আরে আর কাকে দিয়ে করাবো, আমার ঘরেই তো আছে তো কারিগর, আপনার ঘরে আছে? আমি ভেবেছিলাম ওনার তো ছেলে নেই, তিন মেয়ে, তো কেউ হয়তো ওনার মানে শ্যালক বা ওনার ভাইটাই হবে, তো না এরকম কিছু না, এই যে তোমাদের সামনে বসে আছে দিদি ওনার সহধর্মিনী, খুব সুন্দর কাজ, মানে মানে কি বলবো কোয়েল, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। মানে এছাড়াও উনি এই যে বেড, আমরা যে বেড বানাই না, যে আমরা যে বিভিন্ন ধরনের ইয়েগুলো তৈরি করি, ছুরি, তারপর মাছ ধরার যে কতগুলো ইয়ে আছে না, এগুলো বানায়, এগুলো উনি সবটাই পারেন। এমনকি এটাও শুনেছি উনি এই যে ঘরের উপরে যে টিনের ছাউনি বা ছনের ছাউনি, আগে তো ছন ছিল না, এখন নেই, তা এগুলো উনি করতে পারতেন। হ্যাঁ, তারপর মাটির ঘর যে এই যে মাটি দিয়ে যে ওয়াল তোলা, এগুলোও নাকি উনি করতে পারতেন এবং উনি নিজেও স্বীকার করেছেন। তারপর আমি মানে কি বলবো, আমি দিদি ঈশ্বরকে তো আমরা প্রণাম করি, আপনি কিন্তু সাক্ষাৎ একজন ঈশ্বর,
1: বিশ্বকর্মার
0: যদি রূপ বলতে হয় মনুষ্য রূপ, আমি আপনাকেই বলবো, মানে একজন নারী হয়ে যে এতগুলো হাতের পড়া কিন্তু উনার নেই, হয়তো কোন রকমের নাম দিতে পারেন জানো তো পেয়াল। আমি ভীষণ আমি ওনাকে বলেছিলাম আপনাকে যে আকাশবাণীতে আমি অনুষ্ঠান করবো, না না আমি আকাশবাণী তাহলে তো যাবো না, আমাকে যদি ফোন নিয়ে কেউ ইয়ে করে তাহলে আমি করতে পারবো, কিন্তু আমি সরাসরি সামনে চেহারা দেখাবো না। হ্যাঁ, এই জন্য তো উনি চান না যে প্রচারের আলোয় আসুক, এটা চান না, তো এটাই বললাম কোয়েল, মেয়েরা সব পারে চেষ্টা করলে আজকাল, হ্যাঁ সব পারে, এই ধারণাটা কিন্তু যে পারে না ওইটা পারবে না সেটা পারবে না। আমি এটাও দেখেছি যে অনেক নারীরা কুড়ুল দিয়ে কাঠ ইয়ে করতে পারে, লাকড়ি,
1: একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকে এই প্রসঙ্গে।

0: কি রয়েছেন দীপু এবারে?
1: হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি।
1: স্বাগত লীলা দেবী, বলুন।
2: আগরতলা থেকে বলছি না, আমি কলকাতা থেকে বলছি, পরে ঘটনাটা পরে বলছি কেন কলকাতা থেকে কলকাতা এসছি। এই ঘটনাটা বলছি কেন এসছি, এই আজকে তো তুমি অনন্যা পর্বে দিয়েছ, মেয়েরা কিছু পারে না।
1: না, মেয়েরা এই কাজটা পারে না, বা মেয়েরা কোনো কাজ পারে না,
2: তোমার দ্বারা এটা হবে না,
1: এই ধারণা কতটা বদলেছে।
2: তো আমি সেই প্রসঙ্গেই বলছি যে না, মেয়েরা সব পারে, আমি বলবো মেয়েরা পারে।
1: আর আমাদের সমাজের এই ঘটনা বলছি, সমাজের ধারণাটা কতটা বদলেছে।
2: বলছি এটা একটা ঘটনা বলছি, দেখো যে 1961 সালে তোমার যে বরাক উপত্যকায় আসামের যে শিলচর বরাক উপত্যকা যে ভাষা বাংলা ভাষা আন্দোলন হয়েছিল, 19 মে আসামের বরাক উপত্যকায় সেই যে ভাষা আন্দোলনে 11 জন শহীদ হয়েছে, 11 জন শহীদ হয়েছে, তার মধ্যে যে বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ কমলা ভট্টাচার্য, সেই কমলা ভট্টাচার্য তাহলে বাঙালি মেয়ে, সে যে 11 জনের মধ্যে মেয়ে ছিল, সে তখন বয়স কি, তখন সে মাধ্যমিক মাত্র পরীক্ষা দিয়েছে। সেই যে আন্দোলন তো ঘুষে ধরো একদিনে তার শুরু হয় না, একটা তো চলতে থাকে যে কি বাংলা বরাক উপত্যকায় বা আসামে বাঙালি বাংলা ভাষাভাষী বেশি কিন্তু অসমিয়া চাইছে, কিন্তু তারা কি করলো যে সরকার তরফ থেকে করলো যে না, আসামের ভাষা হবে যে প্রধান ইয়ে হবে কি অসমিয়া ভাষা, সেটা তো বাংলা বাঙালিরা কোনোভাবেই মেনে নিতে পারলো না যে আমরা অসমিয়া ভাষা, সেটাই ভাষা আন্দোলন সেটা বিশাল আকার ধারণ করলো। সে যখন 19 মে 1961 সাল সে যে আন্দোলনে সেই কমলা ভট্টাচার্য মাত্র মাধ্যমিক পাস পরীক্ষাটা দিয়েছে, তার আগের দিন শেষ হয়েছে, সে রেজাল্ট আউট হয়নি, সেই আন্দোলনে সে শহীদ হয়। সেটারই মানে মানে যে মেয়েরা যে এত অল্প বয়সে একটা মেয়ে যেটা যে পারে না, এই ঘটনাটা তুললাম সেটারই বিষয়ে যে গতকাল 19 এপ্রিল গেছে না, এটা ভাষা

0: আন্দোলনের
1: 19
0: ভাষা আন্দোলনের
1: 19 মে
0: কিন্তু আমাদের ত্রিপুরা থেকে মৈত্রী সংসদ থেকে তোমার তারা তারা কিছু সদস্য এটা একটা অনুষ্ঠান তারা অর্গানাইজ করেছে ত্রিপুরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গতকাল, সেটা তাদের সঙ্গে এক বছর যাবতই চলছে করে তারা প্র্যাকটিস করেছে বিভিন্ন রকম ইয়েভাবে অনুষ্ঠান মানে নিজেরা করে সেইভাবে ওদের সঙ্গে মিলিতভাবে একসাথে মিলিতভাবে এই রথীন্দ্র মঞ্চে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে রথীন্দ্র মঞ্চে সেটা অনুষ্ঠিত হলো গতকাল। তোমার এই অনুষ্ঠানে আমার মেয়ে বড় মেয়ে এই যে একটা শ্রুতি নাটক ছিল রক্তে ভেজা বাংলা, সেই যে বাংলা ভাষার আন্দোলনে রক্ত ভেজা সেটার এটার নাম, সেই যে একটা শ্রুতি নাটক ওরা করেছে আরো আরো অন্যান্য গান বা অন্যান্য নাচ ত্রিপুরার আমাদের ত্রিপুরার এরা এরা করেছে প্রায় 2 ঘন্টা কমপক্ষে হবে, ওরা আমাদের সময় দিয়েছে এবং অত্যন্ত ভালো ব্যবহার করেছে, অত্যন্ত সুন্দর ব্যবহার এবং আমার জীবন ধন্য যে রথীন্দ্র মঞ্চে বসে এমন একটা অনুষ্ঠান দেখেছি এবং ওরা সবাই এত বেশি উচ্ছ্বসিত প্রশংসা করেছে কলকাতার সমস্ত আর্টিস্টরা, পরে আবার কলকাতার আর্টিস্টরাও করেছে বিভিন্ন রকমের প্রোগ্রাম। তারপর আমরা কি করলাম সেখান থেকে আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গেলাম, এর আগে আমি কখনো যাইনি।
1: অনেক অনেক ধন্যবাদ লীলা দেবী,
0: সেখানে গিয়ে
1: ভালো থাকবেন।
0: ঠাকুর বাড়িতে গেলাম, ফটো তুললাম সবাই মিলে, আমার ছোট মেয়ের ফ্ল্যাট আছে।
1: ঘড়ি কিন্তু জানান দিচ্ছি 10:53:28 অল্প কিছুটা সময় হাতে রয়েছে। আজকের অনুনাদে ছোট প্রশ্ন রেখেছিলাম, মেয়েরা এই কাজ পারে না এই ধারণা কতটা বদলেছে? আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলো, আপনাদের চারিপাশে দেখা কোনো ঘটনা অবশ্যই ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে।

দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজকের মতো আমার যাবার সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো শুরুর সঙ্গে। আর কিছুক্ষণ মধ্যেই শুনবেন এফএম থেকে প্রচারিত কক্বরক অনুষ্ঠান।

খুলুমকা সারাসা পয়েন্ট হক মেগাহার সেফে মজ্জন্ত যতনন পুঙ্কা হাম তে হেলাম সগ নরপি তিনি নিশাল যতনি বাগে নৌকা হাম লাইন ধুন কেউ জরাও চিনি স্টুডেন্ট জরা খগ তামুই দঙ্গ পুংনি দামচি সাতামুই সতি গাইসাঙ্গে মুফলি বাচি বা জাত কেউ জরাও নরক যতনন হাই নহাই লাম সগ তে জং তাবুক চেংলাইনাই খানি রচাপং পান্ডা হাঙ্কে খানি রচাপং পান্ডাও চং খনালায় নরকনি খনাতক জাকমানি রচাপং লোপিয়া চং এস এম এস বে সেবা এস এম এস খাই চং খনালায় গাই অজারাও স্টুডিও ভাইসক ভাইকে আং বিনতা গে খনাতক রচাপং নরকনি বাকি দং নাই নো গাই অজারাও ফাইদি ও রচাপং খনালায় চং চিনি তিনি নি পান্ডানো চেঙ্গেরে লাইন সকাং ও রচাপং খনাদি খনাই দং দি তাই লগি দং দি

আওয়াজক জড়াতে চিং আকাশ বানিনি বেশি চুকুচি বুমানো রোগে থেসা থাইনি কক খানা লাইকা চিনি স্যার সুবলচন্দ্র দেববর্মানী খুকতে গে ভাইদি জিনতা বহাই নহয় এস এম এস নাইলাইনাই তাই চিনি খানিরা চাপং পান্ডাও কিভিলে থাকবি না খানিরা চাপং পান্ডাও তাবো গজারাও এস এম এস রহ

হ্যালো ভাই, আনু রুচাপুং খানা রেদি রুচাপুংনি কক থাই নাইথক কুম্বার বাড়ি টঙ্গ সিঙ্গার বিবা তাই সুহেল দেববর্মা আনিমুং বিশ্ব ত্রিপুরা কামি উত্তর ছুনাইছড়ি বিলুনিয়া হামবাই নব বেলাইনু হামবাই তাকু বিশু রুচাপুং খানা নাহিনি কহরমানি বাকে হচারাও এস এম এস ক্লাইমানি বাকে হিংকে রুচাপুং খানা লাইনাই ব সাহরকা নাইথক কুম্বার বাড়ি দঙ্গ ও রুচাপুংল খানা নাহিনি হিংকে ফাইদি খানা লাইনে অজরাব বিনি খাতক জামানি ও রুচাপুং হিংকে খানা দি তাকু বিশুনি নি খাতক জামানি রুচাপুং তেই যত মারে কিচিং সঙ্গ নরব খানা দি ও খানা তত রুচাপুং।

ওহাইকে হাতাবক হজরাওয়াচিং সাইমান লাইনে হাতাবক সুজরা মানমানি কক বড় কক্তমা বুবাগ্র কিসা সালচি সালকা আমচাই হাস্তে রকনি বদল দলসা ইয়াকনি মানে স্নাম নাই তাই তাঁতি মিয়া রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মুবাই মালাইখ্যা ভারত নর্দিক রাষ্ট্ররোগনি মানজাক মূ ন কতাল থায় তলাংনা সাকলাইখ্যা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি কতালো বুসকাংনি নিট ইউজি আমজক ফির মূনি যুগালী মূন তুই কাইশা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্ডাও তুইদুলখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি শালনি চুংফেরাং আচারিমুং তেই সামঙ্গ ফুনাংনাও লুকুরগ্ন তৈব গবাং খাবাচারনা নাহারৈ গ্রংজাক নাইখুংনি অফিসার রগ্ন ককবিটি রেখা সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি আমজকমুং নৈশাই নৈজিদকনি কেন্দ্র আগরতলাও ব কাইশ্যাক টঙ্গানো জনজাতি হামক্রাই নাইখুঙ্গ জনজাতি রক্ত

0: ବ୍ୟାଙ୍ଗ ତୋ ବ୍ୟାଙ୍ଗ ଫାଇ ଯାବୁ ମାନିଆ ହୁ ସକାଂ ବାଇ ମିଆ ତ ମାର ମାର ସାଲ ନେଇ ଫାଇ ନ ଥାଙ୍କା ଆୟଙ୍ଗ ଜରା ଖାଇ କି ଯାପନ ଫେରି ଦି ବର ଜରା ମାଙ୍ଗ ନ ଫାଇ ଫାଇ ଦିନେ ବୁଦା ଫାଇଯାଉ ନ ସାଇ ମାନିଆ ଫାଇନା ଖାଇ ଜରା ହୁଇ ନ ତମ ନାଇଖା ଫାଇଫନ କୋତାମଲିଆ ଫାଇ ରାଙ୍ଗିଆ ଫରଙ୍ଗି କଲାଙ୍ଗ ମାତି ନ ତମାନେ ବାଗୈ ତାବୁସୁ ଜରା ମୁଁ ସାଲେଙ୍ଗ ଯାକୁ ହାଇଫା ନ ଚାକରା ମୁଁ ନା ବୋଲେ ତୁମ ହିମାନ କକ୍ ବା କଟ କଟ ଯାଇଙ୍ଗା ଭାଇ ରାଇଙ୍ଗା ସେ ଆମ ବାହାଇକି ସିଗାଂ ବାଇରେଣ ସାବିମାନୈ ଆନ ଫରଙ୍ଗି କଲାଙ୍ଖାବା କଟ କଟ ଯାଇଙ୍ଗା ହିନ୍ ପାଇଖାଇ ନ ରାଇଙ୍ଗା ବୁତୁଆ ଯାଇଙ୍ଗା ହିନ୍ଦି ହିନ୍ଦୈ ଆୟଙ୍ଗ ହାଇ ହିଙ୍କା ନା ବୁଡ଼ି ସେ କବର ଚାକରା ମାବ ଖାକୁ ଖିଆ ଖାଇନ ଭାଇମାନେ ସେଲାଇ ଥାଙ୍ଗମାନେ ନ ଦୋଇମା ଥାଙ୍ଗୁ ଆନି ଭାଇଙ୍ଗ ନିବୁ ମୁଁ ସିଗାଂ ସାବୁସେ ଆସକେ କିରିଜାକି ଖାଲାଙ୍ଗୁ ହିଙ୍କାଏ ଆଙ୍ଗ ବୁତା ଅକ୍ରା ନିମୁଙ୍ଗ ସିଗାଂ ସାଖାଇବା ତେ ବସି ବିପ୍ରା ଲାଙ୍ଗ ନା ହେମା ତୁମଲା କେ ପାଲ ଆମ ଜତୁଇ ତିନି ତେ ବୈଶା ଆ ଚାକରା ମା ଫାଇନି ହିନ୍ତାନି ଫାଇଜା ଖାଇଲେ ଆନି ବୁମୁଙ୍ଗ ନ ସିଗାଂ ସାବୁଇ ନା ଏଗେରା ନା କଟ କଟ ଯାଇଙ୍ଗେ ହିନ୍ ପାଇ ଖାଇ ବୁତୁଆ ରାଇଙ୍ଗା ଯାଇଙ୍ଗେ ହିନୈ ନାଇଗ୍ରା ନା ତାମ ବାହିଙ୍ଗ ଏ ଭାଇଜା ଖୁଅ ଓ ଚାକରା ମା ଜରା ହେଇ କି ଯାପନ ଫେରି ହେ ଓମା ଓମା ଓମା ଅମ ମୁଁ ଖାଉନ ତ ସଳୁ ଭାଇଜା କୁ ଆଶା ବୁତୁଆ ରାଇଙ୍ଗା ଯାଇଙ୍ଗା
1: ଏ ତାବୁକ ସେ ଅଂଶ ଏ ବୁତୁଆ ନୁଁ ବ୍ୟାଙ୍ଗ ଖା ନାଇ ନୁଁ ବ୍ୟାଙ୍ଗ ଖା ନାଇ ହଜି ଅଙ୍ଗ ବୁକୁ ଖୁଆ ଦେ ବୁସଲା କାରେ ଦେ বন ও জাবরা বিশিঙ্গ ইয়াকুং ইয়াক খাওই উই কলাং খাই না চাওয়ানো তাই ও বুস লাইন খাই অরণ হাকর সগৈ ভবৈ কলাং সিনাই এই অজাবরা বিশিঙ্গ হাক দি এই গৌরক দং দি ইয়াক তো উল্টা খাজাক ন তব ইয়াকুং কং চাবই খাগ্রা না এগলে কট কট জাঙ্গিয়া আং থাঙ্কা হাইকে অবস্থায় ন অরুণ হবে গ্রাং সিনাই এ অঙ্কা
2: বা হেলিক মানে নকলাইখিয়া অমায়ুমকু ফুনি বুয়া কং নই তামো গাড়ি নগ সিং সিং সা আনি বুখা মিটিং মাখাই নাইয়া থাঙ্গ লাগদো আতা ও আতা এ গড়ি খানতা বো আনি ককতে টংলিয়া না ব্যাং সাবো তামো খালাই ফাইকে না ও মুসুং রং ব্যাং নিয়াসুক বুতং বিতং ফামে কলাইখিয়া হাই অরো বুথি থপসা ও অরো বুথি থপসা হাই দিয়া হাই ইয়াং সিতে বাংলা সা ও থিবা ও যাবরা বিছি নিছি কস খাইমা হাইবলা তামো তং যাবরা বিছিং গো হে নং অরো যা ও সাবনো নম হাই কলাইখা যাতা হা হাই বসাল বকরি কি হাজা ও দঙ্কা হিন্দি গান গহিম গরাদি নঙ্গর তং সুরা দো আঙ্গ মি সোনো বিয়াং গাসক বতাং বতাং বদল বদল খেরে গই থাং নাইগ্রা না তং সুরা দো তাতা অরন তং সুদন ফাই তং আং এ ও মি সুরক বা ও হাকর বিসি হাবলে ব্লাসা তামো তংরো ও নকলা সা ও মুনি শুনি বসলাই না তাবো তাবক বিথি সে মা খলগানে বলে বিয়াঙ্গ বড় মানায় বিথি রক ও ই কলে গানা গিরিনা বেগুন মামবে খেবলা সা অব ন বুফাং থ তোমার সাকাব ন মা তো গুপসিনে কে এই এঙ্কা বি ক বিয়াং খোলা দাতা খোলা খোয়া গ্রালা এ খোয়া দি এ তোমার দো

0: मुताई दा आताई दा बरक दा नंग सब आरो हाके साइसुं
1: हाय थु नारासिं आं मुताई बया आं खरकसा बरक मुनि सुनो नंगले सा बंखा बाहायके बियांनि आरो सपैखा
0: आं ब बरक मुनि सुनो खरकसा आनि मुंखाय रांगिया राजानि बुसाजुग राजकुमारी बु मुंखाय गरंती न तुइसे बंनि मायुम कुफु राजकुमारी न खगै फायमानो नायतोगि कारिनानि फायो आं फियाबा मायुम कुफुनले मांखा ताइ बुथारि बपैखा ताबक आं राजकुमारी न से नायतोगि तंगु আপনি সকাং আনি আতানি বসলাই রাসনাই চাকরক মানসে আং তাবক নাইতকি ফাইমানি
1: আতানি নি রুক সনই ফাইমানি ওয়াইসা বাইন খরপসা নং ফাইকা
0: হাইকে আবো চাকরক মানি নকসে হাইদা
1: ই আতা অবন চাকরক মানি নক অব সিমি আতা নং জে রাজকুমারী ন নাইতক না ফাইমানি আ রাজকুমারী আং ন আনি বুমু ন গরন্তি আতা হাইকে নং মায়ং কুফুন বুথারি কাবুকা হাইদা
0: ই বুথারি কাবুকা বুয়া বকং নই সগগি তুবুকা অবনি সাকাও ন সুলেলামা গাড়ি অরণ কাবুজাক হাইকে হাদুল দুলসাবাই ন টক সামাংনি নাঙ্গি টংখাবলা সা
1: আতা নং আমায়ং কুফুন বুথারমানি বুসুক দুখনা
0: তাম দুগনানে তিনি হর থাকাই আচুগু সে বুথারি মানু হাতি বারসা নাঙ্কাতা বই মারলাইমানি
1: হাইকে আংব অর সকাইমানি হাতি বারসা ন খনা তিনি বাই হাতি বারসা সকাং ন মায়ং কুফুরা ন অমনি সাকাদ্রব ন নক চুখুরু খুংসা তাঙ্গই আন গলাঙ্গই থাংদ্রব চামুং জোগালি না বাকই মায়ং কুফুর আন গলাঙ্গই কুতুল দ্রব খাইন আর নি চাকরাকমা আর সগুই আন তুবুই অর তনি ফাইকাতা বন তাবুক আন নাইকলি টংতা আতা
0: হাইকে থ হিসি হিমসি দি তালের দি থাজা থাংলাইছি নাই অরনি
1: হাইকে আসে লাইটে সাখাই অরনি কুতুলুই মালাই গলাক বলে আতা বিনি কুন্দ্রি খাওই গলাং মানো আং বা সুখাইন লগি লগি নব সক ফাইরি ফাইনাই সেকাং নং ববাইসি মারি লাইগ্রা নাই আতা নব ন মেসে নই মানকাইসে আন তলাঙ্গি মাননাই
0: হাইকে বিকো বিনি কুন্দ্রি খাজাক ফাইদি বাসে বাসে সুদি গরন্তি
1: আং বাসুইয়া নংসি বাসি ফাইদি ফাইদি ইয়াঙ্গ নগ হাফাইসি দি আতা ই কব ন নং বাসুখাই ন চাকরাংমা কবর চাউই সব ফাইরি ফাইনাই
0: আবদা
2: সাবানি কুন্দ্রি শিবাই মাইনা মতন ভাই মাইনা মতন ভাই
0: এ চাকরাক মা আং রঙে সবাই দিন কুন্দ্রি ন দোয়াই আমার সমুদ্র মা
1: ও মা ও মোতাই র ও মা ও মোতাই র কিরিখা কিরিশ কাংলে ও মোতাই র হুমা হুমা কিরি হমতাই র আতা
0: নুন তো জাগা আছে কিন্তু নাই
1: হুমা হমতাই র হমতাই র আতা পাই খাবো তাবুলে তুই সুখা থ হিমছি দে আতা জং তাবুলে থাঙ্গি মানলাইখা আনি তাইলে গজানালা কোন করিখা
0: গরন্তি নন নাই তো কারিনা হনই গসমুরি উই ফাইমানি হলো বুসুক তামো মা অংখা নাবো শিগলাক জেসেকে ফানো নমানু ফানি সামাই নারগি মানখা আবো সে বলা খে কতরংখা
1: আতা নলে সই সই মনে ছুলিয়া নাই নিসলাই মতাই কতরসে আতা হাইয়াকে নশক নি কত তাই ফান গনাং মায়ং কুহুর হাইন বুথারই মাননা নি কগিয়া আবো ন কারই তাইব ফান গনাং চাকরাংমা হাইন বুথারই বিনি ইয়াফানি আনো তিকলাই মাননানি কগিয়া মায়ং কুফুর ফানো আনো চাকরাকমানি ইয়াফানি কারিউই মানগলা খামু
0: মোতাই কতর হনিলে আং সাক নগো সিমানিয়া তামনি হিনমালে আং আমা সঙ্গতর মানো সিমিন সুরিউই সামু তাঙ্গু আসুকসি রাজকুমারী নংলে আং মহাকে মায়ং বাই চাকরাকমানো বুথারি নানো কারি ফাইমানি চাদা চাজাকা হায়া খাইবা চাজায় দা অংখা
1: ও মা নাবো তামো হনি সঙ্গমা কলাই খা তা সাকানা বলে নন আং মোতাইনি সেলাই মোতাই কতর সিং জাকসি উনো আং আংখাই বোখা নখাই বুথা সুগুই ন কিবিখা তাইলে মুনিসু হাফার সগৈ গলা খা ন হনই
0: রাজকুমারী নং বাহাইকাই আমায়ং কুফুবাই হাইকা তলং জাকাবা
1: আং কিসাফানো সাসলা বৈসি মানলিয়া হাইন ফুংনি সাল জরাও ফাতার আং সাইচুং থঙ্গি টংমাসি আবো সে মায়ং কুফুর ফাত চাকাই বিনি বুসুন্দুই বাই আন খেপ সাউই বিনি গুদনা মুরাও আচুগ্রিউই সুত্রুপ কাইসা আন তুবুই ফায়ু আং চিরিগুই বুথাগ্রীনানি নাইসুখা মানলিয়া দা
0: উংখা বুঝিখা থ হিমচিদি অরতায়া সদগুই জালাইলিয়া সাল মজম হলেউই থাকা তিনি হপুং বাথাগিয়া হিমিনমা থাংলাইয়ানো খনাফুং আছে চিরি

0: 라자 걸어 소근에 낭라야는
1: 아따 능 사중노다
0: 사중이야 러기 안에 아따 걸었었던 거 얼어 어분이 사가워노 지닌 가린 거 마영 구푼이 부하 꽝누이 모르고 있던 거 뭐는 어 니니 짜가락마 무슬라이 라소이 하 걸어 퍼부이 다이 아따 놓게 어 하 걸어 너 약군 약 가부이 가난이 멀은 건 잡아라 미친 거 밀손이 까부마니 하니 바그녀 앙 짜가락마노 나이토구이 파이마니
1: 하이케 아따니 부슬라이케 따북따 몽카
0: 구따몽이야 아버님 비티 앙마노 러글러그노 비티 나이토구이 콜루이 스나무이 무슬라이 태바이 빠이키야 다보케 가함노 스라이 스라이노 짜크락마 제 부득뜨이 롱거이 탕라쇼 카요 아버노 아비티 번호노 히노 조라두 옹카 힘지디 올라 살아이시는 아따 안올리아적 수구이 동자오카나
1: 도아콘 힘지디 가함그릉 동의 라자 걸어 쇼구이카이 아파바야 아마노 꼭 타이샤 마사시나이타
0: 따모꼭
1: 힘라 앙 샤프루는 커나와노 불라 니니 부스 강고노 샤와노
0: 꼭 그리 힘지디 파이디
2: 쿨룸카 마하라스 쿨룸카 마하라니 불야노 풍크타니 카카함 야파루
3: 파지 시바요크라 파지 아속 파지 시니 무야삭디 풍크상 크타니 함바이
4: 하이케 시바요크라 미야 산자 조라니 콕투마로 쇼이노 동바이나블레
2: 아부다 콕슬라이 마하라니 지니 시바이로 람충나 바게 아슈크 마리 마리오노 노클랑 바이캬 마하라니
4: 아슈크 살니 울로 미야 호로노 마욕 봉이 자위만카 테이 묵트로이브 카함 카이노 만카 아부 샤죽마니 무캉노 시미노 카이노 바이카타
3: 시보요크라 하이게 랑기야노 증제 카카마니 하이뇽 카블레나
2: 아로테 콕 타이 샤바노 사즈나이 그리카 마하라스 랑기야 하이노 코솜보록 옹글락나 마하라스
3: 앙보 하이키노 완수기도 하이게 바하이게서 브리마노 마무캉카무 시보요크라
2: 부일라카이 덩어 보크로고 마용쿠 푸바이 시미노 말레리 페캬푸 말레마니 로기 로기노 쪼바마라 레케 한타 রলাইমাং হাতি বারসা নাংখাকু বন বুথারি মানমান হুকায় উসকাঙ্গ বুথারি মানমানি কক অবনি উলোসে মিয়া সারিক সাল জরাও খাই চাক্রং মানব বুথারি রাজকুমারী গরম দিন তুবুই মানমানি কক অব হাইনো থুই তংমানি কগলিয়া মহারাজ
4: মুতাই র অমর বেবাক ননি নিবাগুইন হাইকে শোক ফাইকে পান্দা খাইনে রক বেবাক দিয়া নং বাই খনা বেলা সিপাই হকরা
2: মহারানী মূংসা করে তৈখেন বেবাং তৈয়ার খাইলে যা ওনা না করই মহারানী
3: হুম গছি মূল সুমাইনো রগই রাজা খরো সকাইমানি লগি লগিন বেবাগ লুকুনি বুসকাঙ্গ বাসাওই যং বুকুংনই সাজক গরন্তি বাই ফানগনাং রাঙ্গিয়ান কথার খুমত্রাং সলাই রুই বুকুংনি গছিমুং রুই পাইনাই তাই হাব খাকচা বাকি রেখা হই সাকলাই যাকনাই আবর ব্যবহার নতিয়ার নখাইবে কেনাবলা শিবায়করা
2: ব্যবহার নতিয়ার মহারাজ
3: তাই থাইসা কক আবনি লগি রাঙ্গিয়া সানি বুটা বুটা নব সেনাপতি সকাদ্রি জাগনাই আবনি বাকিব যত্ন যোগালি খেনাবলে শিবায়করা
2: মহারাজ আবুবা নংমিয়া সানজাও সামানি লগি লগি ন ব্যবহার নতিয়ার খাইজাক বলি মূংসানি বাকি বানানা করই মহারাজ না কারজাদি
3: ও ও কংনাং মিয়া সানজন সাকাবলা না
2: আও মহারাজ হাই নৌ
4: আই কনলা খনা পাইগ্রালা তাম আয়াং আসু খাও হাও খরাং অবরক সফাই ভাই খাহিন মান কক দা
3: কুবুয়া খাইবা তামসা
2: ই মহারাজ তাই মহারানি আবরুন সফাই মানিক লাইখা হিমবাসি দিকে আয়াং নক বুসকাঙ্গ মহারাজ তাই মহারানি
4: হাই হিনমালে আনি বা তামনি বাগে আসু খাইয়া কংয়া কলুই বুসাক জাংরি জাগি তংখাসা
3: নিনি কং সরং জাকতেই আং বহাই নিং তংখাবলা সা
2: মহারাজ মহারানি আবো হাই নংগু তামুনি হিনমালে ওয়ানসুকি মায়ানি বিশিং তৈ সামুং সাউই থাঙ্কাবলা মহাই রগ খাই দংথংমানি বিশিং তৈ খারক ব খামু নুগেদা ফাইডি মহারাজ মহারানি নখর বাইসি দিখাই
4: দোয়া কন হিন্দি গানা নশক ফাইলে খনা হাউ হাউং লাই শোকা
3: থ হিন্দি বখানা ক্রা খাইদে
5: আকর কুকুর লামা কিসা কোয়ার খাই বাসা লাই যাবা দিদো আকর কুকুর টংলাই বেবা কিন ইমাং মুখ থাম
6: বা
7: ইন

গেচংরু চাপং খালাইতে খালাইতে নই ক তাবুকে দাল বিদাল পানানি পাইথাক পাই সব পাইকে হায়দা গেচং নরক নি হামজাকমা চি খাতংমা পানানো চেংলাইনাই নরক যতন সাইমানো তিনি স্রাংশাল স্রাংশালো চিং নরক নি হামজাকমা চি খাতংমা পানানো তুই দুলো তাবুকে দীপর নি দামসা তামুই সতী থামচি নিসিমি সতী থামচি জরা চিং অ পানানো তুই দুলোতে হরক হাইন নরক নি খাতক জাকমানি রুচাপং রকনো খালে জাগো ওকে খালাইনাই হায় দেবানা

গে দাকু বিশ্বরাই বড় চাপুং ন জানি সাকা যে রচাপুং সামানি আর রচাপুং তো মালিয়ে ফেবা কালাকার তো কিন্তু তাং সাকা তক রচাপুং খাখলাই রচাপুং খাতক জাগানা।

0: আপনি দেখে জানাবো কৌতুক চাকরি স্বাগতম কৌতুক। হ্যালো
1: হ্যালো দীপর কাহাম,
0: দীপর কাহাম তাকু ব্রিজেস পর চামখরা না সাদি
1: আনো খুন্দর কই মস্তে দ দেন নাম বিছন ওরে চামখরা দি
0: খুন্দর কই মস্তে না দ
1: আমা মুখন না মালানি বাগে হামবাই
0: দ দ হামবাই ননব হামবাই আও মংখা তাকু ব্রিজেস খুন্দর কই মস্তে আর চামখরা না হেনি কই হরকা তাবুক তো খুন্দ্রপুই রক্ন চামানি জরা হ্যাঁ দা মুয়াবাই খুন্দ্রপুই চামানি জরা গাই অজরা রব ওর চাপুং বেলায় খেন গথক যাক গাই খালাইনে বিখনাতক যাক মানি রেচাপুং খনাইতং দি তাই যত খনাইতনে মানে কিচিং সঙ্গ নরকনি বাকাইব অখনাতক রেচাপুং।

নরকনাই থা সারাসা পয়েন্ট মেগা হার্স এফএম উজ্জেন তর স্টুডিও আজব জাগ আং বিনতা হংকে তাপ স্টুডিওনি জরা খগতা মই থা দিবরনি দামনে এঙ্গই সতিকাই সঙ্গই মুপলি স্নি জাকে যতন ন দিবর কাহাম তে নরকনি তিনি নিশাল যতনি বাকিন কাহাম লাইনানি অংথুন হে নাইতে নাইতে ফিয়াবা দিবর খেগিন থাঙ্কা হে অজনারগ দিবরনি মাইতি রক্ত চাবাই খা হায়াদা হে দামনি হিংকে দিবর খেগে থাঙ্কা সারে নিশি বুথা থাঙে দমকবা হে পাইলাই এত যতন পাইলাই সালগ্রুম নহায়দা হে অজরাও চিনি পান্দা খাই দমনি বাকি নরক যতন পাইপলাই হামাই আফর হে আসে গবং জরা গ্রীকা তে সতী থামচি ফানো কালি আজরা হাইফানো অজরানি বিশিঙ্গ পানচং খা তো খরং পান্দাও খা তো কক্র চাপংচং তাবো খালাইনাই হে নরক খাই দি লগি দি কাকলায় আংজে রচা মং নরক খাই হিনে চং জাক আর চাপং দক নরক যতন খাতক জাগান হাই মা দো হে ফাইদি অজরাও ও রচাপং খালাইনে জং বেলাইন খাতক রচাপং নরকব খাতক জাগান খাই দি তৈ লগি দি

শুভ দুপুর বন্ধুরা, 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরায়ত নিয়ে, গল্প পাঠের আসর নিয়ে আমি আর যে সপ্তদীপ চলে এসেছি আপনাদের মাঝে। আজকের যে গল্পটা আমি আপনাদের শোনাবো, সেই গল্পটা কিন্তু আপনাদের সবার জানা, সবার প্রিয়। আমার মনে হয় জীবনের কোনো না কোনো সময় আপনারা এই গল্পটা পড়েছেন। গল্পটি রবি ঠাকুরের লেখা, কবিপক্ষ চলছে, এবং এই কবিপক্ষের মধ্যে আমার মনে হলো গল্পগুচ্ছ থেকে একটি গল্প পাঠ করি এবং আপনাদের শোনাই আমার প্রিয় গল্প, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা।

আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1টি বৎসর কাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে, এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নোভেলের 7ম পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল, "বাবা, রামদয়াল দারোয়ান কাকে কওয়া বলছিল?" "সে কিছু জানে না না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হই।

তার পূর্বে সে দ্বিতীয় প্রশ্নে প্রসঙ্গে উপনীত হইল। দেখো বাবা, ভালো বলেছিল, ভোলা বলেছিল, আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবলই বকে, দিন রাত বকে। সে পরক্ষণে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে। যখন মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা! ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা দুই চার আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম এখনই ঝুলিঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়ে হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, এমনই সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতরে সন্ধান করিলে তাহার মতো দু চারটি জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল। আমি ভাবিলাম যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাজ হইতে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল, তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙিয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখের মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রইল। কাবুলি ঝুলির মধ্যে হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক মতো বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থে বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিতে যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি, আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব
কিনে দিয়েছো?

অমন আর দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম। সে সংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল। বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সে আধুলিটি লইয়া ষোলো আনা গোলযোগ বাঁধিয়া গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছে, তুই এ আধুলি কোথায় পেলি? মিনি বলিতেছে, কাবুলিওয়ালা দিয়েছে। তাহার মা বলিতেছেন, কাবুলিওয়ালার কাজ হইতে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল, আমি চাইনি, সে আপনি দিলে। আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভেতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। অর্থাৎ তাহার ঝুলির ভেতরে যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করিত। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশু সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, হুঁকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সহিত পরিচিত, কিন্তু আমার কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই। এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না। অথচ কথাটা একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো একা অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। তখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু সেই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায়, তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত আরণ্য মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতির যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত। দুই ধারে বন্ধুর দুর্গম দুগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী

গ্রীষ্মের মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে। পাগড়ি পরা বণিক ও পথিকের কেহ বা উটের পরে, কেহ বা পদব্রজে, কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে সেকেলে চকমকি ঠোঁকা বন্দুক, কাবুলি মেঘমন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত। আর এই ছবি আমার চোখের সম্মুখে দিয়া চালিয়া যাইত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক, রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটায় বিশেষ করে লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুঁয়োপোকা আরশোলা আর ঘোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বার বার অনুরোধ করিয়াছিলেন। আমি তাহার সন্দেহে সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করিতেন। কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসার প্রচলিত নাই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়ার একেবারেই কি অসম্ভব? আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে, এজন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল। কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারলাম না। প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি ফিরিতে হয়, তবু একবার মিনিটাকে দর্শন দিয়া যায়। দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। সকালে যেদিন আসিতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে। অন্ধকার ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝুলি বোঝাইওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের মধ্যে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে। একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ দিন দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে, চারিদিকে একেবারে হিহিকার পড়িয়াছে। জানালা ভেদ করিয়া সকালের রোদটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে, সে উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে। বেলা বোধ করি আটটা হইবে। মাথায় গলাবন্ধ জড়ানো উষ্ণ চরগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিতেছে। রহমতের গাত্রবস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি।

বেদাংশ তাহার কাছে, কিয়দাংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্য প্রফুল্ল হইয়া উঠিল। তাহার স্কন্ধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না, তখন হাত দেখাইয়া বলিল, শ্বশুরকে মারিতাম কিন্তু কি করিব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতকে কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। আমরা যখন ঘরে বসিয়া চিরাভস্তমত নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম, তখন একজন স্বাধীন পথচারী পুরুষ কারাগারের প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহাকে আমাদের মনেও উদয় হইত না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয়। সে স্বাচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী সহিষের সহিত সখ্য স্থাপন করিল, পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়ে উঠিতে লাগিল ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল। এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি। কত বৎসর কাটিয়া গেল, আরেকটি শরৎকাল আসিয়াছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে, পূজার ছুটির মধ্যে তাহার বিয়ে হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পিতৃগৃহে যাত্রা করিবে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে। বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। এমনকি কলিকাতার গলির ভিতরকার ইষ্টকর্যর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলির ওপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে। সে বাঁশি যেন আমার বুকের পাঁজরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্র সহিত সমস্ত বিশ্ব জগৎ সম জগৎময় ব্যপ্ত করিয়া দিতেছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইয়া ঠুংঠাং শব্দ উঠিতেছে, হাঁক ডাকের সীমা নেই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরের পূর্বের মতো তেজ নাই,

অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। কহিলাম, কিরে রহমত, কবে আসলি? সে কহিল, কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন খট করে উঠিল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এই লোকটা এখন হইতে এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি যাও, তুমি আজ যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খুঁকিকে একবার দেখিতে পাইব না? তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে মনে মনে করিয়াছিল, মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা বলে ছুটি আসিবে। তাহাদের সেই অভ্যস্ত কৌতুকাবহ পুরাতন হাস্যরূপের কোনরূপ পত্তই হইবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করিয়া কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল। তাহার সেই নিজের ঝুলিটি আর ছিল না। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছুক্ষণ ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল। তারপরে বাবু সেলাম বলিয়া দাঁড়ি বাহির হইয়া গেল। আমার মনে কেমন একটা ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব। এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, এ আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খুকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটা লড়কি আছে, তেমনি দেশে আমারও একটা লড়কি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুঁকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি, আমি তো সওদা করিতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছ থেকে কোথা হইতে একটা রুমাল, একটা ময়লা কাগজ বাহির করিল। বহু যত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসিত। যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে। দেখি আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে একজন কাবুলি মেওয়াওয়ালা, আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে, আমিও সেও পিতা, আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমার মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর

হইতে ডাকিয়া পাঠাইলাম। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি হইয়া উঠিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙা চেরি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খুঁকি তুমি শ্বশুরবাড়ি যাবিস? মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে, এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার কাজ, কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেল, একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল, তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে, তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এ 8 বৎসরের তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল।

নমস্কার, 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তী, আমি আরজে শব্দদীপ। এতক্ষণ শুনছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প পাঠের আসর, অর্থাৎ চিরায়ত। এবারে আপনাদের আরেকটি প্রিয় অনুষ্ঠান সফরনামা নিয়ে আমি শুরু করব আজকের সফর। আজ আমরা শুনব সফরনামাতে কিছু গান, যে গানগুলো আমাদের খুব ভালো লাগে, যে গানগুলো আমরা শুনি, যে গানগুলো আমাদের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। বাইরে খুব গরম ছিল যখন আমি স্টুডিওতে ঢুকছি, আমার মনে হয় এখন একটু একটু বৃষ্টি, বৃষ্টি ভেজা একটা মুহূর্ত, বৃষ্টি শুরু না হলেও হবে এটা আমার বিশ্বাস। জানেন তো বন্ধুরা, আমাদের যে জীবন, আমাদের জীবন একটা রঙ্গমঞ্চ, যে রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকে অভিনয় করছি, যে রঙ্গমঞ্চে আমরা প্রত্যেকে এক একটা চরিত্র, কেউ কারোর চরিত্রে অভিনয় করছে, কেউ অন্যের চরিত্রে অভিনয় করছে, কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো চরিত্র। আজ জীবনের গান দিয়ে শুরু করি, তারপর আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে, আর অনেক অনেক গান শোনা হবে। তাহলে শুনে নিই কী গান রয়েছে আজকের ঝুলিতে আর যে শব্দদীপের সঙ্গে।

জীবনের গল্প। আমাদের প্রত্যেকের জীবনে এক একটা গল্প থাকে। কারোর গল্প খুব আনন্দের, কারোর কারোর গল্প খুব দুঃখের। সেই গল্প নিয়েই আমাদের এই সাফারনামা, যেখানে জীবনের সেই অজানা গল্পগুলোকে আমরা গানের মধ্য দিয়ে শুনি। আমরা সফর করতে করতে আমাদের মনের গল্পগুলোকে ভাগ করে নিই এবং আমাদের এই যাত্রা পথে আমাদের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো আমরা নিজেদের মনের মধ্যে রেখে দিই। চলুন না আরেকটা এমনই গান শুনি।

এই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল আমি সত্যিই বেড়াতে যাচ্ছি। কি সুন্দর, কি অসাধারণ একটা মুহূর্ত। আমার একটু আগে যে গল্পটা শুনছিলাম, যে গল্পটা পড়ছিলাম কাবুলিওয়ালা, সেই কাবুলিওয়ালা গল্পে একটা লাইন রয়েছে, আমি ঘরের কোনো চিরপ্রবাসী, মিনির বাবা বলছেন। এই আমার অবস্থাটাও ঠিক এই রকম, বুঝলেন তো? আপনারা যারা কথা আমার শুনছেন তাদেরকে বলবো, আমি না সত্যি ঘরের কোণে চিরপ্রবাসী। কেন বলছি জানেন তো? আমার বেড়াতে যেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে কাজের চাপ, এই কাজের চাপে বেড়ানোটা কি হয় বলুন তো? আর আমার মনে হয় আমার কথা যারা শুনছেন এমন অনেকেই আমার সঙ্গে সহমত। কাজের চাপ, পারিবারিক চাপ, সব কিছুর মাঝে বেড়ানোটা হয় না। তাই চলুন না গানে গানে বেড়াতে যাই, কেমন হয় দেখি। আজ চলুন আমরা সবাই একসঙ্গে গানে গানে বেড়াতে যাই, গল্প করব, মনের কথা বলবো, চলুন।

কেমন লাগলো বন্ধুরা, এই যাত্রাটা কেমন লাগলো বলুন। আমার সত্যি মানে আমি তো একজন ঘরের কোণে চিরপ্রবাসী, আমার কাছে মনে হয়েছে যে আমরা ঘুরছি, আমরা সবাই এক সঙ্গে ঘুরছি, আনন্দ করছি। এটাই তো জীবনের গান, এটাই তো জীবনের গান হওয়া উচিত। চলুন জীবনের একটা গান শুনি।

একদমই একদমই ঠিক কথা, জীবনের তো এটাই নিয়ম, হারের পরেই কিন্তু জিত আসে। তাই হারতে ভয় পাবেন না, হার দেওয়াটা তো স্বাভাবিক বিষয়, হেরে যাওয়াটা একেবারেই স্বাভাবিক বিষয়, এবং হেরে গেলেই কিন্তু সবটা শেষ নয়। এই যে কদিন আগে বোর্ডের রেজাল্ট এলো, নিটের রেজাল্ট এলো, আমি সত্যি কথা বলতে যখন নিউজটা খুলতাম তখন খুব খারাপ লাগতো শুনতে। শুনতে পেতাম যে ছোট ছোট ছেলে মেয়েরা আত্মহত্যা করছে, নিটে 625 পাওয়া ছেলেটা আত্মহত্যা করেছে, বোর্ডের যে মেয়েটার ফার্স্ট হওয়ার কথা, যে মেয়েটার 90% পাওয়ার কথা, যে ছেলেটার স্কুলে টপ করার কথা, সে হয়তো কোনো না কোনো কারণে একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ফেল করেছে। শোনো, এটাকে হেরে যাওয়া বলে না, হেরে যাওয়া এটা কোনোভাবেই নয়, এটা জীবনের একটা অধ্যায়। দৃঢ় মানসিকতার সঙ্গে এই অধ্যায়টাকে পার করতে হবে। যারা যারা এই তো কদিন আগে অনেকগুলো চাকরি ছাড়লো, সরকারি চাকরি, যারা যারা চাকরি পেয়েছে তাদের জীবনে কত আনন্দ। আবার অনেকেই তো রয়েছে যারা বারবার চেষ্টা করেও চাকরি পাচ্ছে না, তাদেরকে বলবো হারের পরেই কিন্তু জিত আসে, এবং এই জিত আসবে তোমাদের জন্য। তোমাদের জন্য আরেকটা গান।

জীবন নামক রঙ্গমঞ্চে আমাদের এমন প্রচুর প্রচুর বন্ধু থাকে যাদেরকে আমরা হারাই, কারো অকারণে তারা আমাদের থেকে দূরে চলে যায়, তাদের সঙ্গে কথা হয় না, তাদের সঙ্গে গল্প হয় না। যে ক্লাসরুমের ভেতরে একসঙ্গে টিফিন শেয়ার করে দু বন্ধু তাদের বন্ধুত্ব স্থাপন করেছিল, কোনো না কোনো কারণে সে বন্ধুটা হারিয়ে যায়। আমরা প্রচুর বন্ধু হারিয়েছি। আমাদের এই জীবনে প্রথম প্রচুর বন্ধু আমরা পেয়েছিও, সেই বন্ধুদের জন্য এই গানটা আমরা শুনছিলাম। এবারে যাব এটি প্রেমের গানে, কারণ এই সফরে, এই জীবনের সফরে আমার মনে হয় প্রেম বারবার ঘুরে আসে। শুনি গানটা।

সফরে, এই জীবনের সফরে, হিন্দিতে বারবার সফরনামা সফরনামা বলে সফর বলছিলাম, এই সফরে আমাদের প্রিয় মানুষটাকে যেন আমরা ভালো রাখতে পারি এবং তার সঙ্গে যেন চারটা কদম ঠিকভাবে চলতে পারি, ভালোবাসায় আনন্দে চলতে পারি, জীবনটা যেন সবার সুখের হয়।

আসলে প্রিয় মানুষটার সঙ্গে কিন্তু এভাবেই চলা হয়। কিছু না বলে, কিছু না শুনে আমরা কাউকে ভালোবাসি, এবং তারপরেই কিন্তু সেই সফরটা শুরু হয় তার সঙ্গে। আবার অনেকের কাছে কিন্তু ভালোবাসা মানে পুরোপুরি সময় নষ্ট। আমার কাছে না, কিন্তু একটা মজার গান রয়েছে পিকে সিনেমার, যে গানটা শুনছিলাম তারপরে সেটা এসেছে। চলুন শুনি, তারপর আমরা গল্প করবো আবারও।

কি মনে হয় বন্ধুরা, ভালোবাসি কি ওয়েস্ট অফ টাইম নাকি আসলেই মিনিংফুল? আমার কাছে কিন্তু ভালোবাসার অর্থটা একটু অন্যরকম, এবং এই গানটা সত্যি আমাদের ভাবনাটা, আমাদের কল্পনার জগৎটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। সফর, সফর সঙ্গী ভালো হলে কিন্তু সফরটাও ভালো হয়। এবং এই যে ছোট ছোট হাসি, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের এই সফরটাকে আরও সুন্দর করে তোলে। চলুন না, ছোট ছোট গান, ছোট ছোট আনন্দ, ছোট ছোট সেই আনন্দের ভালোবাসার মুহূর্তগুলোকে আমরা একসঙ্গে উদযাপন করি এই গানের মধ্য দিয়ে।

চলুন কল্পনার জগৎটাকে বুনি। এই কল্পনার জগৎ দিয়ে চলুন একটা পৃথিবী করি, যেই পৃথিবীতে শুধু ভালোবাসা থাকবে, আনন্দ থাকবে, যে পৃথিবীতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, যে পৃথিবীতে আপনি আমি আমরা সবাই এক হব। চলুন এমন একটা পৃথিবী করি যে পৃথিবীতে বন্ধু বন্ধু শত্রু হবে না, পরিজন পরিজনদের শত্রু হবে না, পরিবারের মানুষ বন্ধু বান্ধব ভালোবাসায় একসঙ্গে থাকবে। চলুন একটা পৃথিবী করি, কিন্তু কল্পনার নয়, আসলেই আসলেই আসলেই।

চলুন বেরিয়ে পড়ি গাড়িটা নিয়ে আমাদের প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে, আর শুনতে থাকি এই অসাধারণ কিছু কম্পোজিশন, কি অসাধারণ কিছু গান যেগুলো আমাদের মনটাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। আমার মনে হয় আজকের এই পর্বে, সফরনামার পর্বের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, শেষ গান শুনব, এবং আমার মনে হয় মনের মতোই হয়েছে আমার এই সফরনামা।

শুরু হচ্ছে নিউজ হেডলাইন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি সফরে গতকাল রাতে ইতালির রোমে পৌঁছেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইতালির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী মোদীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজের পর প্রধানমন্ত্রী মোদী অনন্তরা পালাজ্জো নিয়াদির রোম হোটেলে পৌঁছান। সেখানে প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী সমাবেশের পর্ব এক নতুন দিগন্তের সূচনা করবে। আজ আগরতলার TIFT-র কনফারেন্স হলে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী সমাবেশের পর্বের সূচনা করে তিনি একথা বলেন। আজকের পর্বে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা ভার্চুয়াল মাধ্যমে ধলাই জেলার 35 জনের এবং আগরতলায় দুজনের অভাব অভিযোগ শোনেন এবং তা অবিলম্বে নিরসনের নির্দেশ দেন। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে আজ দুপুর 12 থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12 পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশন ADC এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বিভিন্ন ব্লকে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা বিডিওগণ গত 18 মে এই তালিকা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক জুড়ে মোট 1550টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।

চাহি আজ দূর পানে স্বপ্ন ছবি চোখে ভাসে, ভাবে কোন ফাল্গুনের রাতে দোল পূর্ণিমায় সাজাতে আসেছে কারা পদ্মপাতে পলা শুভকুল চাঁপা আলিম্পন লেখা এঁকে দিতে। তব ছায়াবিতিকায় বসন্তের আবাহন গীতে প্রসন্ন করিতে তব পুষ্প পরিষণ 101.6 MHz FM উচ্চান্তে আমি আর যে সপ্তদ্বীপ আজকের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি। এবারে আজকের শিল্পী, আজকের শিল্পী প্রবোধ চন্দ্র দে। কি চিনতে পারলেন, কে চিনতে পারলেন? প্রবোধ চন্দ্র দে, ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। আরে বাবা, তিনি মান্না দে, তার আসল নাম ছিল প্রবোধ চন্দ্র দে, কিন্তু সারা পৃথিবী তাঁকে চিনেছে মান্না দে নামে। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই তিনি অসংখ্য কালজয়ী গান আমাদের উপহার দিয়েছেন। আজকের শিল্পী মান্না দে। মান্না দে শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন সুরের সাধক। শাস্ত্রীয় সঙ্গীতের গভীর জ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজভাবে দেওয়ার চেষ্টা করেছেন। কফি হাউসের সে আড্ডাটা আজ নেই। আরে এই গানটা শুনলে আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু বন্ধু আছে যাদের সঙ্গে এমন একটা সময় ছিল যে আমরা মানে তাদের সঙ্গে পুরোটা সময় কাটাতাম, সারা দিন কাটাতাম, কিন্তু আজ কাজের প্রেসারে বিভিন্ন কারণে তারা আমাদের থেকে দূরে চলে গেছে। আজ

গানটা দিয়ে শুরু করব ভেবেছিলাম, কিন্তু তার আগে একটি গান আপনাদের শোনাবো। সে গানটির পর এই গানটি নিয়ে একটু কথা রয়েছে, তারপর যাব পরবর্তী গানে। চলুন শুনে নিই মান্না দের সেই কালজয়ী গানটি।

আচ্ছা বন্ধুরা, বন্ধুরা বলুন তো, এই যে আজকে আমরা বসে আছি, কথা বলছি আপনাদের সঙ্গে, গল্প করছি, কি মনে রাখবে? কি মনে রাখবে আমাকে? কি মনে রাখবে আমার শ্রোতা বন্ধুদের? যদি না আমরা একে অপরের নাম আমাদের হৃদয়ে না লিখি, ফোন নাম্বার আমরা মোবাইলে সেভ করি, মোবাইলটা নষ্ট হয়ে গেলে সেই ফোন নাম্বারটাও থাকে না, মানুষটার নামটাও হারিয়ে যায়। এমন কত ফোন নাম্বার আমাদের ফোন থেকে হারিয়ে গেছে, এমন কত নাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমার মনে আছে আমার একজন বন্ধু যার সঙ্গে আমি টিফিন শেয়ার করতাম, ও স্কুলে না গেলে আমি কখনোই স্কুলে যেতাম না, আমরা ফোনে কথা বলতাম, ঠিক করে নিতাম, তুই আর যাবি তো? আমি জানি আপনাদের সবার এরকম একটা বন্ধু ছিল, কিন্তু ভাবুন আমরা ভুলে গেছি। এবং মান্নাদের এই গানগুলোতেই উঠে এসেছে সেই মুহূর্তগুলো। পরের

মান্নাদে। মান্নাদের গান মানেই সুর, আবেগ আর অসাধারণ কণ্ঠের এক অনন্য মেলবন্ধন। যে গানটা শুনছিলাম সেই গানটা কিন্তু একেবারে এ কথাগুলোর সঙ্গে মিলে যায়। তিনি এমন একজন শিল্পী যিনি শাস্ত্রীয় সঙ্গীতটাকে, আবারও বলছি, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। রোম্যান্টিক গান, আধুনিক বাংলা গান, ভক্তিমূলক গান, কৌতুকধর্মী গান, শাস্ত্রীয় সঙ্গীত ভিত্তিক যে গানগুলো রয়েছে সে গানগুলোর কথা যখন হয় তখন একজন মানুষের নাম বারবার আসে, তিনি মান্না দে। আর আজকের অনুষ্ঠানে আজকের শিল্পী আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় মান্না দে। আজ তাকে শুনব, তার গান শুনব আর তাকে উদযাপন করব।

বাংলা গানে তার অবদান অসামান্য। হিন্দি গানের জগতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। লাগা চুনরি মে দাগ, পুছো না ক্যাসে ম্যানে, ইয়ে রাত ভিগি ভিগির মতো অনেক গান মান্নাদের কণ্ঠে অমর হয়ে রয়েছে। এবার শুনব এমন আরেকটি কালজয়ী গান, যে গান আমাদের সবার জানা, আমরা সবাই শুনেছি এই গানটি।

ও কেন এত সুন্দরী হলো, আহা সত্যি কি অসাধারণ গান। পুলক ব্যানার্জির লিরিক্স এবং মিউজিক ডিরেক্টর কিন্তু মান্না দে নিজেই, এবং অ্যালবামটার নাম ছিল সে তো সুখী হতে চায়। সত্যি এই গানগুলো আমাদের মনের মধ্যে একটা আলাদাই একটা

সৃষ্টি করেছে। কিন্তু যে গানটা নিয়ে শুরু থেকে কথা হচ্ছিল সেই গানটা কিন্তু এবার শুনব। আমাদের সবার প্রিয় গান, সবার জানা গান, এই গানটা দিয়ে আবারও গল্প শুরু করবো।

সত্যি এই গানটা শুনতে শুনতে আমি স্মৃতিচারণ করছিলাম আমাদের বন্ধুদের, কোথায় হারিয়ে গেল সেই আড্ডাটা জান নেই। হ্যাঁ, আড্ডাটা নেই, কি অসাধারণ গান। আচ্ছা বন্ধুরা, জানেন তো এই যে মান্না দে আমাদেরকে এত এত সেরা সেরা গান উপহার দিয়েছেন, মান্নাদের জীবনের একটা মজার গল্প হলো, ছোটবেলায় মান্নাদের পরিবার চাইত তিনি পড়াশোনা করে বড় চাকরি করুন, এমনকি অনেকটাই ভেবেছিলেন তিনি হয়তো আইনজীবী বা ডাক্তার। কিন্তু তার মনে পড়ে তার জীবনে একটা অন্য দিক রয়েছে, তার মন পুরোপুরি সুরের জগতে। তার কাকা বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে তার প্রতিভা প্রথম বুঝতে পারেন এবং কাকার হাত ধরেই গানের জগতে, এবং আজ আমরা তাকে যে রূপে পাই তার কাকার জন্যেই। আজ আমরা উদযাপন করছি সুরের সাধক মান্না দেকে।

আমি জানি, আমি জানি এই গানটা শুনে অনেকের চোখে জল এসেছে। আপনাদের সবার জীবনে, আমার জীবনেও ছোট বোন থাকে বা বড় বোন থাকে, এবং তাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা সেটা কিন্তু একটা নিবিড় সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক।

অত্যন্ত পবিত্র, অত্যন্ত কাছের। কিন্তু আজকের পৃথিবীতে সেই সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গেছে, জায়গা সম্পত্তি এসব ভাই বোনকে অনেকটা দূরে নিয়ে যায়। যে ভাই বোন ছোটবেলা একই থালে ভাত খেত, সে ভাই বোন হয়তো এখন একে অপরের চেহারাটাও দেখে না। মান্না দে বলিউডে প্রথম দিকে নায়কদের জন্য খুব বেশি গান গাইতে পারত না, কারণ তাকে দেওয়া হতো না গান গাইতে। কারণ মোহাম্মদ রফি, কিশোর কুমার, তাদের জনপ্রিয়তা তখন ছিল তুঙ্গে। অনেক সময় মান্না দেকে এমন গান দেওয়া হতো যেগুলো খুব কঠিন সুরের, বা অন্য কাউকে গাইতে দেওয়া হতো না, বা অন্য কেউ গাইতে সাহসও পেতেন না। কি আশ্চর্য বিষয়, সেই কঠিন গানগুলোই পরে কিংবদন্তি হয়ে যায়। সেই কঠিন গানগুলোই আমাদের মনের এত কাছাকাছি পৌঁছে যায় এবং রয়ে যায় আমাদের মনের কোণে। এমনই আরেকটা গান আপনাদের জন্য।

কেমন লাগলো? আমার বিশ্বাস আমার মতো অনেকেরই চোখে জল এসেছে। আমার কেন জল এসেছে ভাবছেন? কারণ এই গানটি আমার বাবা আমার দিদি ভাইয়ের জন্য শুনত। আমি দেখেছি আমার বাবার চোখে জল। আমি বলতে পারি সেই অনুভূতিটা আমার বাবার মনে কি অনুভূতি। আরেকটা গল্প মান্নাদের জীবন নিয়ে। আপনারা অনেকেই জানেন না, মান্না দে ছোটবেলায় খেলাধুলো করতে খুব ভালোবাসতেন এবং খেলাধুলায় তিনি খুব ভালো ছিলেন। তিনি কুস্তি আর বক্সিং করতে পছন্দ করতেন। গান না হলে হতে পারে তিনি একজন ক্রীড়াবিদ হতেন, কিন্তু আমাদের সবার কাছে গায়ক মান্না দে কিন্তু অত্যন্ত প্রিয়। চলুন মান্না দের আরেকটা।

এই গানগুলো আমাদের মনের মধ্যে অমর হয়ে থাকবে। এই গানগুলো কোনো দিন পুরনো হবে না, আমার বিশ্বাস। অনেক সঙ্গীতপ্রেমীর মতে মান্নাদের প্রতিভা যত বড় ছিল সেই তুলনায় তিনি সবসময় যথেষ্ট জনপ্রিয়তা পাননি, কারণ তিনি মূলত কঠিন ও শাস্ত্রীয় ঘরানার গান বেশি গাইতেন। তবে সময়ের সঙ্গে মানুষ তার গানের গভীরতা আরও বেশি বুঝতে শিখেছে, এবং আমার মনে হয় এখনকার প্রজন্মেও আমার মতো অনেকেই মান্নাদের গানের প্রেমিক কিন্তু রয়েছে। এবারে যে গানটি, এটা আমার প্রিয় গান আপনাদের জন্য।

আহা সত্যি, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দেকে আজ আমরা স্মরণ করছি তার গানের মধ্য দিয়ে, এবং আজকের শিল্পী আমাদের মান্না দে। তার গাওয়া অনেকগুলো গান আমরা শুনলাম, তার জীবনের অনেক অজানা গল্প আমরা করলাম। আরেকটি গল্প আপনাদের জন্য, আপনারা কি জানেন মান্না দে প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ ঠিক, তিনি প্রেম করে বিয়ে করেছিলেন সুলোচনা কুমারনকে। দক্ষিণ ভারতীয় মেয়ে হওয়ার প্রথমে পরিবারের কিছু আপত্তি ছিল, কিন্তু পরে সম্পর্ক সুখের দাম্পত্যে পরিণত হয়। আমরা গানের ভাগে ভাগে মান্নাদের জীবনের অনেক অনেক গল্প নিয়ে তাকে আজকে আমরা স্মরণ করছি, উদযাপন করছি। চলুন আরেকটা গান হোক মান্নাদের।

0: 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্তে আমি আর যে শব্দদীপ, এবং এবারের অনুষ্ঠান আপনাদের প্রিয়, আমাদের প্রিয় রাগে অনুরাগে। এই অনুষ্ঠানে আমরা বাংলা গান শুনব, কিন্তু গানগুলো হবে আপনাদের পছন্দের। তাই ফোন করুন এবং জানান আপনাদের পছন্দের গান। হ্যালো, হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা, নমস্কার, কেমন আছেন আপনি?
1: পশ্চিমবঙ্গে। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি দাদা, আপনি কেমন আছেন?
0: অনেক ভালো আছি। আপনার নাম?
1: হ্যাঁ, আমি বীর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দাদা।
0: নমস্কার অমিতাভ বাবু।
1: হ্যাঁ, আমাকে মণিহার ছবির এ যেন গো ডেকে সে আমার মানে না নয়ন কেন ফিরে চায়
0: অসাধারণ। আপনি তো অসাধারণ গান করেন।
1: হ্যাঁ দাদা ভাই, আমি গান কিন্তু গানের চর্চা আছে আমার।
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমরা নিশ্চয়ই আপনার এই গানটা শোনাবো। কি ভালো লাগে আপনাদের ফোনের এই কথাগুলো শুনলে, যেখানে আপনাদের পছন্দের গান আপনারা গিয়ে শোনান আমাদের। এই গানটা হোক, তারপর আমরা পরবর্তী ফোন কল তুলবো।

0: সত্যি অসাধারণ। আজকের প্রথম ফোনের যে রিকোয়েস্ট আমরা পেলাম, আপনাকে অনেক ধন্যবাদ এই গানটাকে সাজেস্ট করার জন্য। যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ বিকেল, আমি কণিকা দেবর্মা তাগারদা থেকে বলছি।
0: নমস্কার কণিকা দেবী, বলুন কেমন আছেন?
1: খুবই ভালো আছি। আর দারুণ একটা গান শুনিয়েছেন, পশ্চিমবঙ্গের বন্ধু।
0: একদম,
1: আমি শুনবো 1975 এর একটা ফিল্ম, ফিল্মের নাম আমি সেও সখা।
0: আচ্ছা, গানটার নাম বলুন।
1: গানটা গেয়েছেন হৈমন্তী শুক্লা। গানের লাইনটা হচ্ছে, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি,
0: এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমরা এই গানটা আপনাকে এখন শুনাচ্ছি।
1: এই গানটা আজকে আপনার জন্য হয়ে যাক, অনেক পুরনো গান।
0: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। কণিকা দেবী একটি গানের রিকোয়েস্ট করেছেন, চলুন এই গানটা শুনি আগে, তারপর আরেকটি ফোন কল রিসিভ করবো।

0: ধন্যবাদ কণিকা দেবী আপনাকে এই অসাধারণ গানের রিকোয়েস্টের জন্য। পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: নমস্কার বন্ধু, কে রয়েছে?
1: নমস্কার, আমি সুমন বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ দাদা ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো আছি। আপনার পছন্দের গান বলুন।
1: আচ্ছা দাদা, বিন্দাস থেকে যে কোনো একটা গান শুনিয়ে দেবেন।
0: বাংলা গান কি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবের বই আর কি দাদা।
0: আচ্ছা ঠিক আছে
1: ঠিক আছে, ভালো থাকবেন দাদা। নমস্কার
0: নমস্কার নমস্কার। হ্যাঁ, দেব আমারও প্রিয় খুব একজন অ্যাক্টর, তার সিনেমার গান তো আমার খুব ভালো লাগে। যাই হোক, আরেকটা ফোন কল আসছে, কথা বলে নি। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল, আপনার নাম?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন কেমন আছেন?
2: আমি ঝংকার সিনেমা বাজল যে ঘুঙরু তালের সারা পায়, ঝংকারে তোমার তাই তো যায়, এই গানটি শুনতে চায় শিল্পী আশা ভোসলের কণ্ঠে।
0: অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমরা নিশ্চয়ই আপনার গানটা শোনাবো।

0: আশা ভোসলেজি। কিছুদিন আগেই আশা ভোসলেজি আমাদের ছেড়ে চলে গেছেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নমস্কার নিতাই বাবু, ভালো আছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ ভালো আছি। প্রচন্ড গরম দাদা।
0: হ্যাঁ প্রচন্ড, এখানেও এখানে অনেকটাই গরম।
1: হ্যাঁ প্রচন্ড গরম।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটা গান শুনতে চাই আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম হচ্ছে আবিষ্কার।
0: হ্যাঁ গানটা,
1: আর গানটি হচ্ছে এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম।
0: আহা, কি অসাধারণ গান।
1: হ্যাঁ
0: দারুণ চয়েস, অনেক ধন্যবাদ। আশা ভোসলেজি, তার জীবনে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম তিনি লিখেছেন, তার গান শুনব, কিন্তু তার আগে আরেকটা ফোন। হ্যালো নমস্কার, কে বলছেন বন্ধু?
2: নমস্কার দাদা।
0: নমস্কার, কোথা থেকে বলছেন?
2: আমি কৈলাস শহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: আশুতোষ বাবু, অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে, বলুন আপনার পছন্দের।
2: ধন্যবাদ আপনাকে, আপনি আমার ফোনটা রিসিভ করেছেন।
0: বলুন
2: দাদা, আধুনিক গান হবে?
0: হ্যাঁ আধুনিক গান হবে, বলুন।
2: তো দাদা আজকে আমাকে শুনিয়ে দিন 1982 কিশোর দার বিখ্যাত একখানা অ্যালবাম তৈরি হয়েছিল, অ্যালবামের নাম হচ্ছে আমার পূজার ফুল, আর গানটা হচ্ছে চোখের জলে হয় না কোনো রং। কিশোর দা গেয়েছেন আর গানটি লিখেছেন মুকুল দত্ত, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন শ্যামল দাদা।
0: আচ্ছা,
2: দুঃখিত আমি, হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়ে সাজিয়ে।
0: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কৈলাস শহর থেকে ফোন করার জন্য, ধন্যবাদ,
2: ভালো থাকবেন।
0: অসাধারণ কিছু রিকোয়েস্ট আমরা পাচ্ছি আজকের এই সন্ধ্যায়। এবারে আবারও আশা ভোসলেজির আরেকটি গান।

আলোয় ভরে যাক সবার জীবন, সত্য হোক, সুন্দর হোক, নির্মল হোক। আশাজির কণ্ঠে এই অমর গানগুলো আমরা শুনব আজকের এই পর্বে। কিন্তু এবারে আরেকটি গান, রিকোয়েস্টের গান, তারপরে ফোনে যাব।

0: যাব ফোনে। নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার বন্ধু। নমস্কার, আপনার ইন্টারনেটটা প্রচুর ডিস্টার্ব করছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি লাউড স্পিকারটা বন্ধ করুন। হ্যাঁ বলুন, গানটা বলুন।
1: ভালো লাগছে বলে কি আবার শুনব?
0: দুঃখিত, আবার বলবেন কি?
1: ভালো লাগে বলে কি গান শুনব?
0: ভালো লাগে,
1: ভালো লাগে বলে কি?
0: ভালো লাগে
1: স্বপ্নেকে,
0: স্বপ্নেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য আপনাকে। বন্ধুরা, যারা আমাদেরকে ফোন করবেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা লাউড স্পিকারে বা রেডিওর সামনে বসে কল করবেন না। লাউড স্পিকার বন্ধ করে রেডিও থেকে একটু দূরে গিয়ে ফোন করবেন। আরেকটি ফোন কল। হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে?
2: নমস্কার দাদা।
0: নমস্কার, কোথা থেকে বলছেন?
2: শম্ভুদেব বর্মা।
0: শম্ভুবাবু নমস্কার, কোথা থেকে বলছেন?
2: আমি সিদ্ধপুরা।
0: হ্যাঁ, আপনার পছন্দের গান বলুন।
2: প্রেমী ছবি থেকে প্রেমী ছবি
0: গানটার নাম বলুন।
2: ভালো লাগে মনে রাখো এই গানটা।
0: মনে রাখো,
2: মনে রাখো আমার এই গান। এই গান
0: অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।
2: ধন্যবাদ।
0: বন্ধুদের প্রিয় গান আমরা নিশ্চয়ই শোনাবো, আমরা চেষ্টা করব প্রত্যেকটি গান আজকে পুরোটা শোনানোর জন্য।

0: বন্ধুদের প্রিয় গান আমাদের এই রাগে অনুরাগে পর্বে আমরা শোনানোর চেষ্টা করছি পছন্দের গান আপনাদের শোনানোর। একটি ফোন কল এসেছে, হ্যালো বন্ধু, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি গোলাঘাট থেকে ব্রিজেশ কইতাছি।
0: ব্রিজেশ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। বলুন, আপনার পছন্দের গান বলুন।
1: আমি গান শুনতে চাই কুমার খানের গাওয়া। হ্যাঁ, হচ্ছে মন মানে না আমার মন মানে না।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: যাচ্ছি পরবর্তী গানে। রিকোয়েস্টের গান, মনে রেখো আমার এ গান।

0: হ্যালো, নমস্কার বন্ধু। কে? হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে?
1: আমি বিনা দেব মা কইতাছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: আমি পাগল চাই।
0: ঠিক আছে, নিশ্চয়ই আপনার গান শোনানো হবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে?
1: হ্যালো, নমস্কার দাদা, শুভ বিকেল। আমি
0: রবীন্দ্র দেব
1: রবীন্দ্রদেব
0: বর্মা
1: মাসিক
0: বলছেন।
1: চন্দ্রপাড়া থেকে।
0: হ্যাঁ রবীন্দ্র বাবু, বলুন।
1: ভালো নেই দাদা?
0: অনেক ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো
0: বলুন।
1: দাদা। ও, গান শুনবো,
0: হুম হুম
1: বাংলা
0: হুম হুম
1: বাংলা কবি অমর সঙ্গী। অমর
0: আচ্ছা,
1: সঙ্গী থেকে গানটা এলো, ও আমার চিরদিনে আমি যে তোমায়,
0: অনেক
1: যে গান
0: ধন্যবাদ
1: আছে
0: ফোন
1: দাদা,
0: করার জন্য আপনাকে। আপনার এই
1: আছে
0: পছন্দের
1: দাদা।
0: গান শোনানো হবে।
1: নমস্কার দাদা, ভালো
0: নমস্কার,
1: থাকো।
0: ভালো থাকবেন।

0: এই গানটি আমার মনে হয় অনেকেরই অনেক প্রিয় এবং আমিও খুব আনন্দে মেতে উঠেছিলাম এই গানটা শুনতে শুনতে। যারা যিনি দুঃখিত যিনি এই গানটা রিকোয়েস্ট করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পুরনো স্মৃতি কিছু মনে পড়ে গেল, আমার মনে হয় অনেকের মনে পড়েছে। যাই হোক, একটা ফোন কল। হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার।
0: নমস্কার, শুভ সন্ধ্যা। কোথা থেকে বলছেন, আপনার নাম বলুন। খোয়াই রামচন্দ্র ঘাট থেকে অখিল দেব। নমস্কার, আমার খোয়াই শহরটা আমার খুব প্রিয় কারণ আমার দাদুর বাড়ি ওখানে এবং আমি আসি অনেক সময় এবং আপনার ফোন পেয়ে খুব ভালো লাগলো। যাই হোক বলুন, আপনার পছন্দের গান বলুন।
1: একটা গান আছে না, যা কিছু নতুন লাগে, পৃথিবী বদলে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: এই গানটা শুনে দিবেন।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: কোন জায়গা
0: দুঃখিত?
1: কোন জায়গাটা আপনার দাদু দেয় আছে?
0: ও আচ্ছা, ওটা হচ্ছে কি, ওইটাকে বলা হয় জাম্বুরা, জায়গাটার নাম
1: জাম্বুরা।
0: হ্যাঁ, ওইদিকে আমার দাদুর বাড়ি ছিল, এখন নেই, বাট যাওয়া হয়, খোয়াই খুব যাওয়া হয়। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আপনার ফোন পেয়ে ভালো লাগলো, পুরনো মানুষ ফোন করেছেন। যাই হোক, ওনার গানটা শোনাবো, কিন্তু তার আগে আমাদের রবীন্দ্রবাবুর গান না শোনালেই না হয়।

0: যাওয়ার একটি ফোন কলে। হ্যালো, নমস্কার বন্ধু, শুভ সন্ধ্যা, কে রয়েছেন ফোনে?
1: শুভ সন্ধ্যা স্যার, নমস্কার।
0: নমস্কার,
1: আমি ঈশানদার না চন্দ্রপ্রভাদের সঙ্গে বলছি।
0: দুঃখিত, আবার বলবেন?
1: চন্দ্রপ্রভাদের সঙ্গে আমি ঈশানদেবনাথ বলছি।
0: নমস্কার ঈশান বাবু, বলুন আপনার পছন্দের গান বলুন।
1: নমস্কার, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা
1: স্যার, আমার ফেভারিট একটা বাংলা গান, গুরু দক্ষিণা থেকে পৃথিবী হারিয়ে গেল।
0: পৃথিবী হারিয়ে গেল?
1: হ্যাঁ, পৃথিবী হারিয়ে গেল।
0: নিশ্চয়ই আপনার যখন ফেভারিট নিশ্চয়ই শোনাব। ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমিও ভালো থাকবো স্যার, নমস্কার।
0: হুম হুম, এই যে বন্ধুরা আপনাদের ফোন কল, এই ফোন কল আমাদের সত্যি রিসিভ করতে খুব ভালো লাগে, যখন আপনারা এত সুন্দর সুন্দর রিকোয়েস্ট করেন। যাই হোক, পৃথিবী বদলে গেছে, এই গানটা আমরা আগে শুনবো, তারপর পরবর্তী গানে যাবো।

0: বন্ধুরা, আমরা চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের পছন্দের গান শোনানোর জন্য। আরেকটি ফোন কল রয়েছে। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে?
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আজকে কোনো গান হবে না? না
0: না, আজকে আমরা ফোন কল নিচ্ছি সব, আমি প্রথমেই বলেছি।
1: তাহলে আমি জিরানি থেকে জন্মাবর বলছি।
0: হ্যাঁ বলুন।
1: যে তৈরি বইয়ের একটি গান শুনে দেবেন, তবে যে কোথায় কি যে হলো বলে গানটা।
0: আবার আবার বলবেন কি গানটা প্লিজ?
1: তবে যে কোথায় কি যে হলো বলে তৈরি বইয়ের।
0: নিশ্চয়।
1: বুঝছেন?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আপনাকে শোনাবো।
1: ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। যাই হোক, এর আগে আমাদের বন্ধু আরেকটি রিকোয়েস্ট করেছেন, তার গান শুনিয়ে আপনার গান আমরা শোনাবো।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে?
1: হ্যালো স্যার।
0: হ্যালো, নমস্কার।
1: শুভ সন্ধ্যা স্যার।
0: শুভ সন্ধ্যা, বলুন বলুন, কোথা থেকে বলছেন?
1: আমি অবনি দেবনা বলছি, খাম্বারপাড়া থেকে।
0: আচ্ছা, আপনার পছন্দের গান কি?
1: আমার পছন্দের গান অনুসন্ধান।
0: অনুসন্ধান?
1: অনুসন্ধান ফেতে গেল কালে লামদুর বল হরি বল হরি বল, এই গানগুলি আর কি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ কিছু গানের রিকোয়েস্ট আসছে। যাই হোক, যাই পরের গানে।

0: হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে?
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার,
1: জম্পুজলা থেকে বিশ্রয় জেগমা বলছি।
0: আপনি একটু জোরে বলবেন।
1: আমি জম্পুজলা থেকে বিশ্রয় জেগমা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পছন্দের গান বলুন।
1: ওয়ান টেট ছবি থেকে এখানেও জানো গানের কথাটা?
0: আমরা তো আজকে বাংলা গানের পর্ব করছি, রাগে অনুরাগে আপনার কি পছন্দের কোনো বাংলা গান রয়েছে?
1: ইদি বাংলাই স্যার, ইদি বাংলায় গানই।
0: আপনার কথাটা বোঝা যাচ্ছে না, আপনি বাংলা গানটা আবার বলবেন, কোন গানে রিকোয়েস্ট করেছেন?
1: এখনো এখনো জানো, এখনো জানো,
0: এখনো জানো, এটা আবার? আচ্ছা,
1: ওয়ান টেট ছবি থেকে আর কি।
0: আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনার। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যালো, নমস্কার। হ্যালো
2: হ্যালো হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে?
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
2: আমি নাগেরজলা থেকে রেখা রায় বলছি।
0: নমস্কার রেখা দেবী, বলুন আপনার পছন্দের গান।
2: পছন্দের ওই যে জগন্মিত্রের, হ্যাঁ, আমি দুরন্ত বৈশাখী জ্বর তুমি বন্যি শিখা, এই গানটা হবে?
0: আমি দুরন্ত
2: বৈশাখী ঝড় তুমি যে বন্যি শিখা,
0: নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
2: ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ,
0: অনেক ধন্যবাদ আপনাদের এই রিকোয়েস্টগুলো। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তাই বেশি রিকোয়েস্ট দিতে পারছি না, আজকে লাস্ট ফোন কল। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন ফোনে?
3: হ্যালো, হ্যাঁ, পূর্ণিমা বলছি।
0: নমস্কার পূর্ণিমা দেবী, বলুন কোথা থেকে বলছেন?
3: আমি দুর্জনগর থেকে বলছি।
0: হুম হুম,
3: দুর্জনগর থেকে বলছি। বাংলা ছবি হচ্ছে বিয়ে যতই করো বাহানা, এই গানটা
0: নিশ্চয়ই শোনাবো আপনাকে।
3: ঠিক আছে, ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ। আমি আগের গানটি খুঁজতে খুঁজতে এই গানটি একটু শুনে নিই আগে, তারপর আজকের অনুষ্ঠান শেষ করব যতই করো বাহানা গানটি দিয়ে।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের।
2: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনম, এবং স্টুডিওর ঘড়িতে এখন সময় বলছে, সময় হয়ে গেছে এবারে খোলা আকাশ পর্বের। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে থাকব আজ রাত 11টা পর্যন্ত, এবং একের পর এক নানান অনুষ্ঠান রয়েছে আজকে আমার এই পর্বে। শ্রোতা বন্ধু, খোলা আকাশের এই পর্বগুলোতে আমরা প্রতি সপ্তাহে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের নিয়ে আসি এবং তাদের সঙ্গে আমরা কথা বলি, তাদের জীবনের অনেক কিছু জানার চেষ্টা করি, তাদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, এবং অবশ্যই তাদের শিল্পশৈলীকেও কিন্তু আমরা উপভোগ করি। শ্রোতা বন্ধু, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী সুচিস্মিতা দাস ঘোষ। শ্রোতা বন্ধু, সুচিস্মিতা দেবীর কাছ থেকেও আমরা আজকে অনেক গান শুনব, একই রকমভাবে কথা হবে তার সাথে, অনেক কিছু জানার ও শেখার চেষ্টা করব তার কাছ থেকে। সুচিস্মিতা ম্যাডাম, আপনাকে স্বাগত আকাশবাণীর এফএম উজ্জয়ন্তীতে।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা। কেমন আছেন?
1: আছি, ভালো আছি।
0: সঙ্গীত শিল্পী আপনি, প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে আমার, সঙ্গীতকে আপনি কিভাবে দেখেন?
1: সঙ্গীত আমার কাছে পূজা বলতে পারেন। আমি মানে সঙ্গীতকে ঈশ্বরের রূপেই দেখি, সঙ্গীতকে সাধনা করি, সঙ্গীতের সাধনা করি আমি। তো সেইভাবে যতটুকু পারি সঙ্গীতকে দেওয়ার চেষ্টা করি, সংসারের কাজের মাঝে যতটুকু আমি আমার সম্ভব হয় আমি সঙ্গীতকে দেওয়ার চেষ্টা করি আমার সময়টা।
0: আপনি একটা কথা বললেন, সাধনা।
1: হ্যাঁ,
0: সঙ্গীতকে সাধনা হিসেবে দেখেন। এই যে সাধনা, সেই সাধনা আপনি কত বছর বয়স থেকে শুরু করেছিলেন?
1: সাধনা বলতে একদম যদি প্রপারলি সাধনা বলা যায় তাহলে আমি 5 বছর থেকে সাধনা শুরু করি। এমনিতে আমার 2.5 বছর থেকে আমি গান বাজনা করি, মানে ছোটোখাটো, একদম যখন ছোট ছিলাম, ছোট বয়সে সবাই যা করে সেরকম করতাম। কিন্তু অফিসিয়ালি যে শিক্ষা, যে সঙ্গীতের শিক্ষা, সেটা শুরু হয় আমার 5 বছর বয়স থেকে।
0: তাহলে সেই 5 বছর বয়স থেকে এখন আপনি বহু বছর সঙ্গীতের সাথে।
1: আমি 45 ইয়ার্স।
0: আচ্ছা, মানে 40 বছর আপনি সঙ্গীতের সঙ্গে রয়েছেন, সঙ্গীত আপনার সঙ্গে রয়েছে।
1: একদম।
0: তো এই যে এতদিনের সঙ্গীতকে নিয়ে পথ চলা, আপনি অনেক কিছু দেখেছেন, সঙ্গীতের রিভলিউশন দেখেছেন, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু একেবারেই প্রথম যখন সঙ্গীত আপনার শুরু হয়েছিল, সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল, কোন গুরুর হাত ধরে শুরু হয়েছিল সেটা?
1: আমার আসলে হোমটাউন ছিল উদয়পুর। তো উদয়পুরেই আমার বাবার একজন কলিগ ছিলেন এবং উদয়পুরের একজন বিশিষ্ট শিল্পী, উনি শ্রী অমলেন্দু চক্রবর্তী, ওনার কাছে আমার প্রথম শিক্ষা শুরু হয়। তো ওনাকে কাকু বলেই ডাকতাম, স্যার কখনো বলিনি, কাকু মানে আমাকে নিজের মেয়ের মতোই শেখাতেন। ওনার কাছেই আমার প্রথম শিক্ষা শুরু।
0: বাহ। তো আজকের এই পর্বে আমরা কিন্তু অনেক গান শুনবো আপনার কাছ থেকে।
1: হ্যাঁ, চেষ্টা করব।
0: তো আজকের প্রথম গানখানি শুনতে পারবো এখন?
1: হ্যাঁ, অবশ্যই শুনবেন। এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান করছি, কারণ কবিপক্ষ চলছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া তো আমরা কখনো এগিয়ে যেতে পারি না, আমাদের চিন্তা মননে সব কিছুতেই উনি আছেন।
0: ঠিক ঠিক।
1: তো ওনারই একখানি গান করছি।

0: বাহ, দারুণ একটা গান দিয়ে শুরু হলো আজকের এই পর্ব। তো আপনি যেটা বললেন যে রবি ঠাকুর চিন্তনে মননে তো আমাদের আছেই সবসময়, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখনই আমাদের সঙ্গীত শিক্ষা বা গান বাজনা যারই শুরু করি, শুরুটাই কিন্তু রবি ঠাকুরের হাত ধরেই হয়। তো আপনারও কি একই রকমভাবে হয়েছিল?
1: একদম, প্রথম তো সারেগামা ক্লাসিক্যাল এগুলি বেসিকগুলো হয়, তারপর রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু হয়েছিল।
0: ঠিক, তো একেবারে ছোটবেলার কথা যদি বলি, একটু ছোটবেলার দিকে যদি ফিরে যাই, রবি ঠাকুরের হাত ধরে যেহেতু শুরু হয়েছে, একেবারে খুব ছোটবেলা প্রথম বা একেবারে প্রথম দিকের রবীন্দ্রসঙ্গীত কোনটা শিখেছিলেন বা কোনটা ভালো লেগেছিল সেই রকমভাবে?
1: একদম, এটা তো আমার মানে স্মৃতিতে এখনো আছে। খুব ছোট, যখন মাত্র আমার ছোট মাসি গান করতেন, তো ওনার কোলে বসেই, আমি 2.5 বছর বয়সে যেটা বলেছিলাম, তো ওনার কোলে বসেই, উনি যখন রেয়াজ করতেন তখন ওনার কোলে বসেই আমি গান করতাম। তো সেরকম আমার মামার বাড়ির ওখানে একটা ক্লাবের মধ্যে অনুষ্ঠান হবে, এরকমই মানে কবিপক্ষের অনুষ্ঠান যা হয়, রবীন্দ্র নজরুল অনুষ্ঠান, তো ওইখানে আমি বায়না ধরেছিলাম যে আমিও গান করব। তখন সবাই বললেন তুই এত ছোট পারবি? বলেছি হ্যাঁ পারবো, আমি নেচে নেচেই গান করব, গানও করব আবার নাচবো, আমার নাচটাও খুব ভালো লাগতো ছোটবেলায়। তো সেই গানটা এখনো মনে আছে, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, ওই গানটা দিয়েই আমার মানে মঞ্চ পরিবেশনা বলতে পারেন শুরু হয়েছিল। একই সাথে নৃত্য করেছি, গানও করেছি, সে সময় অ্যাকচুয়ালি ছিল ঝোলা।

0: কতগুলো মাইক্রোফোন ছিল, ওইগুলো ছিল অনেক ছোটবেলা। তো ওই মানে ওইটা আমার হাইটের তুলনায় অনেকটাই ওপরে ছিল, যতটুকু পেরেছি করেছিলাম। তো সেটা এখনো মনে পড়ে, সেটা আমার কি বলবো,
1: সেটা সেই 5 বছর বয়সে?
0: না, এটা আড়াই বছর,
1: এটা আড়াই বছর বয়সে,
0: মানে একদমই ছোট,
1: একেবারেই ছোট। বাহ, দারুণ। তো সেই আড়াই বছর বয়সে
0: আধো আধো মানে বল, তখন আধো আধো মুখ থেকে কথা বেরোচ্ছে, সেখানে গান করেছিলাম এই গানটা।
1: বাহ, অসাধারণ। সেই আড়াই বছর বয়সে প্রথম আপনার স্টেজ পারফরমেন্স যদি সেটা বলা হয়, এবং এখন এত বছর পরে স্টেজ পারফরমেন্সের কথা, এটাতে আমি একটু পরেই আসতাম, কিন্তু যেহেতু স্টেজের নিয়ে কথা হয়েছে, তো এই প্রথম স্টেজ পারফরমেন্সের স্মৃতির কথা আপনি বললেন, এখনও স্টেজ পারফর্ম করেন আপনি, তো সেই জায়গাতে এত বছরে কিছু কি বদলেছে, নাকি এখনও কোথাও না কোথাও স্টেজে যখন আপনার আপনি ওঠেন একটু টেনশন হয়, একটু ভয় হয়, এগুলো কি এখনও থাকে?
0: যখন ছোট ছিলাম তখন একদম টেনশন হতো না।
1: আচ্ছা,
0: তখন বিন্দাস, হ্যাঁ, তখন সবাই বলতো, বড়রা বলতো, কি করে তুই এত ভালো মানে গান করে আসতে পারিস এত বড় স্টেজে, এত এত টাউন হল, উদয়পুরের টাউন হল বলুন, এখানে আগরতলাতেও আমি অনেক প্রতিযোগিতা করেছি, অল ত্রিপুরা কম্পিটিশন করেছিলাম, তো সবাই বলতো কিভাবে পারিস। তখন জানি না, একটা আলাদাই কনফিডেন্স ছিল আসলে। তখন তো রেয়াজটা যে সাধনা বলেন যে ওইটা আমার কন্টিনিউ ছিল, ওইটাতে কোনো মানে খুঁত ছিল না, ওইটাতে কোনো কমতি ছিল না। সকালবেলা উঠি রেওয়াজ, রেওয়াজে বসা, সেটাতে মানে কাউকে বলতে হতো না যে গান কর, এটা বলতে হতো না আমাকে, আমার ওইটা নিজের থেকেই
1: আসতো।
0: তো সেটার জন্য হতে পারে তখন কনফিডেন্সটা অনেকটাই বেশি ছিল, কিন্তু এখন ইদানিং একটু হয়তো বয়স বাড়ার সাথে সাথে এটা হচ্ছে, একটু টেনশন হয়, সেটা হয়।
1: এটা আমি শিওর একেবারেই যে রেয়াজের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক নেই। আমার যেটা মনে হয় যে আসলে যতই আমাদের বয়স বাড়ে আমরা তো এক্সট্রা অনেক কিছু ভাবি, যে মানুষের কাছে কতটা পৌঁছাতে পারছি, মানুষ কতটা ভালোভাবে, হয়তো অন্যদের কথাটাও আমরা একটু বেশি ভাবি, তার জন্যই হয়তো আমাদের একটু টেনশনটা বেশি হয়।
0: কারণ ছোটবেলায় তো সীমিত গান বাজনা করতাম, কয়েকটা গুটি কত গান শিখেছিলাম, এখন তো বিভিন্ন রকমের গান করি, অনেক ধরনের গান মনে রাখতে হয়, তারপর দর্শকদের চিন্তা করতে হয় ওরা কিভাবে নেবে গানটা। আমি তো গাইছি আমার পছন্দের গান, কিন্তু ওদের পছন্দ হবে কিনা সেরকম চিন্তা করেই হয়তো
1: চিন্তা ভাবনা একটু বেশি থাকে ছোটবেলাটা তো একেবারেই সেখানে নিজের জন্য পুরোটা, সেখানে অন্য কে কি ভাবলো, কে কি ভাবে দেখলো বিষয়টা, সেটার চিন্তা থাকে না। কিন্তু যত আমাদের বয়স বাড়ে অনেক কিছু আমাদের চিন্তা মাথায় চলে আসে একেবারেই, সেটা সঙ্গীতের প্রতি দায়িত্ব, নিজের প্রতি, এবং তার পাশাপাশি দর্শকের প্রতিও একটা দায়িত্ব থাকে। তো প্রথম গুরুর কথা বলছিলেন আপনি, তো সেই প্রথম গুরুর এমন কি শিক্ষা, একটা বা দুটো শিক্ষা, যেটা এখনও আপনার মনে আছে এবং সেই শিক্ষা এখনও আপনি মেনে চলছেন, এমন কি শিক্ষা আছে?
0: সেরকম কিছু না, মানে গুরু তো শেখাতেন, গুরুমুখী শিক্ষা, শিক্ষা যেটা বলা যায় সেটা আমি সবসময় বিশ্বাস করি। এবং স্যার আমাকে মানে স্যার না, আমি কাকুই বলতাম, কাকু আমাকে সবসময় বলতেন যে তানপুরাটা ধরে প্র্যাকটিস করবি, হাতে বাজানো বা যেটাই হোক এটা তো থাকবেই, কিন্তু তানপুরাটা মাস্ট। হ্যাঁ, ওইটা ওইটা এখন আমি চেষ্টা করি, যতই আমি হারমোনিয়াম বাজাই, যতই ইয়ে করি, তানপুরাটা ধরে শেখার চেষ্টাটা এখনও করি। ওইটাই আমি এখন এখনকার যুগের সবাইকেই বলবো যে তানপুরাটা ধরে শেখাটাই শ্রেয় আমি মনে করি। কারণ সারেগামা বাজিয়ে করলে, বাজিয়ে তো আমরা নোটেশনগুলো বুঝতে পারি, কিন্তু হঠাৎ করে যখন হারমোনিয়ামটা, আমি আমার স্টুডেন্টদেরকে ক্ষেত্রেই বলি, হারমোনিয়ামটা অফ করে যখন সাপা ধরে গাইতে বলি, তখন ওরা সুর খুঁজে পায় না। ওইটা কিন্তু একটা ডিফল্ট মানে আমাদের বলা যায়
1: যে
0: হ্যাঁ একটা প্রবলেম হয়। তো তার জন্য আমি পাশাপাশি হারমোনিয়ামের পাশাপাশি তানপুরাটাকেও ইউজ করি।
1: আচ্ছা,
0: এটাই প্রথম মানে স্যার বলেছিলেন এবং এখনো এটা মনে আছে।
1: সেই শিক্ষাটা আপনি নিজে তো মেনেছেন এবং এখন সেই শিক্ষাটাই দিচ্ছেন আপনি ছাত্রছাত্রীদের। বাহ, অসাধারণ। এবারে জানতে চাইব যে আপনার এই যে সঙ্গীত জীবন শুরু হয়েছে একেবারে খুব ছোট বয়স থেকে, অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন? নিশ্চয়ই পেয়েছেন অনেকের থেকে, কার থেকে সব থেকে বেশি পেয়েছেন?
0: আমার মা।
1: আচ্ছা, বাহ।
0: আমার ছোটবেলায় নাচের দিকে একটু নেশাটা ছিল, আমার মা খুব ভালো নাচ করতেন।
1: আচ্ছা,
0: তো যদিও কোনো স্টেজ পারফরমেন্স করতেন না, কিন্তু শুনেছি মা খুব

0: নাচ করতেন, সেরকম ইচ্ছাটা আমার মা হয়তো সংসারের চাপে মার ওই ইচ্ছাটা চাপা পড়ে যায়
1: করতে পারে,
0: আমার আমার ছিল মানে ইচ্ছে ছিল যে না আমি মার মতো নাচ করব। কিন্তু আমার মা বললেন যে না, নাচে মানে নাচটাকে বাদ দিয়ে তুই গান কর, ওইটা তোর সারা জীবন থাকবে। নাচটা একটা সময় পরে নিজের শারীরিক অক্ষমতার কারণে হয়তো থাকবে না, কিন্তু গানটা তোর সবসময় সঙ্গী থাকবে। সেই কথাটা আমার এখনও ঠিক মনে হয় যে না, ঠিকই মা মা হয়তো ঠিক পথটাই আমাকে
1: বেছে
0: দিয়েছে, হ্যাঁ দেখিয়ে দিয়েছে।
1: সেটা হয়তো মা নিজেই যখন দেখেছেন নিজে করতে পারেননি, বিভিন্ন দায়িত্বের কারণে হয়তো নিজের স্বপ্নটা পূরণ করতে পারেননি, তাই আপনার সঙ্গে যাতে এরকমটা
0: না
1: হয় বা এটার চান্সও যাতে না আসে, তাই হয়তো তিনি সেটা বলেছিলেন তখন। তো অনুপ্রেরণা তো মার কাছ থেকে পেয়েছেন এবং মার একটা সাপোর্ট সবসময় ছিল নিশ্চয়ই আপনার,
0: মানে ছায়া সঙ্গী ছিল।
1: তো সেই জায়গাতে আরও একটা প্রশ্ন আসবে, যে যখন আপনি ছোট ছিলেন, মার সাপোর্ট পেয়েছেন, বড় হয়েছেন, বিবাহ হয়েছে, তো তারপরে এখন পরিবার সামলাচ্ছেন, গান সামলাচ্ছেন, সব কিছু করছেন, তো বাড়ির যে সাপোর্ট, সাহায্য, বাড়ির লোকেদের যে সাপোর্ট, সেটা কতটা প্রয়োজন আপনার মনে হয়?
0: সেটা তো অবশ্যই প্রয়োজন, বাড়ির সাপোর্ট না পেলে তো আমরা যেমন গৃহিণী, আমরা তো ওয়ার্কিং ওমেন না, আমি বাড়িতেই থাকি, গান বাজনাটাই করি, আমার এটাই ইয়ে। তো আমি করতাম, স্কুলে চাকরি করতাম, সেটা চলে গেছে, এখন আমি বাড়িতেই ক্লাস করাই, গানের ক্লাস করাই, গিয়েও টিউশন করি। তো আমরা তো বাড়ি থেকে বেরোতে পারতাম না বাড়িতে যদি সাপোর্টটা না থাকতো।
1: হ্যাঁ,
0: তো আমার হাজবেন্ড যথেষ্ট সাপোর্টিং, এবং আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই খুব গান বাজনা খুব ভালোবাসতেন, উনি আমাকে গান বাজনা দেখেই আমাকে বাড়িতে এনেছিলেন। তো এমনিতেও তো বাড়িতে একটু আধটু প্রবলেম থাকেই, তো তারপরেও আমার শ্বশুর মশাই খুব সাপোর্টিং ছিলেন, তো যার জন্য আমি এগিয়ে যেতে পারছি এখনও। এখন আমার শ্বশুর মশাই নেই, কিন্তু আমার হাজবেন্ড খুব সাপোর্টিং।
1: বাহ, সত্যি। মানে সেখানে এবারে যদি একটু জানতে চাই, যে এই যে সাপোর্টের কথা বললেন, হ্যাঁ অবশ্যই সেখানে মুখে বলে শব্দের মাধ্যমে সাপোর্ট তো রয়েছে, আর কী কীভাবে সাপোর্ট করেন তিনি আপনাকে?
0: আর কী কীভাবে বলতে, ঘরের কাজকর্ম তো একটু আধটু হেল্প করে, এটা তো স্বাভাবিক, করতেই হবে। আর যেমন মুখে তো বলবে, আমাকে কোথাও নিয়ে চলে যাওয়া, যে ওইখানে প্রোগ্রাম হবে, যে ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসবো, আমি তোমাকে, এটা এটা তো অবশ্যই করতে হয়, না হলে তো। আর আমার সাথে অনেক সময় থাকেনও, বসে থাকেন, অনুষ্ঠান দেখেন, অনুষ্ঠান উপভোগ করেন, আবার ভুল ত্রুটি হলেও বাড়িতে এসে বকাবকিও করেন, ওইটাও করেন, ওই শাসনটাও করেন,
1: শাসনটাও করেন, অসাধারণ। তো এই জিনিসটাও খুব প্রয়োজন, তাই তো, যে একজন একটা যদি মাপকাঠি তৈরি করে দেন, উনি যদি কন্টিনিউয়াস একটা জাজমেন্টের মধ্যে রাখেন, সেই বিষয়টাও তো নিশ্চয়ই প্রয়োজন।
0: হ্যাঁ হ্যাঁ, এটা আমার মাথায় থাকে যে বাড়ি যদি অনুষ্ঠানটা ভালো না হয়, বাড়িতে গিয়ে বকুনি খাবো।
1: বাহ, দারুণ দারুণ। এবং সেইভাবে গ্রাউন্ডেড থাকা বা মাটির সঙ্গে যে একটা কানেকশন, সেটা আপনি এত বছর ধরে সঙ্গীত শিক্ষার সঙ্গে জড়িত, নিজে এখন শিক্ষক আপনি, তারপরেও আপনি যে এই কথাটা বললেন যে বাড়িতে গিয়ে তো বকুনি খেতে হবে, এই যে আপনার চিন্তাটা, সেটাই হয়তো মানে আপনি নিশ্চয়ই বলবেন যে প্রত্যেকেই যারা শিখছে বা এখন আপনার মতো টিচার যারা, তাদের এই চিন্তাটা তো রাখা উচিত, তাই তো?
0: একদম, যারা শিখছে তাদের কখনোই ভালো হয়েছে বলতে হয়, কিন্তু আমার মনে হয় যে ভুলটাও ধরিয়ে দিতে হয়,
1: ভুলটাও ধরিয়ে দিতে হয়,
0: যে ঠিক আছে ভালো হয়েছে, কিন্তু আরেকটু ভালো হলে ভালো হতো, আরো ভালো হতো, সেরকম একদম তুমি খুব ভালো গেয়েছো না, এরকম বলতে নেই কখনো। তাহলে তার কি হয়, ওভার কনফিডেন্সটা চলে আসে, পরবর্তী সময় সে ভুলগুলোকে ইগনোর করতে থাকে, যে না আমার তো ভুল হয়নি, ওই জিনিসটা
1: ভুল হতে পারে,
0: হ্যাঁ হতে পারে না, আমাকে তো সবাই বলছে খুব ভালো হয়েছে। আসলে এখন এখন আমি দেখছি আমাদের সময় এরকম ছিল না, ভুলটাকে ভুল বলতেন গুরুরা, বা যখনই আমি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে গেছি, আমাকে স্টেজ থেকে নেমে আসার পর জাজরা ডাক মানে ডাকতেন, ডাকার পর বলতেন যে খুব ভালো গেয়েছো, কিন্তু ওই জায়গাগুলো সুরের আরেকটু কনসেন্ট্রেট করবে, ওইটাতে আরেকটু রেয়াজ করবে, কিন্তু এখন না, এখন ওইটা করেন না, এখন ওইটা হয় না। হ্যাঁ ভালো, খুব ভালো, খারাপ গাইলেও বলছে ভালো হয়েছে, এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না।
1: মানে গুরু তো শুধরে দেবেন, সেটা তো গুরুর দায়িত্ব রয়েছে নিশ্চয়ই, কিন্তু তারপরেও মানে যারা কন্টেম্পোরারিরা রয়েছে একসঙ্গে, যাদের সঙ্গে হয়তো আপনি গান করছেন, বা আপনার যারা সিনিয়ররা রয়েছে সেখানে, তাদের থেকেও তো সেই

0: এক্সপিরিয়েন্সটা মানে পাওয়া যেত, সেটা এখন এতটা পাওয়া যায় না তাহলে
1: বলছেন? এটা হয় না, হয়তো বা কি মনে করবে, কিরকম কেমন নেবে এটা ভেবেই হয়তো বলেন না, কিন্তু আমার মনে হয় না ওইটা বলা দরকার।
0: ঠিক,
1: ওইটা বলা দরকার,
0: শিল্পীর লিমিটেশনস আরো বেড়ে যায় যদি কেউ সেভাবে না ধরে ধরে
1: দেয়। আমার খুব ভালো লাগে কেউ যদি বলে যে না ওইটা তো একটু ভুল গিয়েছো তুমি, ওইটা ঠিক করে নিও, ওইটা বললে আমার খুব ভালো লাগে, শিখতে পারি,
0: শিখতে পারি।
1: হ্যাঁ
0: সত্যি, এবং মানে যতদিন শিক্ষার সঙ্গে জড়িত আমরা ততদিন তো আমাদের শিখতেই হবে,
1: প্রত্যেকদিন। শেখার তো কোনো বয়স নেই,
0: শেষও নেই, প্রত্যেক দিনই শিখতে হয়, প্রতি মুহূর্তেই আমরা শিখছি। পারিবারিক জীবন একদিকে আপনি সামলাচ্ছেন, একদিকে সঙ্গীতকেও আপনি আঁকড়ে ধরে আছেন, সঙ্গীতও আপনাকে আঁকড়ে ধরে আছে, তো এই দুটোর সামঞ্জস্য কীভাবে মেনটেন করছেন? অন্যদিকে আপনি সঙ্গীত শিক্ষার সঙ্গেও জড়িত রয়েছেন, কীভাবে এই জিনিসগুলো, নিজের সঙ্গীত শিক্ষা, নিজের সঙ্গীত চর্চা, তার পাশাপাশি সঙ্গীত শিক্ষাদান এবং পরিবার সামলানো, তিনটে জিনিস কীভাবে মেনটেন করছেন?
1: এগুলো ডিসিপ্লিন মেনটেন করি আমি। হ্যাঁ, একদম সকালে ঘুম থেকে উঠে রাত 12টা পর্যন্ত আমার একটা টাইম টেবিল থাকে, সেই টাইম টেবিলের মাপকাঠিতেই আমি চলি, এর বাইরে চলি না। অনুষ্ঠান থাকলে সেটা অন্যরকম হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু যে শিক্ষা, যে ক্লাসের ব্যাপার বা আমার চর্চার ব্যাপার, ওইগুলো আমি মাপকাঠিতেই রাখি, ওইগুলোর জন্য আমার টাইম টেবিল করা থাকে। হ্যাঁ একদম।
0: একটা টিপিক্যাল দিনের কথা যদি জিজ্ঞেস করি আপনাকে, যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারপর দিনটা কিরকম যায়, সেটা যদি একটু বলেন আমাদের।
1: আমার ভালোই যায়, সেরকম কোনো খারাপ দিন মানে
0: সময়টা কিভাবে কাটান, মানে কটা থেকে কটা কি করেন?
1: সকালবেলা উঠে রান্না বান্না করি, হাজবেন্ড অফিসে যায়, ওদেরকে, আমার ছেলেও অফিসে যায়, ওদেরকে অফিসে পাঠাই, তারপর আমার স্নান, মানে রান্না বান্নার সাথে সাথে আমার অনেকটাই টাইম লাগে, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি সমস্ত কাজ নিজেই করতে ভালোবাসি, তো করে টরে তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে, এরপর খাওয়া দাওয়া সেরে আবার বিকেলবেলা আমার ক্লাস থাকে, স্টুডেন্ট আসার আগে আমি নিজে একটু ওয়ার্ম আপ হয়ে নিই, আমার গলাটাকে একটু ওয়ার্ম আপ করি, কারণ ওদেরকে তো শেখাতে হবে, তখন আমার গলার সাপোর্টটা দরকার, তারপর ওদেরকে শেখাই। প্রতিদিন থাকে না, কখনো ক্লাস থাকে, কখনো রিহার্সাল থাকে বাইরে, আমি কয়েকটা সংস্থার সঙ্গে জড়িত, তো ওইগুলোরও কন্টিনিউ কয়েকটা সপ্তাহে দু একদিন ক্লাস থাকে, ওইখানে যাই, বাড়িতে ওইখান থেকে বাড়িতে আসার পর তারপর আবার ওই সেই রান্না বাড়ার কাজ, ব্যাস এইভাবেই চলে। রাত্রে অনেক সময় অনেক রাত্রেও হয়ে যায়, আমার পরদিনের যে ডিউটি ওইটার প্রিপারেশন আমি রাত্রেই নিয়ে রাখি।
0: আচ্ছা,
1: যার ধরুন আমার সুবিধে হয়, সকালে উঠে তাড়াহুড়োটা লাগে না,
0: ছোটবেলায়
1: তো আর রান্না বান্না করতাম না, সেটা পড়াশোনার ক্ষেত্রে ছিল, রেয়াজের টাইম, পড়াশোনার টাইম, ছোটবেলায় শুধু এই দুটোই কাজই করতাম, আর কিছু না, আর এখন তো একটু অন্যরকম, যাই হোক চলছে, ভালোই চলছে।
0: বাহ দারুন, তো এবারে আমরা আরো একটা গান শুনবো এবং তারপর আবারও ফিরবো আলোচনায়, আরো খুব মজার মজার জিনিস রয়েছে আপনার থেকে জানার, চলুন এবারে কোন গানখানি শুনবো?
1: এবারে আমি নজরুল গীতি করতে খুব ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো করি, কিন্তু নজরুল গীতিটা আমার ছোটবেলা থেকেই খুব ভীষণই প্রিয়।
0: বাহ চলুন,
1: তো আমি একটা নজরুল গীতি করছি,

0: দারুণ দারুণ আর একটা গান শুনলাম।
1: আমি নজরুল গীতিটা অ্যাকচুয়ালি কাকলিতে, আকাশবাণীতে কাকলি এবং যুববাণী দুটোতেই করতাম।
0: আচ্ছা, বাহ,
1: তো নজরুলটা তার জন্যই আমার খুবই প্রিয়।
0: বাহ, অসাধারণ। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে, এবং আজকের এই খোলা আকাশের পর্বে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী সুতিস্মিতা দাস ঘোষ। ওনার কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনছি এবং তার পাশাপাশি অনেক কিছু জানার চেষ্টা করছি, অনেক কিছু শেখার চেষ্টা করছি। তো সুতিস্মিতা ম্যাডাম, যেই কথাগুলো জানলাম আপনার কাছ থেকে, আপনার সঙ্গীত জীবনের অনেক কিছু জানলাম, কিন্তু তার পাশাপাশি জানার চেষ্টা করব যে সঙ্গীত ছাড়া আপনার আর কী কী হবিজ আছে বা এছাড়া আপনি কী করেন?
1: সঙ্গীত ছাড়া তো কিছু, এমনিতে কাজ করার কিছু করার তো সময়ই পাই না। এমনিতে সঙ্গীত ছাড়া আমি তো রান্নাটার, মানে রান্না যে নর্মালি রান্না সবাই করে, ডাল আলু ভাজা ডিমের ঝোল মাংস এটা সবাই করে, আমি নতুন নতুন রেসিপি করতে খুব ভালোবাসি। নিজের থেকে কিছু কিছু, মানে ইনোভেটিভ কিছু কিছু রেসিপি করতে ভালোবাসি। জানি হয়তো অনেকে হাসবেন যে রান্না আবার কি, এটা তো সবাই করে,
0: কিন্তু আমি অন্তত হাসবো না এই ব্যাপারে।
1: আমি মনে করি রান্নাটাও একটা আর্ট
0: একেবারে।
1: এবং যারা গান করেন, আমি অনেকেরই ইন্টারভিউ শুনেছি দেখেছি, সবাই বলেন যে রান্না করতে খুব ভালোবাসেন। তো তখন আমি আগে এটা বলতে লজ্জা পেতাম যে রান্না করতে ভালোবাসি, এটা আবার কি বলার কি আছে, কি না। আমি দেখলাম যে আশা ভোসলে জি একদিন একটা ইন্টারভিউতে বলেছেন যে গান করার পাশাপাশি উনি রান্নাটা খুব ভালোবাসেন, রান্না করতে খুব ভালোবাসেন। তো তাই এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমিও রান্না করতে খুব ভালোবাসি। গান ছাড়া, অন্যান্য কাজকর্ম ছাড়া রান্নাটা আমার একটা হবিজ, হবিও বলতে পারো, পেশাও বলতে, মানে পেশা না, সরি, পেশা না, এটা নেশা। রান্না আমাদের যে বাড়িতে যেরকম নর্মালি রান্না হয় সেটা করার পরও আমি টুকটাক টুকটাক একটু একটু এটা এটা ওটা মিলিয়ে
0: ইনোভেট করার রান্নার মধ্যে একটু
1: চেষ্টা করি, এক্সপেরিমেন্ট করি। তো আমার হাজবেন্ড খুব পছন্দ করেন খেতেও, খুব, আমার ছেলে হাজবেন্ড দুজনেই খুব খাদ্য রসিক, তো ওরা খুব পছন্দ করে।
0: অসাধারণ। তো আপনার আপনার মানে পছন্দের রান্না এমন কি আছে, কোন ডিশটা আছে যেটা আপনার স্বামী এবং ছেলে খুব পছন্দ করে, কোন একটা পার্টিকুলার ডিশের কথা যদি বলা হয়, মানে এনি টাইম সেটা পছন্দেরই, এনি টাইম আপনি বানিয়ে দেবেন সেটা চলবে?
1: এটাও একটা, মানে কি বলবো, কাতলা মাছের একটা ঝোল আছে, সেটা কালিয়াও বলা যায় না, সেটা পাতলা ঝোলও বলা যায় না। এই এই মানে এটা আমি করি একটু আলু দিয়ে, একটু মানে হালকাভাবেই করি, এটা কি রেসিপি এটা বলতে পারবো না ঠিক, মানে যেটাই করি এটা খুব ওদের পছন্দ। এমন হয় যে কোনো একদিন হয় যে এটা দিয়েই ভাত খেয়ে ফেললো, আমার কোনো কিছু করতেই হলো না। এটা মানে দই কাতলা যেমন রাজকীয় ব্যাপার ট্যাপার কিছু না, একটা হালকা হালকাই একটা, হ্যাঁ, হালকা রেসিপি এটা।

0: আমি দেখেছিলাম, একটা ইউটিউবে দেখেছিলাম, তো ওইটা করি। করার পর বলছে মা, এইভাবে আমার ছেলে বিশেষ করে বলতো যে মা এই ঝোলটা তো খুব ভালো, অনেক তো বিয়ে বাড়িতে অন্যরকম খেয়েছি কিন্তু এটা তো এটা বেশ অন্যরকম লাগছে, এই আর কি।
1: দারুন। তাহলে গানের
0: পাশাপাশি সাধারণ, একদম অতি সাধারণ, এমনিতেও আমি অনেক কিছুই করি, যাই হোক, মিষ্টি টিষ্টি মানে পিঠা পিঠাপুলির মধ্যে অনেক অনেক ধরনের পিঠা বানাই।
1: আচ্ছা,
0: তো ওইগুলো খুব পছন্দ করে।
1: দারুণ ব্যাপার। তাহলে মানে একদিকে তো গান আছে এবং তার পাশাপাশি এক্সপেরিমেন্টের জায়গা সেখানে আছে পুরোপুরি রান্না, এবং রান্না অবশ্যই আপনার মানে হবিজের মধ্যে তো নিশ্চয়ই রান্নাটা আসবেই।
0: একদম একদম,
1: দারুণ ব্যাপার। তো এছাড়া যদি বলি, ছোটবেলার কথা আমরা বলছিলাম একটু আগে, আপনার আপনি বলেছেন যে আড়াই বছর থেকে মোটামুটি আপনার গান এবং নাচ দুটোই চলছিল, এবং পাঁচ বছর বয়স থেকে আপনি একদম ফুল ফ্লেজেডভাবে গানে চলে গেলেন এবং গান শুরু করেছেন। তো ছোটবেলার একটা কথা আপনি বলেছেন যে তখন আপনাকে বলতে হতো না যে গান করো বা গানটা রেয়াজ করতে বসো, সেভাবে আপনি নিজে থেকেই করতেন। তো সেই যে শিক্ষা, সেটা আপনার নিজের মনের ইচ্ছা ছিল একটা, সেখান থেকেই আপনি করেছেন। তো এখনকার দিনে, আজকালকার দিনে আপনি নিজেও শিক্ষক, আপনি নিজেও হয়তো দেখেছেন অনেক ক্ষেত্রে মা বা বাবা যাদের সন্তানেরা রয়েছে, তাদের সন্তানদের উপর একটা মানে গান বাজনাকে নিয়েও একটা চাপ থাকে যে সেটা করতে হবে, গান করতে হবে বা পার্টিকুলার কোনো একটা ইনস্ট্রুমেন্ট শিখতে হবে, শিখতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই যে গোটা বিষয়টা, সেটাকে কিভাবে দেখেন আপনি? মানে মূলত সেটা কি একটা ডাইভার্সিটি বাড়ানো হয় ছাত্রছাত্রীর, নাকি একটা এক্সট্রা চাপ বৃদ্ধি করা হয় তার উপর?
0: আমি মনে করি এটা এক্সট্রা চাপ, কারণ কি, কোনো জিনিসকে যদি নিজের মন থেকে ভালোবাসতে না পারা যায়, সেটাতে মানে মনোনিবেশ করা খুবই কষ্টকর ব্যাপার, কঠিন ব্যাপার। সে গানটাকে করতে ভালোবাসছে না, কিন্তু তার মা বাবা জোর করে ওই ওই পাড়া ওই পাশের বাড়ির ও গান করছে, তোকেও গান করতে হবে,
1: তুলনার মধ্য দিয়ে সেটা
0: আসছে, এরকম এক জিনিসটা আসছে, কম্পারিজমটা বেশি হচ্ছে। তো আমি মনে করি এটা চাপ হয়ে যায়। তারপর কোনো কোনো বাচ্চাদেরকে তো নাচ গান আর্ট সব কিছুতে দিয়ে রাখে, ওদের ওদেরও তো একটা ব্রেনের একটা মানে ক্যাপাসিটি থাকে, তো ওই ওই জিনিস সবগুলো সামাল দেওয়া তো ওদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
1: ঠিক ঠিক,
0: যারা পারে, যারা গড গিফটেড থাকে, কিছু কিছু বাচ্চা থাকে গড গিফটেড, ওদের ওরা অলরাউন্ডার হয়, কিন্তু তাই বলে যে আমার ছেলেটাও অলরাউন্ড হবে, আমার মেয়েটাও অলরাউন্ডার হতে হবে, সেটা ভাবাটা ভুল।
1: ঠিক,
0: তার কোন দিকে ইয়েটা যাচ্ছে, তার কোন দিকে ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, মিউজিকের মধ্যে আছে, ইনস্ট্রুমেন্ট আছে, কোনটা ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটাতেই ওকে দেওয়া দরকার।
1: কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস যেটা দেখা যায়, মানে যারা প্যারেন্টসরা রয়েছেন তাদের মধ্যে, তারা একটা জিনিস বলে থাকেন যে ওর তো কোনো কিছুতেই ইচ্ছে নেই, ওকে যদি আমি জোর করে না করাই তাহলে তো কিছুই করবে না ও জীবনে, এরকম একটা কথাও কিন্তু উঠে আসে। তো আপনি একজন শিক্ষক হিসাবে যখন আপনি যদি এরকম সিচুয়েশন ফেস করে থাকেন, তখন এই ব্যাপারটাকে কিভাবে মিটিগেট করেন বা কিভাবে বোঝান দুই পক্ষকে, ছাত্রকেও এবং তার মা বাবাকেও, কিভাবে আপনি হ্যান্ডেল করেন বিষয়টা?
0: আমার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার ছেলে, আমার ছেলেকে দিয়ে আমি উদাহরণটা দিই, সবসময় ওদেরকেও বলি যে আমার ছেলে যখন ছোট ছিল সে গান করতে খুব ভালোবাসত, আমার কোলে বসে সবার সামনে গান করতো, একটা গান একবার শুনলেই মুখস্থ হয়ে যেত, ওর গান করে ফেলতো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হচ্ছে, হ্যাঁ, তবলাও বাজাতো, তবলাতেও ওর খুব ভালো হাত ছিল, হরকৃষ্ণ স্যারের কাছে তবলা শিখত, মনিলাল চক্রবর্তীর কাছে শিখত, তো তবলাতেও খুব ভালো হাত ছিল। যখন ক্লাস 4-5 উঠেছে, আস্তে আস্তে দেখছি ওর সেই নেশাটা চলে গেছে। কিন্তু যখন চলে গেছে দেখলাম, আমি কিন্তু জোর করিনি যে তোকে শিখতেই হবে, এটা করতেই হবে, ওই রকম জোর করিনি। ওর কিছুই তখন কিছুই করতে ইচ্ছে করতো না, ওই একটু ছেলে তো, ওই একটা বয়স থাকে, সবাই সবাই এই বয়সটা পেরিয়ে আসে, যে কেউ কেউ থাকে খুব মামাজ বয়স যেরকম থাকে, একদম গুড বয়সদের মতন থাকে, কিন্তু কেউ কেউ থাকে যে না, আমি কিছুই করব না, আমি একটু একরোখা, আমি অন্যরকম ইয়ে করব। তার যেমন ওই ভিডিও গেম খেলা, ওই রকম নেশাটা হয়ে গিয়েছিল। তখন আমি চাকরি করতাম, তো ওই ওই সময়টা আমি দিতে পারতাম না ওকে, সময়টা না দেওয়ার ফলে ও কী হচ্ছে, ওই ওই দিকে চলে গেছে নেশাটা। তো যাই হোক, এরপর আমার চাকরি চলে যাওয়ার পর আবার ওকে আমি ধরলাম, ধরার পর ওর এই ভিডিও গেমের নেশাটা বের করলাম। তখন তার হঠাৎ করে দেখি একদিন কিবোর্ড বাজানোর ইচ্ছে হচ্ছে, কিবোর্ড বাজাবে সে, হারমোনিয়াম দেখছি নিজে নিজেই বাজিয়ে একটা গান তুলে ফেলে।

0: ফেললো। আমি কিন্তু কখনো ওকে হারমোনিয়াম ধরাইনি বা সারেগামাও শেখাইনি, ও নিজে নিজেই কোন স্কেল ধরে হারমোনিয়াম। তখন বললাম, কিরে বাবা তুই কিবোর্ড শিখবি? বলছে হ্যাঁ মা শিখবো। তখন কিবোর্ড কিনে দিলাম, কিবোর্ড শিখ কতদিন করলো, নিজে নিজে কারো কাছে শেখেনি, আমার কাছেই আমি একটু আধটু দেখিয়ে দিলাম, ভালো করেছে, কয়েকদিন কিবোর্ড বাজিয়েছে, সব কিছু করেছে। এরপর আবার ওর এটা চলে গেল নেশাটা,
1: সেটাও চলে গেল,
0: হ্যাঁ সেটাও চলে গেল। তো তার জন্য আমি মানে ওকে তো জোর করতে পারি না, এরকম একটা নেশা হয়, এটা কি বলবো, এটা আমি ঠিক মানে সায়েন্সটা বলতে পারছি না। মানে আমি বাচ্চাদেরকেও বলবো যে ওদেরকে চাপ না দিয়ে ওদের সময়টা, ওদেরকে একটু সময় দেওয়া দরকার, যে ওরা কিভাবে নিচ্ছে সময়টাকে, কি করতে চাইছে। যদি খারাপ দিকে যায় সেটাতে তো অবশ্যই আমরা আটকাতে হবে, কিন্তু এই যে খারাপ দিকে যাওয়াটা ওইটাকে কিভাবে আটকাবো, তার জন্য মা বাবাকে সময় দিতে হবে। আসলে এখন এটাই প্রবলেম যে মা বাবা দুজনেই মানে ব্যস্ত থাকেন, কাজকর্ম করতে থাকেন, এটা একটা বিরাট এফেক্ট হয় বাচ্চাদের উপর।
1: একটা জিনিস, আরেকটা প্রশ্ন এখানে আসবে যে মানে আপনি যখন বললেন যে আপনার ছেলের ভিডিও গেম অ্যাডিকশনের কথা বললেন, তো সেই ক্ষেত্রে এখনকার দিনে এখন তো অ্যাডিকশন আরও রয়েছে অনেক রকমের, অর্থাৎ এখন মোবাইল ফোন অ্যাডিকশন রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন রয়েছে, এই সব বিষয়গুলো রয়েছে। তো এই অ্যাডিকশনগুলো থেকে কি গান বাজনার যে চর্চা সেটা কি সাহায্য করতে পারে এগুলো থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে?
0: ওইগুলো হ্যাঁ, গান বাজনা সাহায্য করতে পারে। গান বাজনার মধ্যেও যেমন ওয়েস্টার্ন মিউজিক কিছু রয়েছে, আমরা মনে করি যে ক্লাসিক্যাল করলেই সব কিছু হয়, ঠিক আছে ক্লাসিক্যাল তো বেসিকটা দরকার, কিন্তু কিছু কিছু ওয়েস্টার্ন মিউজিক রয়েছে যেগুলো ওদেরকে, যেমন ভিডিও গেমের সময় কিন্তু কিছু কিছু মিউজিক বাজে
1: থাকে, একটু হুক করে রাখার জন্য
0: ওইটা থাকে, ওইটা যদি বাচ্চারা নিতে পারে তখন কিন্তু তাদের মনে যে না ওই জিনিসটা তো, কিছু কিছু মিউজিক আছে ওদের ইনস্ট্রুমেন্টের দিকেও যেতে পারে ওদের নেশাটা, বা গানের দিকেও যেতে পারে, কিন্তু ওকে সেখান থেকে ওভারকাম করে আসতে হবে, ওইটাতে প্যারেন্টসদের মানে সহযোগিতা অনেক দরকার।
1: কি বক্তব্য থাকবে, যেহেতু আপনি শিক্ষিকা একজন, সঙ্গীতকে নিয়ে চর্চা করছেন দীর্ঘ বছর ধরে, একটা বাচ্চা এখনকার দিনে ছোট বাচ্চা, এখন দেখা যাচ্ছে একেবারে ছোট বাচ্চা, ও হয়তো ঠিক করে মোবাইল ফোনটা তুলতেও পারবে না, সেই বাচ্চাও মোবাইল ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে খাওয়ানো হচ্ছে, নালে সে খাচ্ছে না, এইরকম পর্যায়ে চলে গেছে। হ্যাঁ এটা অবশ্যই বাবা মায়েরা করছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি যে অ্যাডিকশন খুব সহজ হয়ে গেছে, তো সেখান থেকে গান বাজনার চর্চা কতটা সেখানে বার করে আনতে পারে, এবং গান বাজনাকে কিভাবে ইন্ট্রোডিউস করা উচিত একজন বাচ্চার জীবনে, যা যাতে করে সে এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন হোক, মোবাইল ফোন অ্যাডিকশন হোক, বা এই ভিডিও গেম অ্যাডিকশন হোক, এইসব অ্যাডিকশন বা অন্যান্য যে খারাপ আরও নেশার ব্যাপারগুলো রয়েছে সেইগুলো যাতে না যায়, গান বাজনাটা কীভাবে ইন্ট্রোডিউস করা উচিত একজন প্যারেন্ট হিসেবে আপনার কী মনে হয়, এবং একজন শিক্ষিকা হিসেবে কী মনে হয়?
0: ওকে গান শোনাতে হবে।
1: আচ্ছা,
0: এক নম্বর ওকে বিভিন্ন ধরনের যে গান শোনাতে হবে, এবং ও কোনটা নিচ্ছে, কোন গানটা, কোন ধরনের গানটা ওর ভালো লাগছে, হ্যাঁ যে ধরনের ফিল্মি সং হতে পারে, ক্লাসিক্যাল হতে পারে, ওয়েস্টার্ন মিউজিক হতে পারে, যেটাই হোক ওকে শোনাতে হবে। ভিডিও গেমের জায়গায় যদি ওকে আমরা গান শোনাই,
1: হ্যাঁ
0: তাহলে অভ্যাসটাই তো আসল না
1: একেবারেই।
0: আমি যদি ছোটবেলা থেকে ওকে অভ্যাস করাই তাহলে তো সেটা, এখন ছোটবেলা থেকে না ও মানছে না, ওকে আমি ভিডিও গেম চালিয়ে দিলাম, চালাচ্ছে ওকে, ভাত গড়াস গড়াস ভাত ঢুকিয়ে দিচ্ছি,
1: সেখানেও একটা ব্যাপার থাকে কি বাবা মায়েদের সময়টা
0: নেই, এইটাই
1: ও ট্যান্ট্রাম দেখাচ্ছে, সেখানে ট্যান্ট্রামটা না ওকে দেবই না বলে গান শোনো না হলে অন্য কিছু করো না তোমাকে খেতে হবে, এই সময়টাও তো নেই,
0: এটাই মুশকিল। আর এখন বাবা মার ধৈর্যটা অনেক কমে গেছে, একদমই নেই। আমি মানে বললি যে আমার ঘরে যেমন আমার হাজবেন্ডের ধৈর্য একদম কম, আমার ছেলেকে আমি পুরোটাই হ্যান্ডেল করেছি, তো ওর একদমই ধৈর্য কম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মা বাবাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে, বাচ্চারা তো করবেই, বাচ্চা যদি বুঝতো তাহলে তো ওর আর বাচ্চা হতো না, না
1: একেবারেই,
0: মা বাবাদের বুঝতে হবে সেটা।
1: এবং এই জায়গাতে একটা কথা অবশ্যই থাকছে, মানে আমি যদি গান নিয়ে চর্চা নাও করি, অর্থাৎ গান নাও শিখি, সেখানে যদি আমি গান শুনিও, গানকে যদি ভালোবাসি শুধুমাত্র, সেই যে সময়টা আমি গান শোনার দিকে দেব সেটা আমি অন্যদিকে দিতে পারছি না, অন্যদিকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে পারছি না, বা মোবাইল ফোনে অন্য কিছু করতে পারছি না, গেম খেলতে পারছি না। তো সেই জায়গাতে গান শোনা, শুনে গানকে ভালোবাসা, অ্যাজ এ লিসনার, সেটাও তো একটা ভালো অভ্যেস হতে পারে নিশ্চয়ই, সেটাই বলছিলেন আপনি।
0: তো সেই দিকে না গিয়ে এই যে বিভিন্ন

0: আমাদের তো হুপার টুপার থাকে, বিভিন্ন
1: হুম হুম
0: ব্লুটুথ
1: হুম
0: থাকে, ওইগুলো দিয়ে ঘরটাকে একদম স্টুডিওর মতো বানিয়ে যদি ওদেরকে শোনানো যায় তাহলে কিন্তু ওরা এন্টারটেইন করবে, ওইগুলো শুনবে আমার মনে হয়
1: ঠিক ঠিক ঠিক
0: যতটুকু।
1: অর্থাৎ ছোটবেলা থেকেই এই অভ্যেসটা যদি থাকে, ধীরে ধীরে যদি প্যারেন্টসরা ইন্ট্রোডিউস করেন তাদের বাচ্চাদের জীবনে, তাহলে হয়তো বড় হওয়া অবধি সেটা একটা অভ্যেসে পরিণত হবে এবং সেটা
0: হ্যাঁ
1: সঙ্গীতকেও তারা ভালোবাসতে শুরু করবে।
0: একদম
1: এবং তারা শিখুক না শিখুক, সঙ্গীত মানে গান গাওয়া যদি তারা নাও শুরু করেন, সঙ্গীতকে তো ভালোবাসবেন, সঙ্গীতের
0: একদম
1: ব্যাপারে
0: একদম।
1: জানবেন অনেক কিছু।
0: আর সঙ্গীত

0: শান্তি।
1: একেবারে
0: আমি গান করার থেকে আমি মনে করি শুনতে আমার শোনাটা বেশি দরকার।
1: এবং আজকালকার দিনে যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে অ্যাংজাইটি প্রচুর পরিমাণে বাড়ছে, ডিপ্রেশনের হার অনেক বেড়ে যাচ্ছে, সেখানে গান তো সাহায্য করতেই পারে।
0: একদম,
1: বাহ, সত্যি এভাবেই যদি আমরা ভাবি, এভাবেই যদি আমরা এগিয়ে যাই, তাহলে তো নিশ্চয়ই সঙ্গীত অনেক দূর এগিয়ে যাবে, আমরাও সঙ্গীতকে নিশ্চয়ই নিয়ে এগিয়ে যাব। এবারে কি আরেকটা গান শুনবো আমরা?
0: এবারে হ্যাঁ, আরেকটা গান করছি, এবারে একটি আধুনিক গান করছি, হেমন্ত শুক্লাজির কণ্ঠে গাওয়া।
1: বাহ, দারুণ।

0: থাকবে যে মঞ্চ পরিবেশনা আপনি একেবারে আড়াই বছর বয়সে করেছেন এবং তারপর বহু বছর ধরে মঞ্চের সঙ্গে আপনার একটা যোগ রয়েছে, সূত্র রয়েছে, সেখানে পারফর্ম করছেন আপনি। এখনকার দিনে মঞ্চ যে স্টেজ পারফরমেন্স সেগুলো তো হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন অনেক ক্ষেত্রেই অনেকগুলো হচ্ছে, তো এই কম্পিটিশন বিষয়টা গানের ক্ষেত্রে কিভাবে দেখছেন আপনি? সেটা কি ভালো করছে একটা ছাত্র নাকি কোনো না কোনো দিকে খারাপও করছে, কিভাবে দেখছেন?
1: কম্পিটিশন আমরাও করেছি, ছোটোবেলায় আমরাও করেছি, অনেক হতো, এখনও হয়। তো কম্পিটিশনের ব্যাপারে আমি বলতে চাই, কিছু কিছু গার্জিয়ান আছে যারা বাচ্চাদেরকে না শিখিয়েই, না প্রপার ট্রেনিংটা না দিয়েই ওদেরকে মঞ্চে তোলার জন্য মানে প্রস্তুত থাকেন, যে না ওকে একটা কম্পিটিশন। আমার কাছেই আছে যারা শেখে, ওদের মা বাবা বলেন যে ম্যাডাম ওকে, ও তো ওইখানে কম্পিটিশন দেবে, ওকে একটা গান তুলিয়ে দিন। তো সেটা আমি খুব একটা ভালো নিই না, কারণ যদি ভালো গায়, ভালো করে, তাহলে তো নিজের থেকেই ওর মানে ওর ইয়েটা আসবে যে না প্রতিযোগিতায় গাইব। কিন্তু আমি নিজেও বিচারক হিসেবে থাকি, বহু প্রতিযোগিতায় থাকি, বেসিক ট্রেনিংটাও ওদের হয় না।
0: আচ্ছা আচ্ছা,
1: মঞ্চে গান করতে চলে আসে, সুর ঠিক ঠিক ঠিক জায়গায় লাগে না, সুর তালের ব্যাপারে আইডিয়া থাকে না, ওইটা না করাটাই উচিত। যারা ভালো করতে পারে ওদেরকেই কম্পিটিশনে যাওয়া উচিত, এবং যারা গার্ডিয়ান আছে বা গুরু শিক্ষক আছেন ওদেরকেও আমার এটাই বলার যে ভালো পারফরমেন্স যারা করতে পারবে। হ্যাঁ, পাঁচজন ভালো পারফরমেন্স করছে, ওদের মধ্যে ফার্স্ট তো একজনই হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কিন্তু তার মধ্যেও আমি কতটুকু গাইতে পারলাম বা আমার বাচ্চাটা কতটুকু গাইতে পারলো সেটা তো আমি নিশ্চয়ই শুনে বুঝতে পারি।
0: ঠিক,
1: এই জিনিসটা তো বোঝার ক্ষমতা সবারই আছে, সেটা না করাটাই।
0: সেখানে একটা কাউন্টার আর্গুমেন্ট আসতে পারে যে স্টেজে না উঠলে তো সেখানে কনফিডেন্সটা আসবে না, এবং কনফিডেন্স যদি না আসে তাহলে হয়তো পরবর্তী সময়ে ট্যালেন্ট থাকলেও সে কনফিডেন্স না থাকার ফলে সে হয়তো পারফর্ম করতে পারবে না। এই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবে?
1: কিন্তু যারা একদমই মানে তোমার বাড়িতে প্র্যাকটিস করবে না, বাড়িতে সে সাধনা করবে না, তার তো সুরটা বসতে হবে গলায়, কণ্ঠে বসতে হবে, তারপর না সে স্টেজ পারফরমেন্সের ব্যাপারটা আসে, কনফিডেন্সের ব্যাপারটা আসে। যদি সুরে গাইতে পারে তার কনফিডেন্স এমনিতেই আসবে, আমার মনে হয়।
0: বেসিক যেটা রয়েছে সুর, সেটা থাকতেই হবে,
1: সেটা থাকতেই হবে। আবার অনেকে দেখবে বেসুরও গাইছে কিন্তু কনফিডেন্টলি গাইছে, এটাকে আমি কি বলবো, আমি নিজেই ভাবতে পারি না।
0: এই কনফিডেন্সের তো মানে সেখানে মানে নেই, সত্যি কথা,
1: এটা ভুলভাল গাইছে কিন্তু খুব কনফিডেন্টলি
0: গাইছে, এবং এতটাই কনফিডেন্টলি গাইছে হয়তো অন্য কেউ তাকে শুধরে দেওয়ার ক্ষেত্রেও সে সংকোচ বোধ করছে,
1: ওইটাতে আমার কিছু বলার নেই। কিন্তু সুর যদি নিজের যে সাধনাটা যদি প্র্যাকটিসের টাইমটা যদি ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে তার কনফিডেন্স এমনিতেই আসবে। আমাদের যেরকম বললাম যে এখন বয়স হয়েছে একটু কনফিডেন্সটা কমে গেছে, সেক্ষেত্রে আমাদের রেয়াজের ঘাটতি থাকে, অবশ্যই থাকে, সেরকম প্র্যাকটিসটা ছোটোবেলার মতো করতে পারি না, যার জন্য মঞ্চে ওঠার সময় চিন্তা থাকে যে ওইটা সুরে লাগবে, তো ওইটা এই ব্যাপারটা থাকে,
0: ব্যাপারটা চলে আসে,
1: চলে আসে, এমনিতেই চলে আসে।
0: আচ্ছা ম্যাডাম, আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি ছুটছে আর খুব বেশি সময় নেই, কিন্তু আপনার কাছে আরও একটা গান শুনতে চাইব।
1: একটা গান, আচ্ছা, সন্ধ্যা মুখার্জির কণ্ঠে গাওয়া একখানি গান করছি,

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, এবং খোলা আকাশের আজকের এই পর্বে আপনারা শুনছেন গান এবং শুনছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী সুচিস্মিতা দাস ঘোষের সঙ্গীত। শ্রোতা বন্ধু, আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, আপনারা চাইলে ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে, এবং আমাদের শিল্পীর সাথে কথা বলতে পারেন। আপনাদের পছন্দের কোনো গান থাকলে সেটাও অনুরোধ করতে পারেন, যদি আমাদের শিল্পীর সংগ্রহে সেই গান থাকে তাহলে অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব আপনাদের। 0381-232-6253 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। সুচিস্মিতা ম্যাডাম, এবারে যে প্রশ্নটা আপনার জন্য।

0: খুব সুন্দর আরও একটা গান শুনলাম। তো আমাদের সময় একেবারেই শেষ, আর মাত্র 2-3 মিনিটের মতো রয়েছে। তো আপনার কাছ থেকে এবারে জানতে চাইব যে এতক্ষণ পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের নিয়েও কথা বললাম, একটা বড় সময়ে আপনি সঙ্গীতের সঙ্গে রয়েছেন, তো সেই ক্ষেত্রে সঙ্গীতের যে ইভলিউশন সেটাও আপনি দেখেছেন এবং ছাত্রদের আউটলুক টুয়ার্ডস মিউজিক সেটাও দেখেছেন। আপনি যখন ছাত্র ছিলেন তখন ছাত্রছাত্রীরা কীরকমভাবে সঙ্গীতের প্রতি তাদের অ্যাপ্রোচটা কীরকম ছিল, এবং এখন যখন আপনি শিক্ষিকা হিসাবে ছাত্রছাত্রীদের দেখছেন তখন কী দেখছেন, ছাত্রছাত্রীদের আউটলুক টুয়ার্ডস মিউজিক কীরকম আছে, কীভাবে দেখছে তারা সঙ্গীতকে, সাধনাকে?
1: আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গুরু যেভাবে শিক্ষা দিতেন, যে বেসিক নোটেশন, বেসিক শিক্ষা, সেগুলো আমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শিখতাম এবং গুরু বাক্যটাই, মানে কি বলবো, এটাই মনে করতাম যে না, বেদ বাক্য, গুরু যেভাবে বলেছেন সেভাবেই চলতে হবে,
0: সেটাই চলতে হবে।
1: কিন্তু এখন ছেলে বাচ্চারা যখন, এখন আমাদের একদম ছোট ছোট বাচ্চা আমি শেখাই, ওদের কনসেন্ট্রেশন আনাটা ভীষণ টাফ, গানের প্রতি, সঙ্গীতের প্রতি, যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টের প্রতি বলুন, কনসেন্ট্রেশন আনাটা ভীষণ টাফ, তবে শিখতে চায়। আমি যেমন, আমার একটা স্টুডেন্ট আছে, ও ভীষণ চঞ্চল, ওকে জিজ্ঞেস করি কি তোর কি গান করতে ভালো লাগে না, বলে হ্যাঁ ভালো লাগে কিন্তু সারে গামা করতে ভালো লাগে না।
0: আচ্ছা,
1: এটা এটা হ্যাঁ এটা অনেকের ক্ষেত্রেই হয় যে ছোটবেলায় সারে গামাটা ওরা বোঝে না, ওইটার যে কতটুকু গুরুত্ব সেটা বোঝে না। একটা বয়স থাকে যেটার পর সে, মানে ওরা বুঝতে পারে যে না, এটার গুরুত্বটা অনেক অনেক বেশি। হ্যাঁ, আমি অনেক এইজেরও এক দুজন শিখাই, তো ওরা যেমন রিয়েলাইজ করে যে না, ছোটবেলায় যদি শিখতাম তাহলে হয়তো আরেকটু ভালো গাইতে পারতাম, তো ওই জিনিসটা হয় এখন আর কি। বাচ্চাদের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, বাচ্চারা একটু অন্যমনস্ক থাকে, ওদেরকে খুব কষ্টে।
0: ছোট্ট করে এবারে আপনার কাছ থেকে জানতে চাইবো যে একেবারেই সময় আমরা শেষের পথে, যে আপনার বার্তা কি থাকবে ছাত্রছাত্রীদের প্রতি এবং তার পাশাপাশি যারা প্যারেন্টসরা রয়েছেন তাদের প্রতি সঙ্গীত শিক্ষাকে কেন্দ্র করে?
1: সঙ্গীত শিক্ষাকে কেন্দ্র করে এটাই বার্তা থাকবে যে বাচ্চাদেরকে সময় দিতে হবে এবং গান শোনাতে হবে, বেশি করে গান শোনাতে হবে, গানের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, এটাই আমার বার্তা। তারপর তার যদি ইচ্ছা থাকে সে এমনিতেই সে শিখবে।
0: বাহ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, এতক্ষণ আপনি সময় দিয়েছেন আমাদের এবং এত সুন্দর সুন্দর গান শুনিয়েছেন এবং তার পাশাপাশি এত সুন্দর কথা বলেছেন যার থেকে আমরা শিখতে পেরেছি অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন খোলা আকাশ পর্বে। আজকের শিল্পী শ্রীমতী সুচিস্মিতা দাস ঘোষের কণ্ঠে নানান গান এবং তার পাশাপাশি নানান কথা তিনি বললেন যার থেকে আমরা অনেক কিছু শিখলাম। আজকের এই পর্ব শ্রোতা বন্ধু এখানেই শেষ করছি, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই সেরা কথা পর্ব নিয়ে আবারও ফিরছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, এখন সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার আজকেরই পর্বে আমরা শুনব স্বামী বিবেকানন্দের বিভিন্ন উক্তি। স্বামী বিবেকানন্দের আজকের এই উক্তিগুলো থেকে আমরা শেখার চেষ্টা করব অনেক কিছু, জানার চেষ্টা করব স্বামী বিবেকানন্দকে আরও একটু ভালোভাবে। শ্রোতা বন্ধু, স্বামী বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। অর্থাৎ যুবশক্তিকে জাগ্রত করার জন্য তিনি এই কথাটা বলেছিলেন। তিনি যুবদের বিশেষ করে উঠতে জাগতে এবং তাদের লক্ষ্যে অবিচল থাকার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তিনি বলেছিলেন, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত যাতে কেউ কাজ করা না থামায়। কাজ করতে হবে, কর্ম করে যেতে হবে, তাহলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। আজ বহু বহু বছর পরেও তার এই কথা একই রকমভাবে কার্যকর। তিনি আরো বলেছেন, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। অর্থাৎ তিনি বলেছেন যে এমন কাজ করতে হবে যার ফলে মানুষের ভালো হবে, মানুষের জন্য কাজ করতে হবে, তাহলেই মানুষ তোমাকে মনে রাখবে। আর যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আসবে, তখন আপনি হাসতে হাসতে যেতে পারবেন, কারণ আপনার মনে তৃপ্তি থাকবে, আপনার মনে শান্তি থাকবে। কিন্তু জগৎ আপনার কাজের কথা মনে করে কাঁদবে। তিনি আরো বলেছেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। অর্থাৎ কেউ যদি ভালো কাজ করে, সে ভালো কাজের ফল সে পাবেই, জগতের কোনো শক্তি সে ভালো কাজের ফল পাওয়া থেকে তাকে আটকাতে পারবে না।

তিনি আরো বলেছেন, যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবথেকে বেশি অভিভূত করতে পারি। অর্থাৎ আমরা যখন অহংকার ছাড়া কোনো কাজ করি, নিজেদের মধ্য থেকে অহংকারকে বাদ দিয়ে দেই, তখনই আমরা সব থেকে ভালোভাবে কাজ করতে পারি। কারণ সেই কাজ থেকে আমাদের কোনো আশা থাকে না, সেই কাজ করে সেই ফলের কোনো আশা থাকে না, এবং অন্য কোনো কাজের সাথে তাকে তুলনা করেও আমরা কাজটা করি না। তাই সব থেকে বেশি ভালোভাবে আমরা সেই কাজটা করতে পারি, এবং এই কাজের ফল যখন বেরিয়ে আসে তখন মানুষ তার

দেখে অনেকটাই অভিভূত হয়। সেই কথাই স্বামী বিবেকানন্দ বলে গেছেন। তাই যে কোনো কাজ করার আগে স্বামী বিবেকানন্দের এই কথাটা মনে রাখা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেছেন, মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। অর্থাৎ আমাদের মনের মতো যদি কাজ হয়, কোনো একটা কাজ যেটা আমরা ভালোবাসি, যে কাজটাকে, সেই কাজটা যখন আমাদের কাছে আসে তখন আমরা প্রত্যেকেই সেটা করতে সমর্থ হই, কারণ সেই কাজটা আমরা ভালোবাসি, সেই কাজটা করতে আমরা পটু, দক্ষ। কিন্তু এমন কোনো যদি কাজ আসে যে কাজ করতে আমরা পছন্দ করছি না, কিন্তু তারপরেও সেই কাজকে আমরা পছন্দ করে নিজেদেরকে সেই যোগ্য করে তুলি যে সেই কাজকে আমরা পছন্দ করতে শুরু করি, সেই কাজকে ভালোভাবে করতে পারি, তখনই প্রমাণিত হয় যে আমরা বুদ্ধিমান। আর কোনো কাজই ছোট নয়। তাই স্বামীজি বলেছেন যে কোনো মনের মতো কাজ যে কোনো মূর্খ ব্যক্তি করতে পারে, কিন্তু যে বুদ্ধিমান সে প্রত্যেক কাজকেই মনের মতো কাজ বলে করতে পারে, কারণ কোনো কাজই একদম ছোট নয়। ইচ্ছে শক্তি জগৎকে পরিচালনা করে থাকে, সে কথাই বলে গেছেন স্বামীজি। অর্থাৎ কারোর যদি ইচ্ছে শক্তি থাকে যে তিনি কোনো কাজ করবেন, জগৎকে পাল্টাবেন, সেই ইচ্ছাটাও যদি থাকে তার মনে, সেটা সম্ভব তখনই মাত্র যখন তিনি তার ইচ্ছাটাকে দৃঢ়ভাবে প্রতিফলিত করবেন। তিনি আরো বলেছেন, কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় না। অর্থাৎ কোনো বড় কাজ যদি আমরা করতে চাই, সেখানে পরিশ্রম করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। সেটা যদি আমরা না করতে পারি তাহলে সেই কাজ কখনো সফল হবে না। কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হবে না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ। অর্থাৎ যদি সমস্যার সম্মুখীন হতে থাকেন, আপনি কোনো পথে চলতে চলতে বাধার সম্মুখীন হতে থাকেন, তাহলে বুঝতে হবে যে সেই পথে, যে পথে আপনি চলেছেন, সেটা সঠিক পথ। কারণ ভুল পথে চললেই সেখানে কোনো বাধা আসে না, বিপত্তি আসে না। তাই সারাদিন চলার পথে যদি সমস্যার সম্মুখীন না হয়ে থাকেন, স্বামীজির মতে তিনি বলে গেছেন, তাহলে বুঝতে হবে যে যে পথে আপনি চলছেন সে পথটা সঠিক পথ নয়, সে পথটা বদলানোর প্রয়োজন রয়েছে। শ্রোতা বন্ধু, সেরা কথার আজকের এই পর্বে আমরা শুনলাম স্বামী বিবেকানন্দের বাণী। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তার পরপরই শুনবেন কক্সবাজার সংবাদ, এবং তারপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানিসহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA মেনে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের BSF এর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল।

0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইনি প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দিয়েছেন। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ছিল 44 ডিগ্রির বেশি। ইডেনে আজ IPL ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। ভারত ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই প্রধানমন্ত্রীর এই আলোচনায় ভারত ও ইতালির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন ঘটেছে।
1: পিছলে লগভগ 3.5 বর্ষ মে মুঝে কই বার প্রাইম মিনিস্টার মেলোনি সে মিলনে কা অবসর মিলা হ্যা। ইয়ে ভারত আর ইটালি কে বিচ করিবি সহযোগ আর সামঞ্জস্য কো দর্শাতা হ্যা। উনকে নেতৃত্ব মে হামারে সম্বন্ধো কো নই গতি, নই দিশা আর নয়া আত্মবিশ্বাস মিলা হ্যা। মুঝে খুশি হ্যা কি হাম আপনে সম্বন্ধো কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়।
0: শ্রী মোদী ভারত ইউরোপ সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য ইতালির সমর্থনের প্রশংসা করেন এবং উদীয়মান প্রযুক্তি, উৎপাদন ও সুস্থায়ী উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। নেতারা কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনার পর উভয় নেতা একটি যৌথ বিবৃতি দেন। শ্রী মোদী বলেন, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ দুই দেশ প্রশস্ত করেছে। এছাড়াও জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় উত্তেজনার বিষয়ে ভারত ও ইতালি নিয়মিত যোগাযোগ রেখেছে। আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব সমস্যার সমাধান সংলাপ ও কূটনীতির মাধ্যমে করা উচিত। শ্রী মোদী আরও বলেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে উভয় দেশই ঐক্যবদ্ধ এবং তিনি উল্লেখ করেন যে সন্ত্রাসবাদে অর্থ যোগানের বিরুদ্ধে তাদের যৌথ প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, দায়িত্বশীল গণতন্ত্রকে শুধু সন্ত্রাসবাদের নিন্দা করলেই চলবে না, এর আর্থিক নেটওয়ার্ক গুলো ভেঙে ফেলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ইন্দো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘদিনের জট কাটিয়ে BSF এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের অসহযোগিতার কারণেই সীমান্ত সুরক্ষা দীর্ঘদিন বাধাপ্রাপ্ত হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার 2 সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ দেশের নিরাপত্তা এবং রাজ্যের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান, জাল নোট, আইন শৃঙ্খলা সমস্যা, বলপূর্বক ধর্মান্তকরণ, লাভ জিহাদ ও নারী নিরাপত্তা সংক্রান্ত নানা অপরাধের সঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগসাজশ পাওয়া গেছে। শ্রী অধিকারী আরো জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 2200 কিলোমিটার সীমান্ত। বর্তমানে প্রায় 1600 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও এখনও প্রায় 600 কিলোমিটার এলাকায় ফেন্সিং বাকি রয়েছে। এর মধ্যে আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি BSF এর হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, জমি ক্রয়ের সম্পূর্ণ অর্থ ভারত সরকার এবং BSF দিচ্ছে। ভবিষ্যতে আরও জমি দ্রুত হস্তান্তরের প্রক্রিয়া চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত BSF মহানির্দেশক প্রবীণ কুমার রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। সংশোধিত নাগরিকত্ব আইন CAMNএ পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর BSF কে জমি হস্তান্তরের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি BSF এর হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সীমান্তবর্তী থানাগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান,

2025 সালের 14 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল, কিন্তু পূর্ববর্তী রাজ্য সরকার সেই আইন কার্যকর করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নতুন সরকার ক্ষমতায় এসেই সেই নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ কর্মসূচির রূপায়ণ মন্ত্রী লি ইয়াং শুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, বৈঠকে উভয় পক্ষ যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং যৌথ রপ্তানির পথ তৈরির জন্য পারস্পরিক প্রচেষ্টাকে কাজে লাগাতে সম্মত হয়েছে। ভারতের প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা সংস্থা ডিআরডিও আজ শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র ব্যবস্থাপনা UL-PGM-V3 সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর জন্য ডিআরডিও, সরকারি সংস্থা, প্রতিরক্ষা উৎপাদন অংশীদার এবং শিল্পক্ষেত্রগুলিকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গে কবিপক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ও তার গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষার নিরাপদ, সুরক্ষিত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কঠোর সতর্কতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে শ্রী প্রধান একথা বলেন। বৈঠকে বিভিন্ন অনলাইন গ্রুপগুলির মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রী প্রধান এই ধরনের নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুয়ো তথ্য ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করা, ব্লক করা এবং বন্ধ করে দেওয়া। মন্ত্রী জোর দিয়ে বলেন যে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই শিক্ষামন্ত্রক, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আসন্ন জনগণনার অঙ্গ হিসাবে জাতিগত গণনা করানো কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত বলেছে এই বিষয়টি সরকারের নীতি নির্ধারণের আওতাধীন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, অনগ্রসর শ্রেণীর মানুষের সংখ্যা সরকারের জানা প্রয়োজন, যাতে তাদের উন্নতির লক্ষ্যে জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। উত্তর ও মধ্য ভারতে আজ তীব্র তাপপ্রবাহের খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা 44 ডিগ্রির বেশি ছিল। রাজস্থানের 2টি জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা এবং 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সংস্কৃতি মন্ত্রক বন্দে মাতরম ফ্রেন্স জাতীয় চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার জন্য এন্ট্রি জমা দেওয়ার সময়সীমা 31 মে পর্যন্ত বাড়িয়েছে। সমসাময়িক মাধ্যম ব্যবহার করে বন্দে মাতরমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করতে চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটার এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামীকাল পুনর্নির্বাচন, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন। সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 236,444 জন ভোটদাতা রয়েছেন। IPL ক্রিকেটে ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। টসে জিতে কলকাতা মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছে। কলকাতা 12 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ও মুম্বাই 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদকে মানবতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখার ক্ষেত্রে ভারত ও ইতালি ঐক্যবদ্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

0: সাসাই রাংবাই শালনিচিং ফেরাং সেপ্রিনা ওয়ান সুক্তং নাহার জা কাহিনী সাকা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়িরোগনি ক্রিকেট বাতাইলামেও তিনি কাইব্রী থমুং অংখা তাবো ককতমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারতে ইতালি বরকনি বুখাকনি হালকনো আলাইদা মানজুমংনি সেববাই হামগ্রাই খেলাইনা কক চংমু নাহার জাকা তিনি রোমো কথাজা কক তুমা থুমনাই রোগনি থুম অ ককনু সাকা ব মন্ত্রীবক্রক সাকা ভারতে ইতালি অ কাইনি হা কতন্য রিংতর খোলা লজিস্টিক তাই ব্লু রাং থংন খবই কিসাসক বাবায় থানসাকে সামং তাঙ্গান মন্ত্রীবক্রক তৈব সাকা বুখাকনি চুবামুং বাং রানো তৈব ককলাম সালাই জাখা তে কাইসা ভারত ইতালি সনামুং কেন্দ্র সংসাইতি সানা সামুবুতাং তাঙ্গই তঙ্গ মন্ত্রীবক্রক জর্জিয়া মেলোনি তৈ দুলমুংবাই বুখাকনি হালকন কতাল্লাম তে দমুং তৈ পৈতো আজিখা
1: अपने संबंधों को अपग्रेड करते हुए स्पेशल स्ट्रेटेजिक पार्टनरशिप की घोषणा कर रहे हैं। फ्रेंड्स, आज की बैठक में हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है।
0: মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিশ সাহা সাকা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সমপেশু সামংবুতাং হাস্তে থেকে করিংমানি সেপনো করা খেলাইনাইতে কক কাশাজাক শিলচামুং রকনো পাইরিওয়ান তিনি আগরতলানি টিআইএফ টিনি কনফারেন্স হল ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সমপেশু সামংবুতাং চেঙ্গি ব অকক সাকা ব সাকা হাস্তেনি বেবাক থায় তংনাই লুকুরক বাই হাপাংনি হালক করঙ্গি তনিনা বাগাই অয়াপ্রিন নাহার জাখা আবুনি বাগাই তাবুক বেবাক জেলানি লুকুরক আগরতলাও ফাইয়াউইন ভার্চুয়ালতে মন্ত্রীকরানো বরকনি সানমুং কক শিলচামুং শাহরি মানবায়ান তিনি নিবেড়েমো ব ভার্চুয়ালতে ধলাই হাঙ্কুনি খড়ক থামচি বাতে আগরতলানি খড়ক নৈনি কক্রক খনাকাতে দাগতিন শিলচামুং রকন পায়রিনা বাগে দাগিমুং রিখা বুসকাং জুলাই তালনি চিসনি শালমারিনি সিমি হাস্তেও লুকুলেখামুংনি সামুনি বাগে নাইকল ফাংনি যুগালিমুং চেংজাখা আবুনি বুখাক তিনি নিসিমি কৈলাসর সার্কিট হাউস ও নখা সালথামনি ফুরেংমুং সামুবুতাং চেংজাখা মাংপিলি ফুনুকমুংনি সেববাই লুকুলেখামুং রায়দানি জুদা জুদা বেরেম নতুই সাইমান রিজাখা আরো নো মানজাখা লুকুলেখামুং সামুবেডেকনি দাগিফাং রতন বিশ্বাস উনকুটি হাংকর নাইকল ফাংজক মেগা জেন ইয়াকবারা হাংকর নাইকল ফাং সাগর সুবন দেবনাথ খুরসাথাই কলায়ও হা কতরো তাবুকনো পুইলা ডিজিটাল প্ল্যাটফর্মনি সেববাই লুকুলেখামুং সামুং চেংজাকনাথ হাঙ্গই তঙ্গ আয়াঙ্গ খুয়াই হাংকর নাইকল ফাং হাবানগব তিনি নিশিমি সালথামনি ফুরেংমুং চেংজাখা আরো মানজাখা খুয়াই হাংকর নাইকল ফাং রজত পন্থ ইয়াকবারা হাংকর নাইকল ফাং অভিজিৎ চক্রবর্তী হাঙ্কুনি কায়দক ব্লকনি অফিসার নখবৈন কাইনি পুর পরিষদনি অফিসার রক হাস্তে বিদ্যাজ্যোতি তাংবুতাং মানজুমং রংনক রক নৈ সাই নৈচিত নৈচিসনি রংবিশিনি বাকে সায়েন্স আর্টস কমার্স বেডেগ রেমচিসাও বর্তি অংনা সামুতিনি নিশেমি চেংজাখা রংনক রংনাইখুংনি বুখাকতে সাইমানকা হাস্তনি জেসা বিদ্যাজ্যোতি রংনক বর্তি অংনাও কৈমুং নারকনাই রকন অনলাইননি সিমিন কৈমুং রিউই মান্নায়ন বিদ্যাজ্যোতি স্কুলস ডট কো ডট ইন বিদ্যাজ্যোতি রংনকনি অ ওয়েবসাইটও তিনি দীপর দাম নিয়েছেন সেমিন অনলাইনও ফর্ম ফিল আপ খেলাইমা সামুং চেংজাখা ফর্ম ফিল আপ খেলাইমানি পাইথাক শালমারি এংখা অ তালনি নৈচি ব্রী শালমারিনি হর দাম চিনি জোড়া তেনি শাল নৈচি বা শালমারি ও পুইলা মুংরেম কারিজাগানে পুইলা মুংরেম অংখরমানো রুগৈ কাউন্সিলিং অঙ্গানো নৈচি চার শালমারিব উলনি মুংরুম কারিজাগানো অ তালনি নৈচি চুকু শালমারি আবুনি কাউন্সিলিং অঙ্গানো অ তালনি থামচি শালমারি জুন তালনি চার শালমারিনি বিশিং বর্তিনি সামুবত পায়ান ককথুম তাংসেপ নাইখুংনি চেতন বাই তিনি আগরতলাও এ বি জি সি এক্স আর রায়দানতুই ককলাম সালাইমা সংসার জাখা এনিমেশন ভিজুয়াল এফেক্টস গেমিং কমিক্স দেয় এক্সটেন্ডেড রিয়েলিটি এবার এ বি জি সি এক্স আর বাবাইও চেরাই নাইকরং সনামখর গদালজাক রং করং তৈ জুদা জুদা বাবাইনি লুকো আদং রক ও ককলাম সালাইমাও মানজাখা পান্দ ককনারখা ককথুম তাংসেপ নাইখুংনি তাংকরা কিরণ গীতে তৈ ককথুম তাংসেপনি দাগিফাং জে আর আগুল গেশন বি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মান্না বাকে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারতে ইতালি বরক নি বুখাক নিনি হালক ন আলাইদা মানচুমুং নি সেবাই হামকরাই খুলাইনা ককচং মুং নাহার জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সমীপেশ সামুং বুতাঙ্গ ককশিল চামুং রগ্ন পাইরেওয়ান হাস্তে নি চে নুখুং রগ তালো ইউনিট বাচিনি কিসাচিং ফেরাং সামুঙ্গ ফনাঙ্গ বরক নি বাকে খক

নেনাঙ্গানু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা শালমারি কক তি শালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতরতে বই হা কতর্নি লুকুরক বাই ককলাম শালায়ন আবঙ্গানু মন কি বাত নি ফিল সারা থামচি ব্রি বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত পান্ডাও সাহরনানি কবখা মাইগভ ওপেন ফোরামো এবার নমো অ্যাপস লুকুরক ওয়ান শুক মুরকন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খেলাই দি হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান শুক মুরকন রেকর্ড রক খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতৈব SMS খেলাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নুই চিচুগো জরা ফিয়ক জাক টঙ্গানো হাস্তে নি যে নুখুংরক তালো ইউনিট বাচিনি কিসাচুং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাকি খক সাশাই রাংবাই শালনি চুং ফেরাংনি শেপরেনা ওয়ানসুক্তাং নাহার জাক্ষা হনি সাকা চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ তংখর গদাল জাক ফান্ন সামুঙ্গ ফুনাংনাও হাস্তে হাপাংতে হাস্তে চুং ফেরাং নাইখুংনি অম কতর কাইশা ইয়াপ্রি তিনি আগরতলাও রুফটপ সোলার পিবি সিস্টেম হ্যান্ডবুক কারিমা পান্দাও কক্ন সাকা বো চুং ফেরাং মন্ত্রী তেব সাকা প্রধানমন্ত্রী সূর্যগর যোজনানি বিশিং হাস্তেও শালনি চুং ফেরাংনি শেপ বাঙ্গই তঙ্গ তাবুক নিবিশিং খড়ক চিস নি সাইনি কবাং লুকুরক অ তাং বুতাঙ্গ বুমুং রেজিস্ট্রেশন খালাইকাতে খুং থামসাই বাড়া নুখুং বাই থাংনি নগ শালনি চুং ফেরাংনি শেপ আচুগরিখা হাস্তে চংমারি কমিশন এডিসি আমচাইও বুসকাং ভিলেজ কমিটি নি চংমারিনি বাকে জুদা জুদা ব্লক ও ভোট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিখা কদংজাক রিটার্নিং অফিসার এবার বিডিওরক অ তালনি চিচার শালমারিও মুংরেম কারিখা হাস্তে নি জুদা জুদা বুখাকস্তেতে ব্লক গনাঙ্গই বেবাগৈ কাই সাশাই বাড়া বাচি ভোট কেন্দ্র সংসা জাখা মুংরেম কারিমানুরগৈ যতনি কবাং ভোট কেন্দ্র তঙ্গ মনু ব্লক আরো কাইচার চিসনি ভোট কেন্দ্র তঙ্গ আবনো কারিব জম্পুজলা ব্লক কাইচার চিসা দশটা ব্লক কাইচি তুলাশিখরতে হেজামারা ব্লক কাই বাচি স্নিতে করবু ব্লক কাই বাচি বা ভোট কেন্দ্র সংসা জাখা শালচি ত্রিপুরানি ব্লক রগ্নি বিশিঙ্গ দামছড়াও তঙ্গ কাইব্রিচি বা পেচারথল কাইব্রি চিদক লালজুড়িব কাইথাম চিব্রি তে কুমারঘাটও কাইনৈ চিব্রি ভোট কেন্দ্র তঙ্গ ধলাইহাঙ্কর আম্বাসা ব্লক কাইব্রি চিসা ডম্বুরনগর কাই বাচিসাতে ছামুনুও কাইব্রিচি ভোট কেন্দ্র সেনাম জাখা ভিলেজ কমিটি চংমারিন তংকসাংতে সেরাই সেরাইকে পাইরিনও নাইকল ফাংনি বুখাক যুগালিমুং চেংজাখা স্বচ্ছ ভারত মিশন তাংবুতাঙ্গ তিনি শালথাং ত্রিপুরা হাংকুনি কায়দক ব্লক কশক মানৈ থুমনায় কায়দক মালখুং ইয়াফার জাখা আগরতলাও পান্ডা কাইশ হাংকর নাইকলফাং ডক্টর বিশাল কুমার বেলবাড়ি ডুকলি জিরানিয়া লেফুঙ্গা মান্দাইতে মোহনপুর ব্লক নিবাগে অ মালখুং রগ্ন বাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়িরকনি ক্রিকেট বাতাইলাইমাও তিনি কাইব্রী থংমুং ওঙ্কা নরসিংগনি TIT থংখলাও সংসাজাক থংলাইমাও চাম্পামুরা কোচিং সেন্টার রান ব্রিজি ব্রি বাই ব্রাইট ক্লাব নরসিংগনি PTA থংখলাও ব্লাড মাউথ ক্লাব রান থামরা থামচি ব্রি বাই চলমান সঙ্গ ন MBB স্টেডিয়ামও তরুণ সঙ্গ কোচিং সেন্টার নো রান চিদক বাই কসমোপলিটান ক্লাব ন তাই মোহনপুরনি তালতলা খলাও নিউ প্লে সেন্টার রান স্নিচি বাই বাদারঘাট কোচিং সেন্টার ন ম্যাচেন খা তাবুক নবার তৈবাননি ককতুমা বুসকাং দামনি চিব্রিও হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাং ককমা বাই বাক্সা দামো ব্রি চিনি সিমি বাচি কিলোমিটার দৌই ওয়াতই ওয়াউইমা নহিনী হজাক মৌরিখা নবার তৈবার নাইখুং খনা সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানু তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচিদক ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিসনি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পাই থাক ককতুমা বিভাগ রক্তইসা পড়িব মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারতে ইতালি বরগনি বুখাগনি হালকন আলাইদা মাঞ্জুমুংনি শেপ বাই হামক্রাই খেলাইনা ককচংমুং নাহারকা মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ভার্চুয়ালতে মুখ্যমন্ত্রী সময়পেশু সামুং বুতাঙ্গ কক শিলচামুং রকন পাইরিওয়ানু হাস্তনি জে নুখুং রক তালো ইউনিট বাচিনি কিসাচুং ফেরাং সামুঙ্গ ফুনাঙ্গ বরকনি বাকে কক নাকারদি খক সাশাই রাংবাই শালনি চুং ফেরাংনি শেপ রুনা ওয়ানসুক্তাং নাহার জাখা হনি সাকা চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা গুড়িরোগনি ক্রিকেট বাতাইলামেও তিনি কাইব্রী থংমুং ওঙ্কা ককবরক বাই কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানা খানা ফুং দামসনি তামুই সতী ব্রিজিও

স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সমী পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্ব রাজ্য জুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আজ আগরতলার TIFT-র কনফারেন্স হলে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্বের সূচনা করে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও নিবিড় করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এখন বিভিন্ন জেলার জনগণ আগরতলায় না গিয়ে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। আজকের পর্বে তিনি ভার্চুয়ালভাবে ধলাই জেলার 35 জন এবং আগরতলার 2 জনের অভাব অভিযোগ শোনেন এবং তা অবিলম্বে নিরসনের নির্দেশ দেন। রাজ্য নির্বাচন কমিশন ADC এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য বিভিন্ন ব্লকে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তথা BDOগণ গত 18 মে এই তালিকা প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক জুড়ে মোট 1550টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রাখা হয়েছে মনু ব্লকে, সেখানে মোট 87টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের যেসব পরিবার মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য মাত্র 1000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারে এটি রাজ্য সরকার ও রাজ্য বিদ্যুৎ নিগমের একটি বড় পদক্ষেপ। আজ আগরতলায় রুফটপ সোলার PV সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবার 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করেন। প্রথম পর্যায়ে তাদের মধ্যে 1,50,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে রাজ্যে সৌর বিদ্যুতের প্রসার দ্রুত বাড়ছে। বর্তমানে 17,000-এরও বেশি মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং ইতিমধ্যে 3,500 পরিবার নিজেদের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। এই লক্ষ্যে ব্যাপকভাবে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অঙ্গ হিসেবে আজ থেকে কৈলাসহর সার্কিট হাউসে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সেখানে তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে জনগণনা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায় ও দিক নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন জনগণনা কার্যক্রম বিভাগের অধিকর্তা রতন বিশ্বাস, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। এদিকে খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়েও আজ থেকে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, জেলার 6টি ব্লকের ব্লক আধিকারিক সহ 2টি পুরপরিষদের আধিকারিকগণ। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলিতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগে 11শ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। vidyajyotischools.co.in বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে আজ দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী 24 মে রাত 12টা পর্যন্ত। পরদিন 25 মে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 28 মে, দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 29 মে, দ্বিতীয় মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং হবে 30 মে, 8ই জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আজ আগরতলায় শ্রম দপ্তরের অফিসে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। যুগ্ম শ্রম কমিশনার বিনয়ভূষণ দাস এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বাজার এবং ইটভাটায় শিশুশ্রম বন্ধের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রম দপ্তরের টাস্কফোর্স বিভিন্ন বাজারে অভিযান শুরু করবে। এই অভিযানে কোথাও শিশু শ্রমিকের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফৌজদারি মামলা নেওয়া হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আজ পশ্চিম ত্রিপুরা জেলার 6টি ব্লকে বর্জ্য সংগ্রহের 6টি গাড়ি দেওয়া হয়েছে। আগরতলায় এক অনুষ্ঠানে জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের জন্য এই গাড়িগুলি প্রদান করেন। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে।

0: ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোমে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা করেন। তিনি বলেন, ভারত ও ইতালি উভয় দেশ নৌ পরিবহন, বন্দর আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং নীল অর্থনীতিতেও একসঙ্গে কাজ করবে। ভারত ইতালি প্রতিরক্ষা শিল্প, রোডম্যাপ, সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের পথ প্রশস্ত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, উভয় পক্ষ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করেছে এবং একটি ভারত ইতালি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন গতি, দিক নির্দেশনা এবং আস্থা অর্জন করেছে।
1: মুঝে খুশি হ্যায় কি হাম আপনে সম্বন্ধোঁ কো আপগ্রেড করতে হুয়ে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি ঘোষণা কর রহে হ্যায়। ফ্রেন্ডস, আজ কি বৈঠক মে হমনে হামারি ভাবি সাঝেদারি কো অর সশক্ত বনানে কে লিয়ে বিস্তৃত রূপ সে চর্চা কি। ভারত ইটালি জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান 2025-2029 হামারি সাঝেদারি কো এক প্র্যাকটিক্যাল অর ফিউচারিস্টিক ঢাঁচা প্রদান করতা হয়।
0: ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ভারত ও ইতালি তাদের সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম। তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব, শ্রদ্ধা ও পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ত্রিপুরার গ্রামীণ মানুষের মধ্যে পেনশন কভারেজ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ব্যাংকের নিষ্ঠাবান প্রচেষ্টাকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু এবং বিশেষ সচিব সঞ্জয় লোহিয়ার উপস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এই পুরস্কার গ্রহণ করেন। ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার লক্ষ্যে অসম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে দুদিনব্যাপী বন্যা ত্রাণ প্রশিক্ষণ মহড়া আয়োজন করেছে। আগরতলায় অনুষ্ঠিত এই মহড়ায় দুই বাহিনীর জওয়ানরা যৌথভাবে উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলার বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি অনুশীলন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে বলে আজ আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় এভিজিসি এক্সআর নীতি নিয়ে এক পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেন্ডেড রিয়ালিটি বা এভিজিসি এক্সআর ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিল্পপতি, শিক্ষাবিদ এবং বিভিন্ন অংশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং তথ্য প্রযুক্তি অধিকর্তা জিয়ার আগুল গোশন বি। তাছাড়া এভিজিএস কৌশল টাস্ক ফোর্সের সদস্য অস্টিন ডেভিস, আইআইসিটির বোর্ড সদস্য মানবেন্দ্র শুক্ল, এসআরএফটিআই এর অধ্যাপক সৈকত রায়, নিউজেন গেমিং এর সিইও অনুরাগ খুরানা প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামোড়া কোচিং সেন্টার 44 রানে ব্লাইট ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 334 রানে চলমান সংঘকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 16 রানে কসমোপলিটন ক্লাবকে এবং মোহনপুরের তালতলা মাঠে নিউ প্লে সেন্টার 70 রানে বাধারঘাট কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সময় পেশুর পর্ব রাজ্যজুড়ে অংশ

গ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলিকে মাত্র 1,000 টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে সারাদেশের গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এখন শুনবেন রংমহল পর্বে গল্প পাঠ। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রেত পুরী।

সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও অনেক জোরে এসেছে। আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের উপর নিস্তেজভাবে জ্বলছিল। এমন সময় ছাতা মাথা দিয়ে প্রায় ভিজতে ভিজতে বরদা এসে উপস্থিত হল। আমাদের মধ্যে একজন তাকে ডেকে বলল, আসুন বরদাবাবু। বরদা ছাতাটা মুছে এক কোণে দাঁড় করিয়ে দিল। কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার অধিকার করে বসল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হে ভরা বাদর মাহ সাঙ্গন সুন্দর মন্দির মোর, গিন্নিটা বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন। অমূল্য এক কোণে গুড়িসুড়ি পাকিয়ে বসেছিল। সে বলল, তাই আমাদের জ্বালাতে এসেছ বুঝি? বরদা কর্ণপাত না করে বলল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো, তাই

0: আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে।
1: এই শার্লি, অমূল্য উঠে দাঁড়িয়ে বলল, একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসবো তার জো নেই।

0: আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও।
1: ঋষি ঘাড় নেড়ে বলল,
2: আমাকেও তো বাড়ি যেতে হবে, বৃষ্টি আজ রাত্রে থামবে বলে তো মনে হচ্ছে না।
1: অমূল্য ব্যাকুল চক্ষে ঘরের চারদিক একবার তাকিয়ে দেখল, কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কারো মুখে করুণার কণা মাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে উঠল। অমূল্যর কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিং করিষ্যতি বরদার গল্পটা শুনেই যাও তুমি।
3: অমূল্য জবাব দিল না। বরদা আরম্ভ করল।

রক্তাধিকারী কারো মুখে করুণার কোনা মাত্র না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে উঠল। অমূল্যর কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিং করিষ্যতি বরদার গল্পটা শুনেই যাও তুমি। অমূল্য জবাব দিল না। বরদা আরম্ভ করল।

বছর কয়েক আগের কথা, সেবারও এমন দারুণ বর্ষা হচ্ছিল। ভাসছে বিলখাল, ভাসছে বিলকুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁই ফুল। আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গেছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়াগায়। আমাদের কারুর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না, অগত্যা সেখানেই যেতে হলো। একে পল্লীগ্রাম, তার উপর আবার বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নেই। সুবিধার মধ্যে একটাই, রেল স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে পায়ে হেঁটে কোণের বাড়ির দিকে সকলে রওনা হলাম, কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে আসা যাওয়া। পুরোহিত ন্যায়যত্ন মশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে এক পাটি খরম তার ঢুকে গেল তৎক্ষণাৎ। আমরা ত্বক দেখেই নিজের নিজের জুতো সব বগলে নিয়ে নিলাম। তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়িতে উপস্থিত হলাম, তখন বর থেকে নাপিত কাউকে চেনা গেল না। কেবল মেষমশাই গোপ থেকে কাদা নিংড়তে নিংড়তে কাকে খেচোচ্ছিলেন, গলার আওয়াজে তাকে শুধু ধরে ফেললাম। এই আক্রোশ পথে পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করল, তখন একটু অতিরিক্তই খেয়ে ফেলেছিলাম। খাবার শেষ করে বড় কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরু ভোজনের পর সকলের মনে একটু শুয়ে থাকার ইচ্ছে ছিল, কিন্তু তার হয়ে উঠল না। শুধু শীর্ণ দেহের ন্যায়রত্ন মহাশয়, তিনি কোনো মতে এক কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছেন, আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগল। একদিকে জনাকয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু এসবে খুব বিরক্তি বোধ হচ্ছিল। জানলার ধারে বসে বসে মন খারাপ করে ভাবছিলাম, দিনের বেলা তো যাই হোক হলো, রাত্রিও কি এই ব্যবস্থাই? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাতে ঘুমোবার কোনো বাধা ছিল না। দাদা না হয় বাসর ঘর আলো করে শালি দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন, কিন্তু সেজন্য আমার তো সারা রাত জেগে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, রাতে শোবার ব্যবস্থা কীরকম? তিনি বললেন, পাড়া গায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে, আর এর একটি ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করে দেওয়া হবে। শুনে খুব একটা ভরসা হলো না, 20 জনের শোবার জন্য মাত্র 2 ঘর। অন্য মানুষকভাবে বাইরের অবিরাম বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। কিছু দূরে একটি অন্ধকারচ্ছন্ন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে মনে হল না, দরজা জানলা সব বন্ধ। আগে বোধহয় বাড়িখানার হলদে রং ছিল, এখন একেবারে সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালের স্থানে

সেখানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ওই বাড়িটি কার? আপাতত ভূতের, ভদ্রলোকটি হেসে উত্তর দিলেন। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুকাল আগে এই বাড়িটি এক ভদ্রলোকের ছিল, অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ দুই দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে পেটাতেনও। কিন্তু মেয়েটি ছিল তার বড় আদরের। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী সতী সাধ্বী ছিলেন, তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল। এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না, কিন্তু তার মাতলামি অনেকটাই বেড়ে গেল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চর কষিয়ে বাড়ি ফিরলেন। পরদিন সকাল থেকে আর তাকে খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করল, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া গেল না।

মাঝে মাঝে কানাঘুষো শোনা যায়। তিনি আশেপাশেই কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকারে রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে এ বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে এসেছিল। তারা বলেছে বাড়িতে ভূত আছে। গল্পটার শেষ শুনে বলেছিলাম, আমরা কয়েকজন যদি রাতে ওখানে শুই কারোর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বলেছিলাম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফিরে তখন বললাম, ওহে, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপারটা কি জানতে চাইল, কিন্তু সমস্তটা শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না। যা হোক, সন্ধ্যের আগে বৃষ্টি একটু ধরেছে, আমরা বাড়িখানা দেখতে গেলাম। বাড়িতে তালা লাগানো ছিল।

সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন কিছুক্ষণের মধ্যেই। দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘরে লাফিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভেজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ঘরে ঢুকলো।

দেখলাম মেঝের উপর প্রায় 1 ইঞ্চি পুরো ধুলো পড়েছে, কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল, মোটের উপর যতদূর নোংরা নোংরা আর

0: অস্বাস্থ্যকর হতে পারে ততটা সেই ঘরটা। বাড়িতে মাত্র দুটো ঘর, তার মধ্যে একটি শোবার ঘর। আসবাবের মধ্যে একটি পুরনো খাট আর তার মাথায় একটি দেওয়াল আলমারি। ঘরটা নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন,
1: না হে, আজ রাতে আর শোবার দরকার হবে না, তাস পাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে বেশ। কাজ কি বাবা, থাক।
0: ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা তাস পাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললাম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিয়ে বললেন, কিন্তু আমার জেদ চেপে গেছে দেখে কিছু আর বললেন না। রাতে শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একাই শুতে এলাম। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো সমানভাবে চলছে।

বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজার খিল লাগিয়ে দিলাম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে চলে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গেছিল। খিড়কির দিকে জানলাটা আগে থেকেই বন্ধ ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগল। হাওয়ার অভাবে একটু গরমও লাগছিল। জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলাম।

জানলা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হলো, সেটাকে খুলতে গেলাম, দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল, গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগল, দু একবার গায়ে কাটাও দিল। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম নাকি ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুরে বাড়িতেও একলা শুয়েও অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রি বোধ করি তখন আড়াইটা হবে। হঠাৎ কানের কাছে খুব ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম।

উত্তেজনা সব কিছু যেন হারিয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে, সে শব্দ আর থামে না।

নিশাচের প্রেতজনীর এই নিশীথুল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই থাকল। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে কাঠ হয়ে বসে রইলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো, বাইরে অজস্র বৃষ্টি হচ্ছে, ভেতরে হশেরির নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না, মশারি ছিঁড়ে বাইরে বেরিয়ে এলাম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের শূন্যতা যেন আমাকে চারদিক থেকে দাঁত বার করে দেখে হাসতে লাগলো। অন্ধকার এর থেকে তো অনেক ভালো ছিল। মনে হতে লাগলো এই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে, এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্কে সেটা আমি কল্পনাও করতে পারলাম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গারদগুলো চেপে ধরলাম। ঠিক সেই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো।

বাইরের সমস্ত দৃশ্য এক মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠল। জানলা থেকে হাত পঁচিশেক দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ঠিক ধরতে পারলাম না। সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা যাচ্ছে না। কৌতূহলে ভয়ে অনেকটা চাপা পড়ে গেল। আমি আরেকবার বিদ্যুতের আশায় বসে রইলাম, বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম।

আবার বিদ্যুৎ। দেখলাম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির থেকে ভ্রুক্ষেপ নেই। লোকটা একই রকমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে, আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝন করে, ঝনঝন ঝন করে শব্দ আসছে।

আমার ভয় অনেকটা কেটে গেছিল। আলমারির ভেতরের সে শব্দটাও থেমেছিল। একবার ভাবলুম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা পাগল যদি হয়। কোনো কিছু স্থির করার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার মুখে তুলে দেখতে গেলাম বাইরে। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ শুয়ে গেছিল, থামতেই বুকের ভেতরটা

ধরাশ করে উঠল। হঠাৎ আবার থামে কেন শব্দ? শব্দ থামতে দেয়াল আলমারির দিকে তাকিয়ে দেখলাম, সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে তাকাতেই ভয়ে আমার গায়ে রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলাম মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে।

0: আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পালানো দুই একেবারেই অসম্ভব, তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গরাদ টান দিল জোরে। জানলার ঘুণ ধরা পচা কাঠ অকস্মাৎ ভেঙে গিয়ে গরাদ দুটো বার হয়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে একটা গিরগিটির মতো সে ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল,
1: তুমি কে?
0: নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দেওয়া হয়ে ওঠেনি। লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে গেল। সে ভাঙ্গা গলায় চিৎকার করে উঠল,
1: তুমি পুলিশ?
0: আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম, না না, আমি পুলিশ না। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতচিহ্ন ন্যাকড়া জড়ানো মাত্র। আবার ঘরের চারদিকে তাকিয়ে বলল, 3 মাস আমি মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, এক গ্লাস। এমন এমন বুক ফাটা মিনতি আর কখনো আমি শুনিনি। মনে হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উকি মারছিল। আমি বললাম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল,
1: এবারের মালিক আমি, নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতাম, একদিন ঝগড়া করে চলে এলাম। তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বলল, বাবা খেলা করতে করতে পায়ের মল গাছ তোলায় কোথা পুঁতে রেখেছিলাম, তার পাচ্ছি না। মাথায় রাগ চড়েই ছিল, মারলুম মেয়েটার রগে একটা চর। মেয়েটা সেখানেই পড়েই মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে, যাকে, কিন্তু তার মল কগাছা কিছুই খুঁজে পাচ্ছি না।
0: এ বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছড়ে আছড়ে ভাঙতে লাগলো।

বলে তার উন্মত্ত একটা চিৎকার করল। যে পথে এসেছিল সে পথেই সে পেরিয়ে গেল। মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ।

0: বরদা নীরব হলেন। অমূল্য বলল,
1: ব্যাস এই গল্প, খালি ঝনঝনঝন।
0: বরদা বলল, আরো একটা বাকি আছে। শেষ রাতে একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ চুমকে সেই তন্দ্রাও ভেঙে গেল। দেখলাম ঘর একেবারে অন্ধকার, আলোটা কখন নিবে গেছে জানতে পারিনি। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে।

এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতপুরী। গল্প পাঠিয়েছিলাম আমি আরজে অর্ণব।

শ্রোতাবন্ধু, রংমহলের আজকের এই পর্বে শুনলেন গল্পপাঠ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রেতপুরী। রংমহলের আজকের এই পর্ব এখানেই শেষ করছি।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রংমহল পর্ব। রংমহল পর্ব থেকে এবারে আপনাদের বন্ধু আর যে অর্ণব আমি বিদায় নিচ্ছি। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারত ও ইতালি তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোমে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারত ও ইতালি উভয় দেশ নৌর পরিবহন, বন্দর আধুনিকরণ ও লজিস্টিক্স এবং নীল অর্থনীতিতেও একসঙ্গে কাজ করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সুমি পেশুর পর্ব রাজ্যজুড়ে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আজ আগরতলার TIFT কনফারেন্স হলে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী সুমি পেশুর পর্বের সূচনা করে তিনি একথা বলেন। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের যেসব পরিবার

মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য মাত্র 1,000 টাকার বিনিময়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ আগরতলায় রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোতে 2026-27 শিক্ষাবর্ষের জন্য বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের 11 শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিদ্যাজ্যোতিস্কুলস.co.in বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের এই ওয়েবসাইটে আজ দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনা শুরু হচ্ছে। এই লক্ষ্যে ব্যাপকভাবে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অঙ্গ হিসাবে আজ থেকে কৈলাসহর ও খোয়াই জেলায় 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। অটল পেনশন যোজনা বাস্তবায়নে ভারতের 28টি গ্রামীণ ব্যাংকের মধ্যে দ্বিতীয় সেরা পারফর্মার হিসাবে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ নয়াদিল্লিতে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকয়টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে কিন্তু বলছে সময় হয়ে গেছে শামে গাজেল পর্বের। শামে গাজেল এই পর্বতে আমরা শুনি গাজেল, এবং অবশ্যই আজকে চেষ্টা করব কিছু ফিল্মি গাজেল আপনাদের শোনানোর। গাজেল শুধু এক ধরনের গান নয় শ্রোতা বন্ধু, গাজেল যেন এক অনুভূতির এক নরম আবরণ। প্রেম, বিরহ, অপেক্ষা, অভিমান, না বলা কথার গভীরতা সব মিলিয়ে গাজেলের জন্ম। আর যখন সেই গাজেল সিনেমার পর্দায় এসে জড়িয়ে যায় গল্প, চরিত্র আর আবেগের সঙ্গে, তখন জন্ম হয় ফিল্মি গাজেলের। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ফিল্মি গাজেল এক বিশেষ অধ্যায়। কখনো তা প্রেমিকের একাকিত্বের ভাষা, কখনো ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস, কখনো বা জীবনের দার্শনিক উপলব্ধির সুর।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এখন আপনারা শুনছেন শামে গাজেল পর্ব। শামে গাজেলের আজকের এই পর্বে আমরা ফিল্মি গাজেল শুনছি। গাজেলের জগতে জগজিৎ সিং এক অনন্য নাম। তার কণ্ঠে ব্যথাও যেন মৃদু হয়ে ওঠে। আবার পঙ্কজ উদাস তার নরম মাদকতাময় কণ্ঠে গাজেলকে পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের হৃদয়ে। তারা তাজিজ, ভূপিন্দর সিং, পেনাজ মাসানি, গুলাম আলী হরিহরন প্রত্যেকেই নিজেদের স্বতন্ত্র কণ্ঠ ও গায়কিতে ফিল্মি গাজেলের জগৎকে সমৃদ্ধ করেছেন। গুলাম আলীর গায়কিতে শব্দ যেন সুরের ভেতরের ধীরে ধীরে প্রস্ফুটিত হয়, আর হরিহরনের কণ্ঠে আধুনিকতা ও শাস্ত্রীয়তার এক সুন্দর মেলবন্ধন ধরা পড়ে। চলচ্চিত্রে গাজেলের ব্যবহারও নানা মাত্রার। উমরাওজান ছবির কথা যদি বলি, সেখানে আশা ভোসলের গাওয়া দিল চিজ কেয়া হে, ইন আঁখো কি মস্তি গাজেলকে দিয়েছে রাজকীয় আবহ। আবার নিকা ছবির গানগুলো প্রমাণ করেছে ফিল্মি গাজেল জনপ্রিয়তার শিখরেও পৌঁছতে পারে। এমনই এক এক গাজেল, এক এক গল্প, এক এক জীবনের কাহিনী যেন বলে।
1: তনহাই ক্যা হ্যা আখির, কিতনে লোক তো হ্যাঁ, ফির তনহা কিউ হো? মেরা চেহারা দেখকর জিন্দগি নে কাহা, মে তুমহারি জুড়ওয়া হুঁ, মুঝসে নারাজ না হুয়া করো।

শ্রোতবন্ধু, এতক্ষণ পর্যন্ত শুনছিলেন শামে গাজল পর্ব। শামে গাজলের আজকের এই পর্বে আমরা শুনলাম ফিল্মি গাজল। শামে গাজলের এই পর্ব থেকে আজকে আমি আপনাদের বন্ধু আর জি অর্ণব বিদায় নিচ্ছি। তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই আপনাদের খুব পছন্দের আরও একটা পর্ব নিয়ে হাজির হচ্ছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে আপনাদের খুব পছন্দের আরও একটি পর্ব আজ রাতে। সেই আজ রাতে পর্ব নিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু এবং থাকবো রাত 11টা পর্যন্ত। হবে অনেক গল্প, হবে অনেক কথা, শুনবো আপনাদের মনের কথা। তার জন্য অবশ্যই ফোন করতে হবে আমাদের 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেন তারা অবশ্যই জানেন আজকের আজ রাতের কি বিষয় রয়েছে। আপনাদের কাছে আবারও একবার অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আমাদের ফলো করেন না তারা আমাদের সেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করবেন। তাহলে করলে রোজ দিনের যে আপডেটগুলো সেগুলো আপনাদের মুঠোফোনে চলে আসবে। অর্থাৎ কোন অনুষ্ঠানে কি বিষয় নিয়ে কথা হবে এবং তার পাশাপাশি কোন গোটা দিনের যে অনুষ্ঠান সূচি সেটাই বা কী থাকবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের কাছে চলে আসবে। শ্রোতা বন্ধু, আজ যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা একটু অন্যরকম। আমরা সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে জিতে যাওয়ার কথাই বলি, অর্থাৎ সফল হওয়া। এই সফল হওয়ার কথাই কিন্তু আমরা সবসময় বলে থাকি, কিন্তু সবসময় কি আমরা সফল হতে পারি? না শ্রোতা বন্ধু, সবসময় সফল হওয়া সম্ভব হয় না। কিন্তু প্রত্যেক জায়গাতেই শুনতে পাই আমরা, একবার না পারিলে দেখো শতবার, এগিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না তোমার লক্ষ্য তুমি পৌঁছে গেছো, স্টপ নট আনটিল দ্য গোল ইজ রিচড। হ্যাঁ, মোটিভেশনাল অবশ্যই অনুপ্রেরণাদায়ক প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, কিন্তু সবসময় কি আমরা জিততে পারি? তারপরেও শত চেষ্টা করেও পারি না। জিতে গেলে যে কোনো একটা জিনিস, যে কোনো জিনিসে সফল হয়ে গেলে, হ্যাঁ, যেটা আমাদের কাঙ্ক্ষিত ব্যাপার সেটাতে আমরা পেয়ে গেলাম সেখানে। কিন্তু যদি না পেতে পারি, তাহলে যদি আমরা সফল না হতে পারি, যদি অসফল হই, তখন তার জন্য কি আমরা তৈরি? না, হয়তো না শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, কোনো কোনো সময় হার মেনে নিতে হয়। জীবন মানে শুধু জয় নয়, জীবন মানেই সবসময় প্রথম হওয়া নয়, সব ইচ্ছে পূরণ হয়ে যাওয়া নয়, সব চাওয়া হাতে এসে ধরা দেওয়াও জীবন নয়। জীবনের পথ চলাতে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে শ্রোতা বন্ধু, যখন সমস্ত চেষ্টা, সমস্ত পরিশ্রম, সমস্ত আশা থাকা সত্ত্বেও মানুষকে থেমে দাঁড়াতে হয়। মানুষকে যে কোনো কাজ বা গন্তব্য তাকে ভুলে যেতে হয়। হয়তো তখনই সামনে এসে দাঁড়ায় একটা কঠিন সত্য, হারও মেনে নিতে হয়। হার শব্দটার মধ্যে একটা অদৃশ্য বিষণ্ণতা লুকিয়ে থাকে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় জিততেই হবে, এগিয়ে যেতেই হবে, সফল হতেই হবে। তাই হারকে আমরা অনেক সময় দুর্বলতা বলে মনে করি। অথচ হার মেনে নেওয়াও এক ধরনের শক্তি, এক ধরনের গভীর সাহস। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা চলুন কথা বলি হারকে নিয়ে। সফলতা নিয়ে, জিত নিয়ে তো বহু কথা হয়, আর চলুন কথা বলি হারকে নিয়ে। হার মেনে নিতেও হয়। আপনার জীবনে এমন কোন ঘটনা আছে যেখানে আপনাকে হার মেনে নিতে হয়েছিল?

0: অথবা আপনার কি মনে হয় যে কখন হার মেনে নেওয়া উচিত এবং কেন, জানান আমাদের শ্রোতা বন্ধু। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। না, শ্রোতা বন্ধুকে পেলাম না, অবশ্যই শ্রোতা বন্ধু আবারও চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, আজ কথা বলছি আমরা হার মেনে নেওয়া। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার,
1: আমি গোলাঘাট থেকে নীলমণি দেবব্রহ্মা।
0: নীলমণি বাবু, বলুন নীলমণি বাবু।
1: অনেক বাবু, আপনাকে স্বাগত।
0: আপনাকেও স্বাগত, ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য, ধন্যবাদ। এবার বলুন বিষয়ে ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব, এবং আজকের আজ রাতের বিষয় না, নীলমণিবাবু যেটা বললেন সফলতা, সেই সফলতা নয়। আমরা আজ কথা বলছি হার মেনে নিতেও হয়, অর্থাৎ জীবনের সব কিছু, সব জায়গাতে, সব লড়াইয়ে তো আমরা সফল হতে পারি না, কিছু কিছু জায়গাতে আমাদের অসফলও হতে হয়। কিন্তু অসফল হওয়া মানেই কি খারাপ? কিন্তু এই অসফল হওয়া যখন হই আমরা, সেটার জন্য কি আমরা তৈরি থাকি? সেটার জন্য কি আমাদেরকে তৈরি করা হয়? আমাদের মা বাবা, আমাদের পরিবার, আমাদের সমাজ কি আমাদের তৈরি করে এই অসফল হওয়ার জন্য? বা অসফল যখন হই, তখন কি আমাদের পাশে দাঁড়ায়? আপনাদের বক্তব্য শুনব, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। হার মেনে নিতেও হয়। জীবনের এমন কোন সময় আছে যেখানে হার মেনে নিয়েছেন আপনি? কোনো একটা বিষয়ে যখন হয়তো আপনি বুঝতে পেরেছেন যে এভাবে আর এই কাজ করলে চলবে না, সেখানে হার মেনে নিতে হবে। বা যখন কোনো কিছুতে হেরে গেছেন, তখন আপনি কিভাবে নিজেকে তৈরি করেছেন, কিভাবে নিজেকে সামলেছেন, সেই গল্পও আমাদের শোনান। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো, না শ্রোতা বন্ধুকে পাচ্ছি না, যাই হোক আবারও চেষ্টা করবেন আশা করি। হার শব্দটার মধ্যেই শ্রোতা বন্ধু লুকিয়ে আছে অদৃশ্য এক বিষণ্ণতা। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে আমাদের জিততেই হবে, সফল হতেই হবে, তাই হারকে আমরা অনেক সময় দুর্বলতা বলে মনে করি। অথচ হার মেনে নেওয়াও এক ধরনের শক্তি, এক ধরনের গভীর সাহস। কারণ জয়কে সবাই উদযাপন করতে পারে, কিন্তু হারকে গ্রহণ করার মানসিকতা সকলের থাকে না। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? না, শ্রোতা বন্ধুর কোনো কথা শোনা যাচ্ছে না।

মানুষ জীবনের নানা জায়গায় হারে শ্রোতাবন্ধু, কেউ সম্পর্কে হারে, কেউ স্বপ্নে, কেউ কর্মক্ষেত্রে, কেউ হারে নিজের কাছে। আপনার জীবনের হারের গল্পগুলো শুনব আজ। হার মেনে নিতেও হয়। আজকের এই পর্বে আমরা সফলতা নয় অসফলতা নিয়ে কথা বলবো। কখন হার মেনে নিতে হয়েছে এবং সেই

হার জন্য আপনি কি তৈরি ছিলেন বা কীভাবে সামলেছেন নিজেকে, সেই গল্পও কিন্তু আজকে আমরা শুনব। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, না শ্রোতা বন্ধুকে তো পেলাম না। শ্রোতা বন্ধু, আপনারা চেষ্টা করুন, যদি এমন হয় যে আপনারা পাচ্ছেন না আমাদের টেলিফোনের সংযোগ, তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরও আমাদের খোলা রয়েছে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, হ্যালো, না শ্রোতা বন্ধুদের পাওয়া যাচ্ছে না। যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন, যদি ফোনে সমস্যা থাকে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, অথবা ভয়েস মেসেজও কিন্তু আপনারা করতে পারেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? না শ্রোতা বন্ধুদের পাচ্ছি না। শ্রোতা বন্ধু, চলুন একবার আমরা একটা গান শুনি, তারপর আবারও ফিরে আসছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি হার মেনে নিতেও হয়। শ্রোতা বন্ধু, জীবন মানেই শুধু জয় নয়, জীবন মানেই সবসময় প্রথম হওয়া নয়, সব ইচ্ছে জীবনে পূর্ণ হয় না, অনেক জায়গাতেই আমাদের হাঁটতে হয়। আমরা কি সেই হাড়গুলোর জন্য তৈরি থাকি? জানবো সেই গল্প আপনাদের কাছ থেকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার। না, শ্রোতা বন্ধুদের পাচ্ছি না। যাই হোক, সম্ভবত যান্ত্রিক কোনো গোলযোগ রয়েছে, যন্ত্রের যন্ত্রণা তো রয়েছেই, কিছু করার নেই। যাই হোক শ্রোতা বন্ধু, আপনারা ফোনে তো আপনাদের সাথে কথা হচ্ছে না এই মুহূর্তে, আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন অথবা ভয়েস মেসেজ করতে পারেন। আপনাদের মতামত, আপনারা কি ভাবেন যে হার কি মেনে নিতেও হয়, নাকি সবসময় সফলতার জন্য চোখ খোলা রাখতে হয়, মনকে আরও উদার করতে হয়? প্রতিদিন আমাদের সফলতাগুলোর পাশাপাশি আমাদের হারগুলোও কিন্তু রয়েছে। আমরা যখন সফল হয়ে যাই কোনো জায়গাতে বা জিতে যাই, তখন সেই হারগুলোর কথা আর মনে থাকে না, কিন্তু সেই হারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ স্বপ্নের কাছে হেরে যায়, কেউ কর্মক্ষেত্রে হেরে যায়, কেউ নিজের কাছে, সম্পর্কের কাছে, আমরা তো হারতেই থাকি। কখনো বহুদিনের ভালোবাসা একদিন হঠাৎ ফুরিয়ে যায়। যতই ধরে রাখতে চাওয়া হোক না কেন, সব সম্পর্ক বাঁচিয়ে রাখা যায় না। তখন অনেকেই প্রশ্ন করে, আর একটু চেষ্টা করলে কি বাঁচানো যেত? হয়তো যেত, হয়তো যেত না, কিন্তু সব লড়াই জেতার জন্য নয়। কিছু লড়াই কেবল বুঝে নেওয়ার জন্য, কিছু হার কেবল মেনে নেওয়ার জন্য। হার মানে সবসময় পরাজয় নয়, অনেক সময় হার মানে বাস্তবতাকে স্বীকার করা, যে মানুষটি আর ফিরে আসবে না, তাকে বারবার অপেক্ষার জানলায় বসিয়ে রাখা নিজের মনকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই নয়। যে স্বপ্নটি বারবার ভেঙে যাচ্ছে, তার ধ্বংসস্তূপে নিজেকে দাঁড় করে শেষ করে দেওয়াটাও কোনো অর্থ নেই তার। কখনো কখনো হার মেনে নেওয়া মানে নতুন পথ খুঁজে নেওয়া, নতুনভাবে নিজেকে গড়ে তোলা।

কিন্তু হ্যাঁ, সফলতার জন্য আমরা তৈরি থাকি, আমাদের স্বপ্ন থাকে সফলতাকে নিয়ে। আমরা সফল হলে আমরা এভাবে জীবনযাপন করব, আমরা এমুক জিনিসটা পেয়ে গেলে আমরা তারপর এভাবে চলব। একটা ভালো চাকরি যদি পেয়ে যাই তাহলে হয়তো আমাদের জীবনে কোনো অভাব থাকবে না, তখন আমরা ওই রেস্তোরাঁতে গিয়ে ওই ডিশটা খাব, বা এমুক বাইকে চড়ে অমুক জায়গায় যাব। এই স্বপ্নগুলো কিন্তু আমাদের সফলতাকে ভর করেই হয়ে থাকে। কিন্তু যদি আমরা সফল না হই, যদি সেই শখের চাকুরিটা না পাই, তখন তো আমরা ভেঙে পড়ি শ্রোতা বন্ধু। নিজেকে বোঝাই হয়তো অনেক দেরিতে, অনেকটাই দেরিতে। যখন একটা ভালো সুযোগ, সেটা চাকরির হোক, সেটা কোনো ব্যবসায়ের হোক, সেই সুযোগটা আমরা দূর থেকে দেখতে পাই, তখন আমরা স্বপ্ন দেখি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কত দূরে যেতে পারব। সেই সুযোগের উপর ভর করে, সেই স্বপ্নের উপর ভর করে, সেই সফলতার উপর ভর করে আমরা নিজেদের জীবন সাজাই। কিন্তু হঠাৎ যদি সেই স্বপ্ন ভেঙে যায়, হঠাৎ যদি সেই সফলতা অসফলতায় পরিবর্তিত হয়, তখন যত বেশি আমরা স্বপ্ন দেখতে থাকি সেই সফলতাকে ভর করে, তখন সেই মুহূর্তে আমাদের জীবন যেন নিঃস্ব হয়ে যায়, আমাদের জীবন যেন আর আমাদের পাশে দাঁড়ায় না। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, তাই সফলতার পাশাপাশি নিজেদেরকে অসফলতার জন্য তৈরি করতে হবে। দেখুন না, আমাদের চারিপাশে কত কাজ হচ্ছে, কতজন কত কম্পিটিশন করছে, সেই কম্পিটিশনে কজন সফল হচ্ছে? প্রথম তো একজনই হতে পারবে। কিন্তু বাকি যে 99 জন, সেই 99 জন যে অসফল হলো, তারা কিভাবে জীবনযাপন করবে? হ্যাঁ, তারা হয়তো এই কাজটা ছেড়ে অন্য কাজে চলে যাবে, তারা হয়তো অন্য দিকে অন্য কম্পিটিশনে অংশগ্রহণ করবে। কিন্তু এক মুহূর্তে যে আপনার স্বপ্নটা ভেঙে গেল, চোখের পলক ফেলতে দিনের পর দিন, বছরের পর বছর আপনার কাঙ্ক্ষিত সেই স্বপ্ন, সেই সফলতার স্বপ্ন, শ্রোতা বন্ধু, আমাদের বুঝতে হবে যে আমরা কতটা লড়াই করব। লড়াই, হ্যাঁ, দরকার, নিশ্চয়ই দরকার। জীবনে লড়াইটা অত্যন্ত দরকার, কারণ লড়াই যদি আমরা না করি তাহলে হয়তো জীবনের যে মূল নির্যাস সেটাই হয়তো আমরা পাব না, মূল যে শিক্ষা জীবনের লড়াই ছাড়া হয়তো আমরা বুঝতেই পারব না। কিন্তু একটা জিনিস, দুটো জিনিস, সেই জিনিসগুলোর পেছনে যদি আমরা, সেই গন্তব্যগুলোর পেছনে যদি লড়াই করতে থাকি দিনের পর দিন, বছরের পর বছর, তাহলে সময় তো যাচ্ছে, হয়তো আমরা একবার না পারিলে দেখো শতবার সেই চিন্তায় মাথায় ঢুকিয়ে সেটা লড়াই করতে থাকি, কিন্তু সেই জায়গাতে আমরা কতটা সফল হতে পারব? এবং এভাবে একটা জিনিসের পিছনে লেগে থেকে নিজেদের সময়, নিজেদের মন, সব কিছুই তো ভেঙে গুঁড়িয়ে যাবে, সেটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? নমস্কার শ্রোতা বন্ধু। না, আজ শ্রোতা বন্ধুদের সঙ্গে মনে হচ্ছে কথা হবে না, কারণ শ্রোতা বন্ধুদের কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। যাই হোক শ্রোতা বন্ধু, আবারও বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা।

9402169965 এই নম্বরে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন এবং তার পাশাপাশি ভয়েস মেসেজও কিন্তু আমাদের পাঠাতে পারেন। শ্রোতা বন্ধু, প্রকৃতির দিকে তাকালে দেখা যায় সেখানে হার মেনে নেওয়া এক অদ্ভুত সৌন্দর্য আছে। সূর্য প্রতিদিন সন্ধ্যায় ডুবে যায়, সে কি পরাজিত? না, সে জানে ডুবে যাওয়াটা নিয়মের অংশ, তাই সে নির্দ্বিধায় অস্ত নেয়, আবার পরদিন নতুন আলো নিয়ে ফিরে আসে। নদীও সবসময় সোজা পথে চলতে পারে না, পাথরের ধাক্কা খেয়ে পথ বদলে বাঁক নিয়ে তারপর এগিয়ে যায়। জীবনের শিক্ষাটাও বোধ হয় সেখানেই, সব বাধা ভেঙে এগোনো নয়, কখনো কখনো থামতে হবে, কখনো কখনো দিক বদলাতে হবে, সেটাও জানা দরকার। আমাদের অসফলতা, আমাদের ব্যর্থতা, আমাদের হার, সেগুলোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। তবে হ্যাঁ, মূল বিষয়টা, হেরে থেমে গেলে হবে না,

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফ এম প্রচার তরঙ্গে এফ এম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি হেরে যেতেও হয়। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? হ্যালো, নমস্কার শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন?

না, শ্রোতা বন্ধুদের সাথে আজ কথা হচ্ছে না। যাই হোক শ্রোতা বন্ধু, আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। ফোন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। ভয়েস মেসেজের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। শ্রোতা বন্ধু, কথা বলছি আমরা আজ অসফলতা নিয়ে। ছোটবেলা থেকেই আমরা শিখেছি এগিয়ে যেতেই হবে, জিততেই হবে, হারকে তাই আমরা একটা অশুভ বিষয় হিসেবে দেখেছি। বিশেষ করে কোনো পরীক্ষা হোক বা কোনো কাজ, সব ক্ষেত্রেই হার মানেই একটা খারাপ জিনিস, একটা অশুভ জিনিস, একটা দুর্বলতা। কিন্তু সেই হার মেনে নেওয়া এক ধরনের শক্তির পরিচয়।

প্রকৃতিও যেমন আমাদের একেবারে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, হার মানে পরাজয় নয়। নদী, সূর্য, সেই উদাহরণ আমাদের প্রতিদিন দিয়ে চলেছে। আমরা কি সেদিকে একবার তাকাই? হয়তো না, হয়তো হ্যাঁ। তাকেও হয়তো হেরে যাওয়ার যে গুরুত্ব বা হারার জন্য প্রস্তুত থাকা তার যে গুরুত্ব, সেটা হয়তো আমরা সেইভাবে মনে বুঝতে পারি না। অনেক মানুষ আছে যারা হারকে মেনে নিতে একেবারেই পারে না। তারা ভেঙে পড়ে, নিজেকে দোষ দিতে থাকে কিংবা অতীতের মধ্যে আটকে থাকে। অথচ হার মানে এই নয় যে আপনি অযোগ্য। অতীতের মধ্যে আটকে থাকলে হবে না, আপনি শেষ হয়ে গেছেন একেবারেই নয়, বা আপনার গল্প এখানেই থেমে গেছে, সেটাও তো নয় শ্রোতা বন্ধু। বরং অনেক সময় হারই মানুষকে নিজের গভীরে পৌঁছে দেয়। জয় মানুষকে আনন্দ দেয়, সফলতা অবশ্যই একটা চরম সুখ দেয়, কিন্তু হেরে যাওয়া, অসফলতা মানুষকে শিক্ষা দেয়। ইতিহাস, সাহিত্য, শিল্প সব জায়গাতেই আমরা দেখেছি বড় বড় সৃষ্টির পেছনে অনেক না পাওয়া, অনেক ব্যর্থতা, অনেক হার লুকিয়ে আছে। জীবন মানেই শুধু জয় নয়, হার মেনে নিতেও হয়। জীবনে কিছু মুহূর্ত আসে, সামনে একটা কঠিন সত্য চলে আসে, হার। এই শব্দটার মধ্যে কোথাও একটা অদৃশ্য বিষণ্ণতা থাকলেও সেই শব্দটা আমাদের শিক্ষা দেয়, সেই শব্দটা আমাদের বোঝায় যে জিত বা সফলতা ছাড়াও একটা গোটা বিষয় রয়েছে। আমরা সফলতা নিয়ে প্রত্যেকে প্রস্তুত থাকি, সফলতা নিয়ে প্রত্যেকে স্বপ্ন দেখি, কিন্তু সফল আমরা প্রত্যেকে জানি সকলে হয় না, কিন্তু তারপরেও সবাই সফল হতে চাই। অসফলতার মধ্যেও আমরা কজন সফলতা খুঁজে পাই? আজকের ইঁদুর দৌড়ের মধ্যে সফল হওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় অপশনই যেন নেই। অপশন বি বা প্ল্যান বি বলতে কিছুই যেন হয় না। হ্যাঁ, মোটিভেটররা কিন্তু বলে থাকেন যে এমনভাবে কাজ করবে যে সেখানে কোনো অপশন বির লেশ মাত্র যাতে না ভাবতে হয়। হ্যাঁ, যখন আপনি কোনো কাজ করবেন তখন আপনাকে সেইভাবেই কাজটা করতে হবে, তাহলে আপনি আপনার সহজ অপশন বা প্ল্যান বিতে মুখ থুবড়ে পড়তে হবে না। সেটা অবশ্যই মোটিভেশনাল একটা বিষয়, কিন্তু শ্রোতাবন্ধু, শত চেষ্টা করেও যখন আপনি সফল হচ্ছেন না তখন কি করবেন? তখন তো প্ল্যান বি নিতেই হবে, কিন্তু যদি আপনার সেই প্ল্যান বি নাই থাকে তখন কি হবে? সেই স্পাইরাল ডাউন ইন ডিপ্রেশন, সেভাবেই হয়তো চলব। কিন্তু একবার ভাবুন শ্রোতাবন্ধু, হারটা যদি মেনে আমরা আমাদের রাস্তা বদলে নেই, তাহলে কি ভালো নয়? আমরা এক জায়গায় আটকে থেকে, অতীতে আটকে থেকে নিজেকে শেষ করে দেই তিলে তিলে, তার থেকে তো অনেক ভালো আমরা হয়তো কিছুটা কম ভালো থাকব, কিছুটা কম হয়তো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে স্বপ্ন ছিল তার থেকে হয়তো কিছুটা কম থাকব ভালো, কিন্তু তারপরেও তো আমরা ভালো থাকব। এক জায়গায় আটকে থাকব না, এগিয়ে যেতে থাকব। এই সত্যটা আমাদের বুঝতে অনেকেরই অনেক সময় লেগে যায়, অনেক সময় আমরা বুঝতেও পারি না। এবং এই হার মানতে না পারা আমাদের জীবনের অনেক মূল্যবান শিক্ষা আমাদের থেকে দূরে রেখে দেয়, অনেক মূল্যবান পথ, অনেক সুন্দর রাস্তা আমরা চলতে পারি না আমরা যদি হার মানতে না জানি। তাই শ্রোতা বন্ধু, আমাদের চিন্তা করলে হবে না, চিন্তাকে দূরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি, না সফলতা তো নয়, আমরা কথা বলছি অসফলতা বা হার নিয়ে। হার মেনে নিতেও হয়, কারণ জীবন মানেই শুধু জয় নয়, জীবন মানেই সব ইচ্ছে পূরণ হওয়া নয়। তাই হারকেও সঙ্গী করে আমাদের এগিয়ে যেতে হয়। ছোটবেলার সেই শিক্ষা হয়তো আমাদের ভুলতে হয়, জিততেই হবে, এগোতেই হবে সবসময় তা নিশ্চয়ই নয়। তাই হারকে দুর্বলতা না মনে করে পাশে নিয়ে চলতে হয়, হার থেকে শিক্ষা পেতে হয়। তবে শ্রোতা বন্ধু, হার মেনে নেওয়া আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয়, এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। হাল ছেড়ে দেওয়া মানে নিজের সম্ভাবনাকে অস্বীকার করা, কিন্তু হার মেনে নেওয়া মানে কোনো পরিস্থিতির সত্যিটাকে উপলব্ধি করা। যখন বোঝা যায় কোনো পথ আর এগিয়ে নিয়ে যাবে না, তখন জেদ ধরে সেখানে আটকে না থেকে নতুন পথের সন্ধান করাই প্রজ্ঞার পরিচয়। জীবনে এমনও সময় আসে যখন মানুষ নিজের সঙ্গে যুদ্ধ করে, বাইরে নয় ভেতরে ভেতরে। আমি পারলাম না, আমার কেন হলো না, আমি কি যথেষ্ট ভালো নই?

স্বপ্নগুলো তাকে তারা করে বেড়ায়। কিন্তু জীবনের সব উত্তর জয়ের মুকুটে লেখা থাকে না, কিছু উত্তর থাকে অপূর্ণতায়, কিছু শিক্ষা থাকে হারার মধ্যেও। তাই জীবন মানেই শুধু জয় নয়, হারকেও মেনে নিতে হয়। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, যন্ত্রের যন্ত্রণার ফলে আজ আপনাদের সঙ্গে কথা তো হচ্ছে না, চেষ্টা চলছে আমাদের টেলিফোনিক যন্ত্রটাকে সঠিক করার, দেখব সম্ভবত সঠিক হয়েছে কিনা। নমস্কার শ্রোতা বন্ধু। না, শ্রোতা বন্ধুকে তো পাচ্ছি না। নমস্কার। না, শ্রোতা বন্ধুকে আমরা পাচ্ছি না, শোনা যাচ্ছে না শ্রোতা বন্ধুদের কথা। সে যাই হোক, শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381-232-6253, কিন্তু ফোন করেও কি হবে, ফোনে তো কথা হচ্ছে না। আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। আপনাদের মনের কথা, অর্থাৎ আপনারা কিভাবে দেখছেন হার মেনে নিতেও হয় এই বিষয়টাকে। আপনাদের জীবনে এমন কোনো কাহিনী কি আছে যেখানে আপনাদের হার মেনে নিতে হয়েছিল? মন তো চাইনি, কিন্তু তারপরেও আমি হেরে গেছি এই কথাটা স্বীকার করতে হয়েছিল, এমন যদি কিছু থাকে লিখে জানান আমাদের 9402169965 এই নম্বরে। অথবা আপনারা ভয়েস মেসেজও করতে পারেন, ভয়েস মেসেজের মাধ্যমেও আপনাদের বক্তব্য পেশ করতে পারেন, আপনাদের জীবনের সেই অভিজ্ঞতা, জীবনের সেই গল্প, সেই কাহিনী আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, থাকবো রাত 11টা পর্যন্ত, আপনাদের কথা শুনব। হোয়াটসঅ্যাপে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, ইতিহাস, সাহিত্য, শিল্প সব জায়গাতেই আমরা দেখেছি বড় বড় সৃষ্টির পেছনে অনেক না পাওয়া, অনেক ব্যর্থতা, অনেক হার লুকিয়ে আছে। রবীন্দ্রনাথের কথাই যদি বলি, রবীন্দ্রনাথের জীবনে ছিল ব্যক্তিগত সুখ, নজরুল ইসলামের জীবনে ছিল সংগ্রাম, জীবনানন্দের কবিতায় ছিল গভীর একাকিত্ব। তবু তারা থেমে যাননি, কারণ তারা জানতেন সব হার জীবনের ইতি নয়, কিছু হার জীবনের ভাষা হয়ে ওঠে। তাই হারকে সঙ্গে নিয়েই চলতে হয়। আর হার মানেই যে একেবারে সব শেষ তা তো কখনোই নয়। তবে হার মেনে নেওয়া আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয়। অনেক সময় আসে যখন নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হবে আপনাকে, ভেতরে ভেতরে সেই যুদ্ধ চলবে, বাইরে থেকে হয়তো কেউ বুঝতেও পারবে না যে আপনার ভেতরে কি চলছে। আপনার প্রতি মুহূর্তে হয়তো মনে হবে, আমার কেন হলো না, আমি কি যথেষ্ট ভালো নই, কেন পারলাম না আমি। এই প্রশ্নগুলো আপনাকে হয়তো তারা করবে, কিন্তু জীবনের সব উত্তর জয়ের মুকুটে লেখা থাকবে না, সেই উত্তরগুলোও আপনি সেই জয়ের মুকুটে পাবেন না, সেই উত্তরগুলো থাকবে অপূর্ণতায়, সেই শিক্ষাগুলো থাকবে হেরে যাওয়ার মধ্যে। তাই হেরে যাওয়াকে ঘৃণা না করে বোঝার চেষ্টা করা দরকার, শিক্ষা নেওয়া দরকার। এমন অনেকেই আছেন যারা হারকে মেনে নিতে পারেন না, ভেঙে পড়েন, অতীতের মধ্যে আটকে থাকেন, তাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার যদি কেউ প্রিয়জন কেউ থাকে যাকে এভাবে আপনি দেখছেন, তাকে সেখান থেকে বার করে আনুন, তাকে সাহায্য করুন সেখান থেকে বেরিয়ে আসার। শ্রোতা বন্ধু, মানুষ জীবনে প্রতিনিয়ত হারে, কেউ সম্পর্কে, কেউ স্বপ্নে, বহুদিনের ভালোবাসা হঠাৎ ফুরিয়ে যায়, আর একটু চেষ্টা করলে কি বাঁচানো যেত এই

স্বপ্নদা তাড়া করে বেড়ায়। অনেক সময় হার মানে বাস্তবতাকে স্বীকার করা। মনকে অপেক্ষার জানলায় বসিয়ে রেখে নিজের কষ্ট দ্বিগুণ করা তার কোনো মানে হয় না। তাই মনকে বোঝাতে হবে এবং এগিয়ে যেতে হবে।

নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? নমস্কার, হ্যালো, নমস্কার, না শ্রোতা বন্ধুদের আজ একেবারেই টেলিফোনের মাধ্যমে তো আমরা পাচ্ছি না। শ্রোতা বন্ধু, হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু খোলা রয়েছে আপনাদের জন্যই, হোয়াটসঅ্যাপে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। হার মেনে নিতেও হয়, আজকের আজ রাতের এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। সবসময় তো সফল হতে পারি না আমরা, তাই হার মেনে নিতেও হয়। কিছু কিছু সময় আমাদের এগিয়ে যেতে হয়,

জীবনের সব থেকে কঠিন অথচ সব থেকে দরকারি শিক্ষাগুলোর মধ্যে এটাও একটা। সবাই জিততে শেখায়, কিন্তু হাঁটতে শেখায় কজন? বা হেরে গেলে নিজেকে সামলাতে হবে কিভাবে সেটাই বা শেখায় কজন? ছোটবেলায় আমরা যখন প্রথম দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন মনে হয় প্রথম হওয়াটাই সব, দ্বিতীয় তৃতীয় হওয়া যেন এক প্রকার অপমান। কিন্তু বড় হতে হতে জীবন বুঝিয়ে দেয়, সব গল্পের শেষে জয় লেখা থাকে না, কিছু গল্পের শেষে থাকে নীরবতা, থাকে দীর্ঘশ্বাস, কিছু অপূর্ণতা। আর সেই অপূর্ণতার মধ্যেই মানুষ আসলে একটু একটু করে পরিণত হয়। শ্রোতা বন্ধু, চলুন একটা গল্প বলি আপনাদের। একটা ছেলে ছিল, পড়াশোনায় ও খুব ভালো। স্কুলে সবাই ভাবত ও একদিন অনেক বড় কিছু হবে। মাধ্যমিকে দারুণ ফল করার পর সে আরো বড় স্বপ্ন দেখতে শুরু করল। কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে সে ব্যর্থ হল। যে মানুষগুলো একদিন তার পিঠ চাপড়ে দিয়েছিল, তারাই বলতে শুরু করল ওর থেকে আরো বেশি আশা ছিল, ছেলেটা ভেঙে পড়েছিল। কারণ সে প্রথমবার বুঝেছিল মানুষ জয়ের পাশে দাঁড়ায়, হারের পাশে নয়। তারপর একদিন তার বাবা খুব শান্ত গলায় বলেছিলেন, জীবনে হাঁটতে শেখো, তবেই জিতলে অহংকার হবে না। সেদিন কথাটা বুঝতে পারেনি সে, কিন্তু পরবর্তী সময়ে ঠিকই বুঝেছিল। বহু বছর পর যখন সে জীবনের আরো অনেক যুদ্ধ হেরেছে, তখন বুঝেছে হার মানে শেষ নয়, হার মানে নতুনভাবে শুরু করার সাহস। জীবনের কিছু হার খুব নিঃশব্দ হয়, যেমন কাউকে খুব ভালোবেসেও তাকে না পাওয়া, খুব আপন একজন মানুষ হঠাৎ দূরে চলে যাওয়া, অথবা নিজের ভেতরের মানুষটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলা। শ্রোতা বন্ধু, চলুন আরো একটা গল্প বলি আপনাদের। একজন বৃদ্ধ প্রতিদিন বিকেলে স্টেশনে এসে বসতেন। লোকজন ভাবত তিনি হয়তো কারো জন্য অপেক্ষা করছেন। একদিন এক চায়ওয়ালা জিজ্ঞেস করল তাকে, কাকে খুঁজছেন কাকু? বৃদ্ধ হেসে বললেন, কাউকে না, আমি শুধু সেই দিনগুলোকে খুঁজি যখন আমার স্ত্রীর পাশে বসে ট্রেন দেখত। মানুষটা তার স্ত্রীকে হারিয়েছেন বহু বছর আগে, তবু তিনি প্রতিদিন আসেন, কারণ কিছু হার মানুষ মেনে নেয় কিন্তু ভুলতে পারে না। জীবনের সব থেকে বড় পরাজয় হয়তো তখনই আসে যখন মানুষ নিজের স্বপ্নের কাছে হেরে যায়, নিজের স্বপ্নকে অন্যদের কাছে চলে যেতে দেখে। শ্রোতা বন্ধু, আমরা অনেকেই হয়তো ডাক্তার হতে চেয়েছিলাম, পারেননি। অনেকেই গান গেতে চেয়েছিল, সংসার তাকে অফিসের টেবিলে বসিয়ে দিয়েছে। অনেকেই হয়তো ফটোগ্রাফার হতে চেয়েছিল, গিটার বাদক হতে চেয়েছিল, বংশীবাদক হতে চেয়েছিল, কিন্তু পারেনি। সমাজ পরিবার তাকে দেয়নি। অনেকেই লেখক হতে চেয়েছিলেন, কিন্তু জীবনের হিসেব নিকেশ তাকে কলম তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। তবুও তো মানুষ বেঁচে থাকে, কারণ মানুষ আশ্চর্য রকমভাবে হার নিয়েও বাঁচতে পারে।

শ্রোতা বন্ধু, আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করুন 9402169965। এই মুহূর্তে একটা হোয়াটসঅ্যাপ টেক্সট এসে পৌঁছে গেছে, লিখছেন অরবিন্দ বিশ্বাস সাগরতলা থেকে। অসফলতা মানে হার নয় বা হাল ছেড়ে দেওয়া নয়, আমি মনে করি এটা সফলতার সোপান। ভয় পেলে চলবে না, সাহস করে এগিয়ে যেতে হবে। আমার জীবনে একবার মেরিট স্কলারশিপ পরীক্ষায় সফল হতে পারিনি, কিন্তু হাল ছাড়িনি, আবার প্রচণ্ড খেটে পরীক্ষা দিলাম, সফল হলাম। আমার মাও বাবা শিক্ষক শিক্ষিকা ছিলেন, ফলে আমাকে অসফল হতে হয়নি, চেষ্টা করেছি, সফল হয়েছি। তার জন্য মনোবল শক্ত রাখতে হয়। আমি টিপিএসসি থেকে শুরু করে স্টাফ সিলেকশন পর্যন্ত গিয়ে সফল হয়েছি। অরবিন্দ বিশ্বাস, আগরতলা। হ্যাঁ শ্রোতা বন্ধু, সত্যিই তো, মনোবলকে শক্ত রাখতে হবে। মনোবল যদি শক্ত থাকে তাহলে হয়তো অনেক কিছুই সম্ভব। হারের পর যদি আমরা ভেঙে পড়ি তাহলে তো আমরা হয়তো এগোতেই পারবো না। আমাদের মনকে করতে হবে দৃঢ়,

অনেকেই এগিয়ে যেতে চায়, কিন্তু সেই ইচ্ছেটা থাকতে হবে সম্পূর্ণ রকমভাবে। শ্রোতা বন্ধু, চলুন আরও একটা গল্প শুনি। একবার এক গ্রামে দুই বন্ধু থাকত। একজন সব সময় জিততো বা সফল হতো পড়াশোনায়, খেলাধুলায়, সব কিছুতে। অন্যজন ছিল খুব সাধারণ। বছর কুড়ি পরে দেখা গেল যে ছেলেটা সবসময় জিততো সে জীবনে প্রথম বড় ব্যর্থতায় ভেঙে পড়েছে। আর যে সাধারণ ছেলেটা ছোট ছোট হারকে মেনে নিতে শিখেছিল, সে অনেক শান্ত। কারণ সে জানত জীবন মানেই সবসময় নিজের মতো হবে না। আসলে হাঁটতে জানাটাও এক ধরনের শিল্প, সবাই পারে না। কেউ কেউ হেরে গিয়ে তিক্ত হয়ে যায়, কেউ হেরে গিয়ে মানুষকে দোষ দেয়, আর কেউ কেউ হেরে গিয়ে আরো নরম, আরো গভীর হয়ে ওঠে। শ্রোতা বন্ধু, নদীও তো হারে, পাহাড়ের কাছে হার মেনে দিক বদলায়, তবুও সে থামে না। মানুষের জীবনও ঠিক তেমনি। আমরা প্রায়ই ভাবি জয়ই মানুষকে সুন্দর করে, কিন্তু সত্যিটা হলো মানুষকে সব থেকে বেশি সুন্দর করে তোলে তার হারগুলো। তাই হার মেনে নিতেও হয়। শ্রোতা বন্ধু অরবিন্দ বিশ্বাস যে মেসেজটা পাঠালেন কিছুক্ষণ আগে, সেখানে তিনি বললেন যে একবার তিনি মেরিট স্কলারশিপ পরীক্ষায় সফল হতে পারেননি, কিন্তু হাল ছাড়েননি, প্রচণ্ড খেটে আবারও পরীক্ষা দিয়েছেন এবং তারপর সফল হয়েছেন। এই হারটা জীবনের অংশ। আমরা যদি বুঝতে পারি যে আমরা যেরকমভাবে সফল হওয়া

মানুষকে কেন্দ্র করে স্বপ্ন বুনছি, সেই স্বপ্ন বোনা শুধুমাত্র একটা ব্যর্থতার মধ্যেই যদি সেই সব সকল স্বপ্ন একেবারে চুরমার হয়ে যায়, তাহলে সেই স্বপ্নের জোর কি এতটাই, বা আমাদের মনোবল কতটা? এই প্রশ্নটা তো আমাদেরকে করতেই হবে নিজেদেরকে। একবার ভাবুন, অরবিন্দ বিশ্বাসবাবু যদি সেখানে আবারও পরীক্ষা না দিতেন, মন ভেঙে মন খারাপ করে বসে থাকতেন, তাহলে কি তিনি সফল হতে পারতেন? হয়তো না। হ্যাঁ, তবে মা বাবা থেকে শুরু করে পরিবারের লোকেদের অনেক দায়িত্ব থাকে, সেদিকে পাশে দাঁড়াতে হয়, লেগে থাকতে হয়, হেরে গেলেও বোঝাতে হয়।

হার মেনে নেওয়াও এক ধরনের শক্তি, শক্তি গভীর সাহস থাকতে হয় হার মানতে গেলে। হারকে গ্রহণ করার মতো মানসিক শক্তি অনেকেরই থাকে না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা অনেকবার হারি, আমরা অনেক ভাবে হারি, কিন্তু একবার একটা সফলতা পেয়ে গেলেই সেই সমস্ত হারকে কিন্তু আমরা ভুলে যাই। সেই হারগুলোকে না ভুলে আমরা যদি শিক্ষার সোপান হিসাবে নেই, তাহলে একবার ভাবুন কতটা শান্ত থাকতে পারবো আমরা পরবর্তী হারের সময়। হয়তো সেখানে কষ্ট না পেয়ে, মন ভেঙে না পড়ে, নিজেকে সামলানোর জন্য যে সময়টা দরকার সেই সময়টা নষ্ট না করে আমরা পরবর্তী কাজে মনোনিবেশ করতে পারব, তাই নয় কি শ্রোতা বন্ধু? প্রকৃতিও আমাদের তাই শেখায়, ভগবানও আমাদের হয়তো সেই নির্দেশই দেন।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: নাম কে হ্যাঁ?
2: রিজওয়ান খান খান।
1: মে ইমরান হুম আর ইয়ে সাজিদা।
0: নমস্কার।
1: আরে কাহাঁ চল দিয়ে, বাস কো নিকলনে কো বক্ত হ্যাঁ।
2: নমাজ টাইম।
1: নমাজ টাইম?
2: নমাজ টাইম
1: আবি ইয়াহাঁ। আরে ভাই নমাজ জগহ আর লোগো কো দেখ কে পড়ি জাতি।
2: নো নো নো, নমাজ জগহ আর লোগো সে নেই, নিয়ত সে পড়ি জাতি হ্যায়।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি হার মেনে নিতে হয়। শ্রোতা বন্ধু, আমরা প্রতিদিন সকালবেলা যখন উঠি জিতবো বলে ভেবেই উঠি। প্রতিটা কাজে আমাদের ভালো হবে, প্রতিটা কাজ আমরা ভালোভাবে করতে পারবো, এইটা ভাবনা নিয়েই আমরা দিন শুরু করি। কিন্তু প্রত্যেক মুহূর্ত সেভাবে কিন্তু করতে পারি না আমরা। জয়কে আমরা উদযাপন তো করতে পারি, কিন্তু হারকে গ্রহণ করতে পারি না। প্রতিটা হারের পেছনে থাকে নীরবতা, কিছু দীর্ঘশ্বাস, কিছু অপূর্ণতা থেকে যায়। কিন্তু সেই অপূর্ণতার মধ্যেই মানুষ ধীরে ধীরে পূর্ণ হয়। শ্রোতা বন্ধু, আর খুব অল্প সময় রয়েছে আপনাদের সাথে। আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। আরও একটি হোয়াটসঅ্যাপ টেক্সট চলে এসেছে ইতিমধ্যেই, টেক্সটখানা পাঠিয়েছে সুমেলি। সুমেলি লিখছে, আজকের বিষয় নিয়ে আমি একটা উদাহরণ দিই। ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল, ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের কাছে হারল, সেদিন শুধু একটা ম্যাচ হারেনি, অনেকগুলো স্বপ্ন ভেঙেছিল। কিন্তু ঠিক সেই ভাঙা স্বপ্নের ভেতর থেকেই নতুন জেদ তৈরি হয়েছিল, আর তার ফল 2024 ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 জয়। সত্যি কথা বলতে কি, সেই জয়ের আনন্দটা এত গভীর ছিল কারণ তার আগে আমরা হারের তীব্রতা অনুভব করেছিলাম। তারপর যদি 2025 আবার জিতলেও সেই অনুভূতিটা কিন্তু একই থাকে না, কারণ তখন আর সেই হারটার ব্যথা থাকে না। তাই আমার মনে হয় জয়টা ইম্পর্টেন্ট, কিন্তু হারটা নেসেসারি, কারণ হার না থাকলে জয়ের আনন্দটা এতটা গভীর হতো না। জয় যখন সহজে আসে তখন সেটা শুধু খুশি দেয়, কিন্তু হার পেরিয়ে যে জয় আসে সেটা ইতিহাস হয়ে যায়, মনে থেকে যায়, সত্যি তো। তাই আমার মনে হয় জয়টা গন্তব্য, কিন্তু হারটা সেই পথ, যেটা না থাকলে গন্তব্যের মূল্যই বোঝা যায় না। সো সবাই জিততে জানে, কিন্তু যারা হারকে মেনে নিয়ে সেটাকেই শক্তিতে বদলে নিতে পারে তারাই আসলে সত্যিকারের উইনার। সুমেলি সত্যি কথাই বলেছে। সুমেলি, যারা জিততে জানে না, অনেকেই জিততে জানে, কিন্তু যারা হারকে মেনে নিয়ে সেটাকে শক্তিতে বদলে নিতে পারে তারাই সত্যিকারের বিজয়ী। শাহরুখ খানের সেই পপুলার ফিল্মের একটা ডায়লগ ছিল, হারকে জিতনে ওয়ালো কো বাজি কর কেতে হ্যায়। শ্রোতা বন্ধু, আমাদেরও হয়তো সেইভাবেই এগোনো উচিত। ভগবানের উপর ভরসা রেখে আমাদেরও হয়তো এইভাবেই হারকে সঙ্গে নিয়ে এগোনো উচিত। শ্রোতা বন্ধু, বিজয় অবশ্যই আমাদের খুশি দেয়, কিন্তু মানুষকে সবথেকে বেশি সুন্দর করে তার হারগুলো। জয় মানুষকে আত্মবিশ্বাস দেয়, আর হার মানুষকে মানুষ করে। যে মানুষ কখনো হারেনি সে অন্যের কান্না বোঝে না, সে অপেক্ষার কষ্ট বোঝে না, সে অপূর্ণতার গভীরতা বোঝে না। তাই জীবনে হার আসুক, সব স্বপ্ন পূরণ নাও হোক, কিছু মানুষ দূরে চলে যাক, কিছু গল্প অসম্পূর্ণ থাকুক, কারণ সব কিছু পেয়ে গেলে

মানুষ হয়তো সফল হয় কিন্তু কিছু হারিয়ে ফেললে মানুষ পরিণত হয়। শেষ পর্যন্ত জীবন আমাদের এটাই শেখায়, সব জয় উদযাপন করার জন্য নয়, আর সব হার কাঁদার জন্য নয়। কিছু হার শুধু মানুষকে নতুন চোখে পৃথিবী দেখতে শেখায়। জীবন কোনো নিরন্তর বিজয়ের গল্প তো কখনোই নয়। জীবন হলো উঠানামা, পাওয়া না পাওয়া, হাসি কান্না, জয় পরাজয়ের এক মিশ্র কাব্য। সেখানে যেমন জয়ের মুহূর্ত আছে, তেমনি আছে হার মেনে নেওয়ার অধ্যায়ও। আর সত্যি বলতে কি, কখনো কখনো হার মেনে নেওয়া সব থেকে বড় জয় হয়ে দাঁড়ায়। নিজের অহংকারের উপর জয়, অস্বীকারের উপর জয়, ভেঙে পড়ার উপর জয়। কারণ জীবনে শুধু জিততে হয় না, কখনো কখনো হার মেনে নিতেও হয়। শ্রোতা বন্ধু, আজকের এই আজ রাতের পর্ব এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি এফএম উজ্জয়ন্তের আগামীকালকের গোটা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, তারপর ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা 6:55 শুনবেন, অভিজ্ঞাপন শুনবেন 7:45, তোমায় গান শোনাবো শুনবেন সকাল 8:40, বলছি তোমায় সকাল 9:12, মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা আর যে শ্বেতার সাথে শুনবেন বেলা 10, বেলা 11 শুনবেন হচাকুনি রচক মুমুং, বেলা 2:30 চিরায়ত পর্ব শুনবেন আকাশবাণীর 90 বছর, হৃদ মাঝারে শুনবেন দুপুর 3, বিকেল 4 সুরের আকাশে শুনবেন আর যে অঙ্কুরিতার সাথে, হৃদ মাঝারে শুনবেন বিকেল 5, ইচ্ছে ঘুরি শুনবে 6:30, খেলতে খেলতে শুনবেন রাত 8:05, রঙ্গোলি রাত 9:02, আজ রাতে শুনবেন আর যে দেবাশিসের সাথে রাত 9:30, রাত 11 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতাবন্ধু, রাত 11 আগামীকাল সকাল 6 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। এবং অবশ্যই মনে রাখবেন, হার অনেক সময় মেনে নিতেও হয়। শুভরাত্রি।